আসু জোড়া সংখানা লাগাম রসামুং রসামুং সাধনা রিয়াং লেখর আঙ্গ রসামুং পাইমনি আগলো হাই যত চিনি খাই টাই লুকুসং হাইন হাই লামসি চিনি তিনি সালকামা পান্ডান চেঙা থাকাই দো আও তিনি সালকামা পান্ডানি বেচেব কক লামসালাইন কক পথমা আংখা যে সুখ গলাই লামা আসুক না কথু আও কিসা ওয়ানসুকি নাইলাইনো জেসুক কুথুক নাকাটি জেসুক গলাই লামা আসুক না কথুক অবনরুগিনাই চিং তিনি বান্ধব ককলাম সালাইনাই নারব কিসা ওয়ানসুকিন কক নগিনে নরক ককলাম সাহর দিয়ে বান্ধানি বিশিংতেই আও গাই চিং চিনি পান্ডানো চেঙানি থাঙি দো যা থাকাই লংমাও যবং মা ন মানই এবার গবং মা সামুং রকন যাই কেন ক্লাই দিতে কেন মানানি মসুম এবার ক্লাইনানি মসুম তাবনি জড়াও যুথুক মানই নব যা গিয়া এবার ক্লাইনানি মসুম জায়গা তামনি হাই তাবুকি জড়া যম দি যত নাকা মানা মসুম এবার দাদি ক্লাই সাকে ডাক্তি ডাক্তি খেপ মানানি মসুম ফিয়া ও ডাক্তি ডাক্তি খেপ মানানি থাকি যে যড়াতেই হামিয়াও গলাই এবার যালও গলাই আবো যগি পাইখা হাইসে নুগো এবার সাইমানো আবোন বাকি ন বাইসা বৈশাখ যমা গলাই লামাতেই থানানি নাইখাঙ্কাই বেলাইন কুথুক লামাও থাকসগীয় লংমাও বেলাইন জাল কপুলি ফাইও আপনি বাকি যিনি অবনগিনে ককলাম সালাইনাই ককটকি বিশিংতি কক সাহর দিয়ে

আল কক তো কষা ফাইতং খানা কি না সাবতং তিনি নি পুইলা চিনি পান্দাও কক সাহ নাই নাই নাকি না। হ্যালো হ্যালো হ্যালো আনি খরাং খানাই দতং। হ্যালো হ্যালো আনি খরাং খানা হর ফিয়াসং কক খানা ইমালাই আমি তোলাইকা কল তো ফাই।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্ক হামিয়া ফারুই তাবুক চেঞ্জা গতি ফুংনি ককবরক পান্ডা হাইংনে খরং নরক পান্ডা মিতা নৈরা থামচি দক পয়েন্ট ব্রী এবার সা সৈনৈরা দকচি চুকু কিলো হারস খায় আবকারী সারাসা পয়েন্ট দক মেঘা হারজব অ পান্ডা আবাই খাই জাগৈ তিনি ক্রাক সাল তালিউংনি সালমারি নৈশি চুকু সিব্রেরা থামসিবা তিপ্রা বিশি নৈশাই নৈশি দক ইংরেজি বিশি জুলাই তালনি সালমারি নৈশি সা হাই নখরাঙ্গ ফাদিকাই তাবুক খাইন হালায়ানো কক কাহাম তিনি গথার বাইবেলনি কক কাহাম পরিমাণে খানাবায়ানো যতন হানি বখরক রকনি কক মা খাথাই তামনি হিনকে কাতর অংরিয়াকে কেব বখরক অঙ্গি মানিয়া হাকে আসুক বখরক টংনাই রকন কাতরসে বখরক খায় বখরক রকন কেবেনাই বরক ব কাতর সংমানো কেবেঙ্গ হাকে অমহাই কেবেনাই বরক বয়াগুল সুজাক না লামাসে খায় সামু কাহাম খাইনাই রক বখরক রকন কিরে থাই গ্রে সামু হামিয়া খাইনাই রকসে মা কিরে থাই নখর রকন কিরিমা গরীখে টংনা নাইও হাইদা সামু কাহাম খাইদি হা কে বনন কাহাম হানো ব কাত্যনি সামু খাইনাই সে নেনে কাহামনি বাকি সামু খাই টঙ্গ তুমং নামু হামিয়া তানখে বন কিরিদি তামনে হিনকে ব কাহামখে ইয়াগল সুই মানো ব কাত্যনি সামু খাইনাই সে সামু হামিয়া খাইনাই রকন ব কাত্যনি অঙ্গি ইয়াগল সু অমনি বাকি নরক বখরক রকনি কক মা খাথাই খায় কাত্যর ইয়াগল সুনা হানমানি আবনি বাকি সিমি বুয়া হাই নান সুই বনাগি অমনি বাকি নরক টেক্স বরুই টঙ্গ তামুখে বখরক রক বরকনি সামু খাই কাত্যনি সামু খাই টঙ্গ হাকে বরকন রথাই টংমানো রুদি বরকন টেক্স বাই মাসুল রথাই টংমানো রুদি বরকন সাক নাঙিয়া অঙ্গি বরমসে সাক নাঙিয়া অংয়াবই বরমসে খাইদি আসুজনা হাইন খরাঙ্গ কক কাহাম পরিমাণে খানাবাইকা তাবো খানাবাইনো লাই থানাই বিশিরগ তামো তামো অঙ্গি থাঙ্কা অবনতি গাইসা গাইনি 1947 ইংরেজি বিশিনি তিনি নিহাই সালো

0: बुझलै सगैबानो थाङैमानो आबोनि बागै जेफ्रु बुझलै फब आफ्रु आ बुझलै फबमा जागाव दै रखसाया खलायै लामा खलायै मारा होनाय बतरि फाइमानि यागुलब आसायै बुमु पेरै तर फाइमानि यागुल बनो सात टाङै हेकेबा दं दग्रिउै जाय खलाय मातनि नै नबारक नांनानै खिसा गोजां बनांनानै आबखाय खलायै तेयं गांग्लाव बेलायखै गांग्लाबलाय एबखायबा बुफांगो बेलायखैनो यं बाव आयं बामानि याकाकनाय बागै खिसिसा जों जे गानाव मानमानि बिथि बिराय आबरावब ओरैवै यंनि याकनि माकाकनाय आबनि बागै जे हाबा हुबा खलायनाय रक गोबां मा गानि थगै खलायनाय रक बर' गानिव 5.5 केजि नाइट्रजेन मारिनाय फसफरास 2.75 केजि खलाय गानि थगै मारिनाय 2.75 पटास मारिनाय इउरिया 12 केजि सुपार फसफेट 19 केजि खलायै गानि थगै मारिनाय अबहायखे रिखायंखाय गांलाबलाय एबा खायबा गांला फांगो ते यं रग खायमांगला यं रग थुबिमांगला ते बोथायबो गाहाम माननाय आबहायखे खलायखायंखाय आसोजरा खोनाबायखा मोगोदों थायगोदों खलायमानते गांलानते ककिसा ताबो खोनाबायानो ककथुम
1: औ তিনিদিন কক্ষমো পইলা আনিয়া ফতংমনি অবংখা ককবরক সাহিত্য সভা নিব খাকতে যত লোকরগ্ন কবক যাগ তিনি নিশিমি তিনি শালনাইচি সা জোলাই নিশিমি শালনাইচি থাম জোলাই জড়া দশরথ ববন সবারি বাগা নাগরতলা অথায় শালতামনি ককবরক বিজাব তেরংনাই অজাগা যত লোকরগ্ন মানজানের বাগাই কবক যাগ জড়া আংখা দীপর দামথামনি সিমি হর দামচার জরা
0: থানায় হাস্তে পুলিশ নি দাগি ফাঙ্কতর অনুরাগ ধ্যানকর ন মৈটুখলাই তিন হাস্তে গনাঙ্গি সালসানি বাকি রাষ্ট্রীয় খাখামা সাল পালাই জাকায় হাস্তে নিজত্ব সরকারনি জে হাবা তাংন গ্রগ সালব্রু ন বসং বানাতি সাজাক টংমারগ বসংবানা গসাতি সাজাক টংনাই হিনই সাজাকা আবকারিব তিনি হাস্তে গনাঙ্গই ন হাস্তে হাপাংনি টংফজাকনাই পান্ডারক সংসাজাগলাখিনই সাজাকা হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখুনি বকাকতি অ ককতমা রিজাকা
1: ককতম হুকুমু নাইখুনি বকাকতি সাকলাই জাকা খনানি সিমি সালসনি রমইনাই আগরতলানি পুরাতন আগরতলাও সালসনি রমইনাই খারচি তের চেং জাকনাই আবুনি বাগে সগাংনি সিমি না বেলাই হম দদম খে তেয়ারি ক্লাইমু নাহার জাক ও তের যত লোকরগ্ন থাঙ্গে মানসাংনানি বাগে কবক যাগ তামনি হিংকাই অ তের লোক কুথুমুই মালাইমানি তের হিব হিনজাকি দঙ্গ আপনি বাকি অ খানানি সিমি সাল নেইচি নেই জোলাই নেই সিমি সাল নেইচি চার জোলাই জড়া খারচি তের তাই বানিয়া সংসার জাগনাই
0: বারো থাপাংবাই গসিজাক এ আই সি টি ই হায়াখেবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনি বখাকতেই যে কলেজ রগ রংস্রং টংনাই রগনি বাকি স্কলারশিপনি বাকি কাইসা স্কিম টঙ্গ কাইনাই কাইসা হিনকে সরস্বতী স্কলারশিপ অব হিনকে বুড়ি রগনি বাকি সিমি জে বিবি এ বিসি এ এবা এম বি এস রংস্রং টংনাই রগনি বাকি ফিয়াবা বরকনি নুখুংনি ইনকাম বিশিবানি আজিমুং রাংখক সারা সাইনি বিশিঙ্গ অনা নামায় তে কাইসা হিনকে এস এস বি স্কলারশিপ অব হিনকে বরৈতে জলা রংস

0: 살마디니 미싱고 러허나 낭나이
1: 보숑 샤카하 미션 트리프라 아버님 백학대이 샤카함테이 누쿵 함크라이 덥터니 백학대이 제 মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান খ্লাইজাক মানি আপনি নই বেড়েমো যে শিবির খ্লাইজাক নাই আপনি হাতে বারসানি যে চংজাক জড়াতং মানে আপনি বিসিংহ তিনি নিশাল তিনি পাই থাক শাল আপনি তিনি নিশাল তঙ্গ পূর্ব বামুটিয়া পঞ্চায়েত অফিস বিদ্যাচন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয় কাঞ্চনবাড়ি পিএসসি নতুন বাজার শালিমা বাজার গঙ্গানগর কমিউনিটি হল অমরপুরা পিএসসি রূপাইছড়ি পিএসসি তাই তৈবান্দাল পিএসসি ও শাখামনগর ও সামবতাং রকম নাই ফুংনি যত জায়গাও ন ফুংনি দাম চিনি সিমি ও সামুং নাই
0: বুসকাং আগস্টালনি সাল নজি সানি সিমি আগস্টালনি ন সাল নজি থাম সালমারি জরা ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটিনি বুখাকতেই খোয়াই হাঙ্করনি লুয়াজি মাবাই লোক আদালত ছংস জাগানো আপনি বাকে অনলাইন টে অফলাইন টে বাবাইনই নাবাইনি বিসিংতই ন আপনি সেপন নাহারে মানবাইয়ানো হই সাজাখা অ লোক আদালত ছংস জাগমানি কক বথমা ওখা লাইটে সাকে গসাং দদল খাইয়ে হাবার নান্ডই নামমানি মানথানো রানী অ লোক আদালত জুদা জুদা বেদেক রগ্ন দিয়ে মামলা নাহাজাগান ব্যাংকিং সিভিল ক্রিমিনাল ল ফ্যামিলি ল লেবার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ল ল্যান্ড একুইজিশন তে রিকুইজিশন সেবক তে ট্রান্সফার পিটিশন আবহাইরগ্ন দিয়ে ন লোক আদালত খাইজাগান আপনি বাকে হেল্পলাইন খুলক জাকা হেল্পলাইন নাম্বার ওখা 15100 হাইয়াকেবা খয় হাঙ্করনি কোটব গরঙ্গি মাননাই আপনি বাকে ওয়েবসাইট বজাকা ওয়েবসাইট ওখা https.// খয় trp.decodes.gov.in ও ওয়েবসাইট হাবই লগ অন খাই মাননাই অ জুলাই তালনি সাল নজি নই সালমারি হেকেবা খনা নিসিমি সালসানি রম্বই ত্রিপুরা হাস্তেনি শ্রী সিটিনি রুজাক খারজিতের সংসার জাগান হিনই ককথমতে হুকুমু দাগিমু তাং নক নি বুখাক্তই কাইসা ককমু সাকলাই জাকা আগস্টালনি পইলা সালমারিনি সিমি হাক্তনি গুবন হাস্তে রক বাই বাক্সা ত্রিপুরা হাস্তেও ব হাইন সেন্সাসনি সামুং জেংজাগান ও সামুঙ্গ 2026 ইংরেজি বিসিনি আগস্টালনি সাল থামসি সালমারিনি সিমি দাংজাগান আপনি সাই সিগাং অ জুলাই তালনি সাল থামসি সা সালমারি জরা ওঙ্গানো সাকবাই থাং লেখামু অ জরাব অনলাইন পোর্টালনি সিমি ব সাক বাই থাংন নুখুঙ্গ খরক বুসক দং আবরক বক্সাবই এবা তিসাবই মানবাইয়ানো অ জরা নগ নগ জে সেংসাস খাইনাই র থাইয়াসিনি সকাং ন সাক বাই থাংব মং তিসা সগৈ টংগুইমান পোর্টাল ওখা se.census.gov.in ও পোর্টাল হাবই নুখংনি মূ তিসা সগৈ টংগুইব মান ভারত হাক্তনি যত্তনিসলাই কুসুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাতনি বাকে কয়মুং বলাই ইয়াফারনানি বাকে কবক জাকা খুরজা জাকা 1954 বিসিনি সিমি কগ্রবাই তৈ রং থংমুং সাকনাই লোক হামগ্রানি সামুং টাংনাই ছয়

0: হয় নহয় তিনি পাণ্ডৱ চেংকি ফুৰি ফাইলে কাক আৰু তিনি ৰাক্ষাল হাই নিখৰং পাণ্ডৱ পাই মানে ইয়াক যোন তিনি চালকামা পাণ্ডানি পেচাব হয় নহয় যিনি তিনি কক প্ৰথমাৰ লগে ককলাম চালাইনে হানি নাই আচুকলাই খাবা থাইচিং নিচিমিন কক টক টফাই দা যোন ইয়াজাকলাইনে ককলাম চালাইনে তিনি কক প্ৰথমা অংখা জিস কলাই লামা আচুক নকু থকংগো আপোনাৰ লগে নাগে না চাব তং কক টক হেল্ল' ফুংকাহাম বুকুক ন লামচক পাণ্ডাৱ দশাগ্ৰা দিব কক বমাহাই ফেরলাই মং আও তো বুকুক বেলেগ কাহাম কক সে নড়া করং হরকা বমাহাই ফেরলাই মং তং নং তো আগে নি জড়াবো লামা কুতুক ফিয়া কলাই তাবনি জড়া হাঙা গাই লামা কলাই বেলেগ কুতুক আবহাই আবন বিষং তাম ফেরলাই মং তংকে সাইকনার গাদি আবন বিষং
1: ফেরলাই মং তং অবনতা তাবো ফুকাই যত তন কলাই দিনে সংনাব কলাই মনাব কলাই জানাব কলাই চিন্নাব কলাই থাকনাব কলাই কান্না তুমনাব কলাই যতন কলাইয়া দিবা গাব কলাই ন রুতুগুই মামাং ন কলাই মামাং ন নিনে দুই বখংনা নাংলিয়া মাই বসংনা নাংলিয়া বলব নাহনা নাংলিয়া হাসামব কানা নাংলিয়া হাইবা থাবাব খুরনা নাংলিয়া হাইবা ন বললে না নাংলিয়া হাইবা কলাই নবলে এ গায়ং তুই ন আ কলাই নি তুই ন ইয়ং থুমা থুমা বসামাব আটা নয়টা হাইবা আব বিষ্ণা অ মাংস তুসু খা অ মাংস তঙ হাইবা কলাইয়া দিবা আরামিয়া দিবা এ আ আরাম তুই ন তা কি ক কলাই নি কুতু তাঙে কুতু খিঞ্জা নাসে আরাম খাই তো মানে আবার বেরাম থাকা ও বেমার না হামলি না নেই কক তুই দিবা আর অবশ্য কক তুই তো হা নার ডক্টর থানা নামায় রাম পয়সা খিদিনে নামায় নিনি গাড়ি ঘোড়ারি খরচ খিদিটা না নামছি না বিটি বাড়াই খরচ খিদিনে মতেই খাই দি লাস্ট টেস্ট খাই দি সুগার টেস্ট খাই দি প্রেসার খাই দি এরা কত রকম খাইছি নাই অনেক কুতুম নবলে
0: বেলাই ন সই কক নম খাবো খুব বেলাই ন নামানি তামনি হিঙ্গাই জেসক লামা কলাই তৈসং থাকি নাও ফিয়া বি মানমুং এবার বি রেজাল্ট ফান হি মানো নল ফান হি মানো আবো কুথুক উঙিও এবার তামি সানো বেলাই ন কিরিমা সিসা আবো উঙিও ওইসে ওইসুখাই যাই চ
1: আগিনে বড় রক গাই আবো মানজাগি ফেকা আগিনে তমুং ফেকা আগিন তমুং মানজাং যাক বাবুং তামুং মানজাক যাক গাই আগে খাই জেরাই জেরাই খাই রক আসো পড়াশোনা খাইনাই কম খুব পরে ও ফাইভ ফোর জরা ফোর ফাইভ জরা সিক্স সেভেন জরা আসো রং বাড়াইয়া শাক বুঝি দ্রু গাছ পরে না নাইয়া তারপর ওই জেরাই টাং নাইয়া ফুর যে পরে খাসুং তা যখন দামরা পাইখা হাঙ্গানি আবো বোমা বোকাবাই হাবাসা তুই ফেরে যাকি নাই এনে গাছি থানানি নখ থারনানি বল বাংলানি রি রনানি আবো নখ যত নংনি সমগ্র সামুনাবো এনে মাই সংনানি সরং না ফাইজে নাই মামি সংনা সরং না ফাইজে নাই মসরং সোনা সাইনে সরং না ফাইজে নাই আবো যত ন রঙে ফাইও গাই আবো খলাই ফাইও গাই আগিন বড় রং গাই বলং পর্বত বেড়াই বল থাকতে আনিস বল ন

0: 너 따로 뭐라고 하네. 그 너 카도롱카 라긴카. 그러니까 아버 너가 코스트 나블레. 아버로 간다. 자이 뭐라고. 뭐 코스트 나블라. 아서 사무 때 콩가랑 거 분야로 당고 콩가랑 거 뭐. 뭐 맞은 가요. 사무마 가요. 아버가 뭐 콩이 사고 가야. 하이로 그네 뭐냐 숨어 사다. 그러니까 아버 건도 코스트 가야. 같이 밖에 많아. 사무 삼 땅에 그 밖에 있는 거 하나. 그러니까 아우 삼 땅에 밖에 채승을 알아 탕고. 그러니까 아우 그박사박사께 삼 땅은 사다기였다. 그 라이키잖아 세다 와서 거기서 땅이 동가. 야우 땅이 하나 있으면 동가. 그래도 신이 삼 땅에 채승 그럼 거머 가는 거야. 거머 가야 그 신이야. 야 거머 가는 거야. 아버지 아버지 신설이 무슨 티 가냐는. 이 업데이 동가. 아버 외부시나 해부시 탕어 무시야 해부시야 그 여분 무시야 그러니까 아버 우하 우가라이 그라이 말하면 스펙을 보고 네 많이 아까거든 탕거다 뭐
1: 아우
0: 아우 아버 여보 하자 아버 무시는 연애 쪽 두고 봐
1: 아우 말해는 남문이 너 말해나 한 바이 다 공노노 언제나 그런 걸 많이 봐게 그라이 좀 봐한다 아우 증 디니는 거글람 사이동 레마니 응가이 지스크 kalai asang no kutuk ngiyo jeng joto no tabu ya kana mana mu songo au tui khopsa nang nang kai basang ga te thana nang liya ba nogo kabang ma shep tongo dati dati khe te mana ni nga khe ba tui botol order khai tup kaha kai bisna gana toni rikha ba achungma gana toni rikha nang aro ni no nahari bo nungi bangka au abo hai asak sa kalai shasa sini langma ngi phaymani Pia bu sozo te kutho ko shobi. Pai de sin khana lagina. Hello.
2: Funka ham.
1: Funka ham ta khogno no lam shogo banda wa.
2: Sine bai ko to bai na lo ke kaam gal sai shukru to lang ka.
1: Au. E.
2: Oni ko ko to khai ne mani sabor ka gi ni te ka ham ham ya no hui ta hui ta ngai ti ma pha ja.
1: Ha.
2: Funka so taro khai ne ইছেন হে সমুশি পাইকা বর কাছে সেখান পাইও পাই শিকা নোকা হ্যাঁ তাহলে তাই টপি গতি কাটরি নি
1: দদদ
2: আজ তো যত কলাই আছে কত মানে সুন্দর মানে কপলে খুবই কম ন কাছে চিনি তার কোন জু বাগিন জু ডিফারেন কত তাও কে প্রাইস নেট নি জু বমি ছাঙ্গা তা অনলাইন শপিং কত কত কত ব্যবহার কে অনলাইন টিপ থাকা হে ভাঙা কাগি বে হরবে ছাল আগে ছাল কে তাও হর তাও হর কাগি ছাল হামাই থাকা কত কোন রহন থাকে আগে কে ঠিক কবা হাম হাম ইয়া কালবারি পানা সুখ কোন খবর লাইন থাকে গাড়ি মা থাঙ্গ সময়
1: হিমি মা থাঙ্গ বাস বস গায় গানা গ হিমি রস মা থাঙ্গ লাইলে
2: ছাত্র গাইছেন সেটা র মা কে সেটা র আব টার্গেট টংলাই মা খালে তাও কে যে দিনে টাইম কা দিনো খেলো গজে পাইছা মোবাইল ফোন থাকেন পাইছা
1: এ এ এ
2: বড় বাইকে তঙ্গি ফলে নাইলে চলে মাঠা
1: আবু
2: মানে পাই নব বাজার থাকে নাংলিয়া
1: নগ তঙ্গু তিন দগলা মিয়া সঙ্গে মাখা
2: অনলাইন শপিং মোবাইল রং তঙ্গে পয়সা রং আব একাউন্ট তাই চমকে আব মোবাইল রং বোতেই নাংলি ইয়াগতেই নাংলি ইয়াগতেই কমাও সঙ্গে দঙ্গব মোবাইল এক্সপার্স খেলে পয়সা হাই রকা তাই তাপানি নমানি মোবাইল নাই বছর মাঙ্গা আগেনি অনেক খেলাই যাবো তারপরে সুদার ইউজ খেলাই বে আগে থাপলানি থাপলানি মানে চাকরি ফলে থব তাবুনি বাই অনেক খেলাই যাবে সরকার সরকার খেলা দিন যত কলক থাকো আগেও দিন কলক খেলাই নাইছি মা তো তাও নাইছে নাংলিয়া তারপরে টিকা টাইম কাবার থাকে না টাইম বাইন যত নিং পাইনে নিং বাজারও থাকা বিনি নাই অনলাইন শপিং দেখাই তাবো যোগ পরিবর্তনই সময়া আবো বাইন সাবাই আং মাথা থাকে
1: বেলাই নামবাই নব খাই বেলাই ন কাহাম কক নো সালাঙ্কা চেয়ে তাকুক দর্শন বো আও অনলাইন যুগ তাবুক অনলাইন তিন যত অনলাইন হানি শাখা হাঁকাই যে

0: bukhaw ma tongo aw online hingke no ya gana mukhang gana amo hai chang chini imagination aba wansuk mung chini amo hai ngi thago online gen chang logi logi na manana obo to chang tabuk to chini aro amo hai siko chang online ti order kang kang ge rong di chana ni rok ngang kai to gonta kaisa amte herong ni bisung no sogori phayo eba nini kan mung chumung rok ngang kai 4 দিন 5 দিন নি ইয়াগুলো সব পাই অফিয়া তাবতে কেছে অ্যাপ সক্তং পে বেলাইনো গলাইসা সা সিনিয়র আগরতলা সব পাইকো হেপেনো আবো হংকি জেস জায়গা পন তং তং 10 মিনিট নি বিসিঙ্গনো নিনি যত নাংকুক মানি বাজার আলু পিয়াস নিনি গান্ধীনক নাং মানি মানি যত কিছু নং মানি তো আপনি বাকি তেইব গলাইসা সালামা হ্যালো ফুংকা হাম দা খুং নন লামসক পান্দাব
1: এই আগে নি মল লগ হয় তো যেটা সামু টাঙা নি কই গলাই খাবার মাখি তিন বড় হই থাকি ফানে মাং তা আগে চাই যে তাও কে ফান্ড আছে যাব খাই রক
0: সামু নাং লিয়া
1: তাও কে বকর বকর যে বুদ্ধি বৈ মামা নিছি নো অপারে থেনে নি আবো হে রমন কে তাব কে আ তো খান কি মান হই এটা এটাও কে তো আলবা নি নি কোন তাই মায়ের আমার আগের মাইর বসে বুফান রা করো বেতন খাই তাই তাবুক তো নিনি মাল খুন কলাই চঙ্গ দেশে কলাই চঙ্গ তাবুক তো ক্রেন
0: ক্রেন বেটি সে মানো
1: তিন রকম মাংসে আবো বই মাংসে কি খালাই
0: হাতা নব বরং নাংলিয়া
1: 10000 টাকা ও জেসিপি
0: জেসিপি
1: আবো বই বসে যত খাই মান নাকি খান ও মাইর রং নি যে খান নো যে আবো খাই যে খান নো আ মেশিন রং নো আবো খান কি বাই তাই নাং আবো আমন খাই পর কই আহি টনি টনি দি নগো নো নো মাইগ্রক তো কোন নাম নাই সারে না রাঙালি
0: খা
1: তো তো মেয়েলে
0: জেসিবি রাঙা
1: দেবো আশুক টমফ্রলে বনলে নাইবলে মাইগ্রে আশুক টমফ্র বন সারে
0: নাই
1: নিফান তো বন মাসার নাই মেশিন তো আহ টমফ্র তো বন থানা নাইবলে এফর চালক আপ্রো চিনছি মালিক বড়
0: সিরিঙ্গিয়া
1: তাই কবন বরং সাউছে আবার ঠিকে মারি আপের অগ্নি দিবা আবার হাঙ্গে কবাং মা সামু তঙ্গ তিনি যে বরং ছানিও সামু তাই যে ঠিক কলাই সরকার তঙ্গ তাবুং মলং কে তিনি বরং লাংমা ব সরকার নং থাঙ্গে যা
0: আবনি বাগিন তিনি নি কক বতমান খা তা কক বহাই জং জেস কলাই লামা আসং কুঠু খমানি হঙ্গা গাই জং জেস মানি ন কলাই সাসাকে মানা মুসং মানে মানো এবার মানেই দো অবনি থাঙি নাই আবো বেলাই কুথুগো গলাই থাকো হনমানি হিনগাই রমদি মানে বেজাল জঞ্জাল কবাংমা ফায়ো আকক্তা

0: রাগ বুড়া বুড়ি শিখা তঙ ইমান একশো বিশ বছরক তঙ একশো দশ বছর অমাইকে তঙ একশো বছর
1: তাবো পঞ্চাশ ষাট বছর কাইমিয়া বরক থাকি থাকো
0: ছয়কে বাই ষাট বছর কাইমিয়া পাঁচ পঞ্চাশ খুব জোরই ষাট সাইজ কাইমা খানো গবান কাইমা খানো এমা হাইরক নকজা সঙ্গ সাইমানা নাও ব জায়গা অম খাইকে সিনি সাকা হামাই ব জায়গা অম ইউজ খাইকে চানায় অম বেবং সাইমান নাও তা হাই বাই বাকে সিনি লংমা রক ওই ক নিউ গতাল গতাল গতাল মডেল ফাইট হাই বাই অবনো সঙ্গ সরনানি নাও বেবং তাবো হা থাকাও তো গতাল নিশ্চয় গতাল ন
1: বেলে বেলে হামাই চিনি তাকো রবীন্দ্র অঞ্চল ঘরমানী বাকি নাই আরব গ্রী খাবা চাইথাক কল তেসারা থাকলে কক সালাই না গেনা সাউত হ্যালো হ্যালো রেবতিমোহন পারানি সাবংখা
2: কো আঙ্কেল রে
1: ও আঙ্কেল আচ্ছা আচ্ছা দশাগাদের আঙ্কেল
2: ইয়াং তো মডি গিতা এডিসি ভিলেজ না কালায়ো
1: আও
2: আঙ্কেল সে কাম গাই খানা সুয়া কো বাই তাম দি ছাকে ছাকে আর ইয়াং ও নেট
1: দাত কা চিনি তো তিনি আও আয়ং তো কিসা নেটওয়ার্ক নি প্রবলেম ও চিন তো পান্দা সে পাইনা নাই তো কথা কো সং তিনি কক সাই দং লাই মানে হংকাই জে সে কলাই লামা আসন কোটু কুঙ্গো আপনার কি সাই দং লাই মানে তা
2: মানে চাইয়ার থাকি থাকে কিছু রেডি পাইতো মানে আনি ওয়ান টু মানে তুই সাথে পাইতো মানে আনি ওয়ান টু মাকে যে কোনো সামু খাইনি থাকে ওয়ান টুকি খাইনি নাগে কাইসে সামু পাই আসানি কাইসে সামু বাকে ওয়ান টুকি থাকে সামু কাইসা মোলা জমাই
1: থাকে
2: দিবা আপনি বাকে কাইসা ওয়ান সুক হিকে যে ও সামু পাই আসা ও সামু বাকে চিমি ওয়ান সুক দি ও সামু পাই উইতে কাইসা সামু বাকে ওয়ান সুকে তে কাইসা সামু বাকে ওয়ান সুকে ও সামু পাই ও সামু পাই আগে দেব জঞ্জাল ফাইনাই তা কাইসা সামু ওয়ান সুকে ও সামু পাই আসা সামু বাকে ওয়ান সুকি থাকে মুংসা জঞ্জাল ওঙ্গ লাগতা কেউ তো ছাতি নাই পাই
1: পাইথাক জরা ফাইকাবা চিনি এফাওতে দুই মিনিটস দংসিবা চাই না সাও দো হ্যালো হ্যালো
3: হ্যালো
1: সাবং কাহা ফোন কাহা বকুক নিনি সিনেমা কি সার গ্রাতে ও সয়াতে হাইপন আং বেলাই ন খা খামান বিজন সানাবো জং জিনি আগত জরা করি খানো বাকে চিং তিনি কক্লাম সালাই মালাই গলা ই তামি হিংগাই জরা বাই মা তংবা দো কিসা নং তিনি কক প্রথম খানা গাম বলে না
3: এন খানাও ন কল খাইমানি
1: আ তে কিসা সা সগান খাই গান গাই চিং কাহাম কে কক সালাই মাং খামু তা আ ই খাই
3: খনে চরাই খাইমান দই হাব
1: আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ তিনি জরা পাই থাকো ফাইকাবা চাই কক সাই মালাইলিয়া সারা থাকাই আবং বিয়াং বিয়াং থাকলাই আবর বাকি নাই কোনো কক তিনি সালাইলিয়া কে বাই জরা পাইখা চিনি আগো তিনি যিনি কলাম সাই থাকলে জেসে কুথুক লামা নাগার দিয়ে জেসে লামা কালাই আসন কুথুক অবনরকে সাই তোমার গাই তিনি তো জরা পাইখাবা যতন বেলাই নাহাম কাহাম কক রক খেলা পাইখা যতনি খুগন গাই তিনি পান্ডা আসু জরাতে নিতং সঙ্গাই নহাই তৈসা জরা মা পেকা গাই পান্ডা ফাইফিনাই কলাম সালাইনাই নরক যতন যতন সালব্রম নিনি পান্ডা নাই তিন রঙনি

0: করছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
1: এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে, 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
1: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হবার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায়।

0: হচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসপি এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993 এর 21শে জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। 21শে জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

0: অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সময় রাজ্যে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তাঁর অকাল প্রয়াণে রাজ্য মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে দু মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গতকাল ডিজি অনুরাগের মৃত্যু হয়। আগরতলায় রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর ডিজির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগের প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সকাল 8:30 আগরতলায় পুলিশ সদর দপ্তরে কফিন বন্দী দেহ নেওয়া হবে। এখানে রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাবেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ডিজিকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে প্রয়াত ডিজির দেহ মহাকরণ নেওয়া হবে। সেখান থেকে এমবিবি এয়ারপোর্ট হয়ে বিমানে কফিন বন্দী দেহ দিল্লিতে নেওয়া হবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জি এস রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব পি দেববর্মা এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত 6 প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিরলা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে প্রস্তুতি জোর কদমে চলছে। উল্লেখ্য, এবছর খার্চি মেলার ভাবনা এক পের মা কে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ DBSMPS কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তাঁর ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি প্রশাসনিক অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্য কর্মীগণ। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

মাপুরিও বিথিকা দেববর্মা হায়ুনি দাংশ ভারত বেবাক্তে গোসিমুংতে ইয়াচাক মং মানি তঙ্গহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া সংসদ নি ওয়াতিমলনি অধিবেশন চেংনা সেকাং ককতুমা থুমনাই রকনো মকনো শাখা বো স্কাইরুট স্টার্ট আপ টিম নি কাহাম মান মারে নি ক খুরসাউ মন্ত্রী বক্রক শাখা ভারত নি শিকলা হদা নখায়ুঙ্গ কাইশাক কতাল লাম চেঙ্গে রেখা ভারত নি শিকলা আচাই সৌনি রংমারি তেমুচুংমা তাবুক নখায়ুংহাইন কুয়ার অংজা সংসদ নি অধিবেশন চাষামুগনা অঙ্গা নহনে খাকামুংনি ক গো শাখা ব সংসদ নিয়ে ওয়াতিমলনি অধিবেশন মিয়া নিসিমি চেংজাগ লোকসভাও থুইজাকা নাগাতে থুইজাক আগিনী খড়গদোক আদং তে কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানিনি বুখাক বরম ইয়াফারজাখা সুংমুং ককফিল রুমুং চেংজাখে নিট আমচুকমুংনি সুংমুং কাংবলাই কেশে কেরেংতে অযোধ্যা ইস্যুনতুইনে ক্যাবেংনাই বদল রুগনি খরাংতি সামাবাই লোকসভা অধিবেশন ওয়াই কবাং মথাক তনি যাগো রাজ্যসভা বা অইস্যুনতুই ন খরাংতি সালাইমুং অঙ্গ লোকসভা নি স্পিকার ওম বিল্লা ক্যাবেংনাই বদলনি আদং রুগ্ন পান্দানো তঙ্কচাংতাই পাইরেনানি চুবানানি কইমুং নারুগো হাস্তে পুলিশ নি দাগিফাং অকরা অনুরাগ থিজামাবাই তিনি হাস্তেও বসংখা খামানি পালাইনানি চংখা হাস্তে হাপাং অজরা হাস্তে নি বসংবানা কষাকারিজাক তঙ্গানো তে হুকুমো পান্দারক যতন মোথাকজাক তঙ্গানো অ থিজামাবাই ন হাস্তে মন্ত্রিসভা খা খামানি ফুনুকা থুইজানাই দাগিফাং অকরানো মৈতুখলাই মিয়া মন্ত্রিসভানী আচুক লাইমাও সতী নৈ শিরিংসরক পালাইলাইখা মিয়া আগরতলা হাস্তে পুলিশ সদর নাইকুঙ্গ বিনি হাবানকনি শাক সরাং নগ বিনি মাং মানো বন লগি লগিনো আগরতলা জীবী শাখাম নগ তলাঙ্গাই থাকে শাক নাইনারক বন থৈকা হই শাক লাইখা হাস্তে পুলিশ নি দাগিফাং অকরা অনুরাগ থৈজামাবাই তিনি পাইথাংনি খা খামানি ইয়াফারানো হাস্তে পুলিশ পুলিশ সদর বেডেক শাকলাইখা ফুংনি দামচার তামুই সতী থামচিও আগরতলানি পুলিশ সদর বেডেকও মাংকথে তুবু জাগানো আরও নো হাস্তে হাপাংনি কুচুক বেরেমনি প্রশাসননি আদংসং জুদা জুদা লুকু আদংতে আলাইদা মুঙ্গনাং আদংরক পাইথাকনি খা খামানি বরম ইয়াফারানো পুলিশ নাইমথাংনি বুখাকতে রাষ্ট্রীয় বরম ইয়াফারানো আবুনি উলো তাংন কতর তেলাং জাগানো তে পাইথাগো আগরতলা বীরখুং খলানি সিমি দিল্লিও তেলাং জাগানো অনুরাগ থৈমানি ইয়াগুলো হাস্তে পুলিশ নিয়ে দাগিফাং অকরানি বার্জা মানখা পুলিশ নিয়ে আলাইদা দাগিফাং জি এস রাও মিয়া হাস্তে হাপাংনি প্রশাসনী সচিব ইয়াকচু পি দেব বর্মা অকক্তমানো শাকলাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অতালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতরতে বুই হা কত নি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক নবরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত রহরনানি বাগেই কবখা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো এপসো লুকুরক ওয়ানসুক মুরকন রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুরকন রেকর্ড খেলাই মানানো আবনো কারেব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরব এস এম এস খেলাই মানবায়নো ফোন লাইন অতালনি বুসকাং শাল নই চিবরি শালমারি জোড়া ফিয়কজাক তঙ্গানো তিনি সানজা জোড়াও কচাম আগরতলানি চিব্রিমতাই খরনি সাইদ্রা তৈমাও চিব্রিমতাই নতুকুড়ি জাগানো আরও নি বিশিংতিনো চেংজাগানো শিরিশি তিনি খারচি তের খনা নিসেমে নৈচিচার জুলাই জোড়া শালসনি রমৈন্য অবানিক সংসার জাগানো তাকলাই অ তের নিয়ে ওয়ানসুক তাঙ্গা এক পের মা কি নাম আকাশবাণী আগরতলা কেন্দ্র মিয়া নিসেমি চেংজাখা রিপেয়ারিং অফ দ্য বি এস এম পি এস লয় খেলাইমুং শালবার রমুই চলিনায় অ লয় খেলাইমুং শালচি শালকা আমচানি আকাশবাণী কেন্দ্রনি ইঞ্জিনিয়ার বেডিকনি অফিসার রক তে সেবুক রক মানজাখা অ শালনি পান্দানো চেঙ্গেরেখা শালচি শালকা আমচানি আকাশবাণী ইঞ্জিনিয়ার বেডিকনি দাগিফাং অকরা ইয়াকচু হেমন্ত নোরেম কক নারক থানি থাঙ্গে আরও বসাকা আকাশবাণী কেন্দ্র ও কেতাল তাংসেপ সামঙ্গ ফুনাংনানি শাখা ফান বক্সিনখা লয় খেলাইমুং পান্ডাও আকাশবাণী কেন্দ্রনি জুদা জুদা বেডিকনি আদংরব আরও মানজাখা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানী উলনুই বেরেমো মিয়া লেফুঙ্গা ব্লকনি রাজঘাট হেলথ সাবসেন্টারও শাখাম শিবির কাইসা সংসা জাখা আরও জুদা জুদা বেরেমনি ক্যান্সার স্ক্রিনিং রক আমযোগই নাইজাখা টিএফআই বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ মিয়া হরনি থংমাও ত্রিবেণী সংঘ কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংমাও ত্রিবেণী সংঘ নৈবুক চাগুলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবন মেচেনখা বুসকাং দামনৈ চিব্রিয় শালচি গুমতি সিপাহী জলা অনুকুটিতে শালগ্রা হাঙ্কর কবাং ওয়াতে ওয়াউই মানুহনে হজাক মংরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি শাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচেবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমুং তাবুক জোড়াতে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই খালাই

আকাশবাণী আগরতলা, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,

0: চিন্তা আর অস্থিরতা পেরিয়ে ভোর আসে একটুখানি শান্তির বার্তা নিয়ে। এই সময়টুকু শুধু নিজের জন্য, একটু থামার, একটু অনুভব করার। শ্রোতাবন্ধু, আমাদের জীবন প্রতিদিনই ব্যস্ততার ছন্দে এগিয়ে চলে। কাজ, দায়িত্ব, চিন্তা সব মিলিয়ে কখনো কখনো মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক এই ভোরের মতোই আমাদের মনও চায় একটুখানি নীরবতা, একটু স্বস্তি। মনে রাখবেন, সবসময় সমাধান একদিনই হয় না, কিন্তু প্রতিটি নতুন দিন আমাদের নতুন করে শুরু করার সুযোগ করে দেয়। শ্রোতাবন্ধু, চেষ্টা করুন আজকের দিনটা শুরু করতে কিছু ইতিবাচক চিন্তা দিয়ে। হয়তো এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশটা দেখুন, কিংবা কিছুক্ষণ নিজের প্রিয় গানটি শুনুন। নিজেকে বলুন, আমি ভালো আছি, আমি পারব। মানসিক শান্তি বাইরে কোথাও নেই, সেটি আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। শুধু একটু সময় দিতে হয়, একটু যত্ন নিতে হয় নিজের মনটার। আজকের এই দিন হোক ধীর, স্থির, আরও সুন্দর। নিজের প্রতি যত্নশীল হন, অন্যদের প্রতিও ছড়িয়ে দিন ভালোবাসার আরও সহানুভূতি। শ্রোতাবন্ধু, মানসিক শান্তি এবং মানসিক সুস্থতার চেয়ে বড় শান্তি আর কিছুই হতে পারে না।
1: আজ 21 জুলাই 1883 সালের এই আজকের দিনটিতেই কলকাতার বুকে উদ্বোধন হয় ভারতের অন্যতম ঐতিহাসিক রঙ্গমঞ্চ স্টার থিয়েটার, যা বাংলা নাট্য জগতের বিকাশে এক নতুন যুগের সূচনা করে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই নাট্যমঞ্চে অভিনয় করেছিলেন কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী সহ তৎকালীন বহু খ্যাতনামা শিল্পী। স্টার থিয়েটার শুধু নাটক মঞ্চস্থ করার স্থানই ছিল না, বরং এটি বাংলা সংস্কৃতি, সাহিত্য ও অভিনয় কলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এখানে অসংখ্য কালজয়ী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে, যা ভারতীয় রঙ্গমঞ্চকে সমৃদ্ধ করেছে। পরবর্তীকালে এই ঐতিহাসিক নাট্যমঞ্চের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার রাখা হয়। বাংলা নাট্য অঙ্গনে বিনোদিনী দাসীর অসামান্য অবদানকে সম্মান জানিয়ে ভারতের নাট্য ইতিহাসে স্টার থিয়েটারের উদ্বোধন আজও এক গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয়।
0: শ্রোতাবন্ধু, ইতিহাসের পাতা আরও নানান কথা বলছে আজকের দিনকে নিয়ে। আজকের দিনে যোগ ভক্তি মার্গের সিদ্ধ সাধক ধ্যান প্রকাশ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন 1877 খ্রিস্টাব্দে। আজকের দিনে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে। আজকের দিনে বিশিষ্ট ভারতীয় কবি এবং ঔপন্যাসিক উমাশঙ্কর যোশী জন্মগ্রহণ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। ভারতীয় গীতিকার আনন্দ বক্সি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চান্দু বর্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান, আর সালটা ছিল 1947। ভারতীয় গায়ক এবং গীতিকার অমর সিং চমকিলা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1960 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেতা আদিত্য শ্রীবাস্তব 1968 সালে। শ্রোতাবন্ধু, একইভাবে আজকের দিনে আমরা অনেক বিশিষ্ট জনদের হারিয়েছিলাম, যেমন বাঙালি সঙ্গীতজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর, তাকে আজকের দিনে হারিয়েছিলাম 1935 সালে। আজকের দিনে আরও অনেক ঘটনা ইতিহাসের পাতায় সাক্ষী রয়েছে।
1: এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক। প্রথম যে চিঠিটি রয়েছে, এই চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন।

0: সেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, ষাটুর্দ হরিহরবাবুর বাড়ির লাগোয়া উন্মুক্ত সবুজ মাঠ, চৌ চাকলা খেলার উপযুক্ত। ছেলেরা সকাল বিকাল ঘুরে ফিরে এখানেই আসে ব্যাট বল হাতে, লেগে পড়ে বল পেটাতে। ব্যাটসম্যান চার ছয় হাঁকালেই ছেলের দল উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, বাউন্ডারি! তাতে হরিহরবাবুর মন আঘাত ঘটে। সেদিন হরিহরবাবু 20 বছরে ব্যারিস্টারি জীবনে কোর্টে প্রথম হারলেন। স্বভাবতই মেজাজ উত্তপ্ত, কড়াইয়ের মতো গরম। হার বলে কথা, হরিহরবাবু কেবিনে বসে সবে আইনের বইখানা খুলছেন। পাশের প্লেটে রাখা ধুমায়িত কফি। এমন সময় একটা হল্লা সহ চিৎকার, ছক্কা! তারপরই জানালার সাঁড়শি ভাঙার ঝনঝন শব্দ। নিমেষে কফির কাপ ছিটকে পড়ল নেচে। ঘাড় তুলে তাকাতেই একটা ক্রিকেট বল পায়ের কাছে এসে থামল। ছেলেরা চোখ মুখ আধার করে দাঁড়িয়ে। হরিহরবাবু গুটি গুটি পায়ে ওদের কাছে এগিয়ে গেলেন। হাতে ধরা বলটা গম্ভীর হয়ে বললেন, কোন ব্যাটসম্যান মেরেছিল, ওভার বাউন্ডারি? সবাই চুপচাপ দেখে হরিহরবাবু এগিয়ে গেলেন। তুমি ব্যাট করতে ভালোবাসো? বেশ, আমি বল করছি। এই তোমরা সবাই ফিল্ডিংয়ে যাও। সঙ্গে সঙ্গে ছেলেদের মুখের আধার কেটে সূর্যের আলোই ভেসে গেল। শুরু হলো ক্রিকেট। হরিবাবু যেন ঠিক 16 বছরের ছেলের মতো বল হাতে ছুটছেন, হাসছেন, সবুজ ঘাস ড্রাইভ দিয়ে বল ধরছেন। খেলা শেষে সবাইকে কাছে ডেকে সবুজ ঘাসে বসে গল্প শুরু করলেন। আজ আমার, আমি কে খুঁজে পেলাম, হারিয়ে ফেলেছিলাম নিজেকে, তোমরা ফিরিয়ে দিলে আমার 16 উন্মাদনা। তারপর বলল, অত কিম পর। এতে নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ।
1: শ্রোতাবন্ধু, এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাঁচিপাড়া, হাওড়া থেকে। বন্ধু লিখেছেন, সুন্দর সমীবিশ, বৈদিক সাহিত্যে জাগতিক ভোগ বা জীবনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনার পর অত কিম, তথা এই পরিণতি কি বা এতে শেষ পর্যন্ত কি লাভ, এহেনও প্রশ্ন করা হতো। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে প্রশ্ন এবং এর মূল্যায়ন যে জরুরি তা বলার অপেক্ষা রাখে না। অত কিম প্রশ্নটির মধ্যে রয়েছে পার্থিব অর্জনের সীমাবদ্ধতার বোধ, চূড়ান্ত সত্যের অনুসন্ধান, আত্মজিজ্ঞাসা এবং বৈরাগ্যের সূচনা। বিষয়টিকে নিয়ে আরও অন্যভাবে ভাবা যেতে পারে, যেমন এই সমাজেই সংখ্যাগরিষ্ঠ দুঃখী মানুষের পাশাপাশি বহু মানুষ অনেক ধন সম্পদ অর্জন করছে, তারা নিজেকে প্রশ্ন করছে কি, এরপর কি, কিংবা অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে অথবা খ্যাতির শিখরে পৌঁছে প্রশ্ন করছে, এরপর কি? সত্যি বলতে কি, শব্দ বন্ধটির প্রণিধানযোগ্য দিকটির কথা আমরা ভাবতে শিখিনি অনেকেই। আমাদের বাহ্যিক সাফল্যের বাইরে নিজের দায়িত্ব, কর্তব্য, অস্তিত্ব সম্পর্কে অনুধাবন করতে হলে প্রশ্নটির প্রয়োজনীয়তা অসীম। বন্ধু, আমাদের বোধহয় আরও সহজভাবে বোঝার চেষ্টা করা দরকার, আমরা আসলে কি করছি। এক শ্রেণীর মানুষ আরও চাই করে দিক বিদিক জ্ঞান শূন্যহীন হয়ে ছুটছে। এর পরিণতি নিয়ে কেউ হয়তো ভাবছেই না।

0: এ পৃথিবীটা আমার নয়, সমগ্র মানব জাতিরও নয়, এ পৃথিবীটা সমগ্র জীবকুলের। এটা ভাবছি কি? যদি এইরকম ভাবতে ভাবতে শিখতাম, তবে সমাজে, দেশে এবং রাষ্ট্রে রাষ্ট্রে এত বেশি সীমাহীন বৈষম্য, অসুন্দর হতো না এই পৃথিবীটা। হ্যাঁ, আমরা তো ভাবতেই পারি শুধু নিজে বেঁচে থাকার মধ্যে কোনো সুখ বা স্বস্তি নেই, সকলকে নিয়ে সকলের মাঝে বেঁচে থাকার মূল্য যে অসীম। এই চূড়ান্ত বোধের দরজায় যেদিন আমরা পৌঁছতে পারব, সেই দিন আমাদের সামনে প্রতীয়মান হবে এক জাগতিক বিষয়। মাঝে মাঝে ভাবি আমরা শুধু ছুটতেই শিখেছি, আমাদের ছুটে চলার মাঝে ক্ষণিকের জন্য হলেও যে বিরতি প্রয়োজন, প্রয়োজন নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করানো, তা আমরা ভাবি কজন? যদি ভাবতাম, তবে আমারই লোভের শিকার হয়ে দুঃখে দৈন্যে শীর্ণ দীর্ণ হতে কি আমাদের প্রতিবেশী ভাইদের দেখতে হতো? শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, পূর্বাঞ্চল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় সাথী, অভিজ্ঞাপন, বিষয়টি শোনা মাত্রই বেশ অনেক বছর আগেকার সেই হৃদয় বিদারক ঘটনাটি স্মরণে এসে গেল বন্ধু। তখন আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে স্থানীয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়েছে। বর্ষার অবসানে সে সময় প্রকৃতিতে তখন শরৎ রানীর উকিঝুঁকি। আগত প্রায় শারদ পুজোর মহা আনন্দে ক্রমশ আমরা বাঙালি মেতে উঠছে, অথচ সেই মধুর সময়ই জীবনে এসে গেল সেই মর্মান্তিক সময়। ছোট্ট পরিবারে তখন মাত্র আমরা চারজন, মা, বাবা আর আমরা দুভাই, আমি ছোট। হঠাৎ করেই গর্ভধারিণী ভীষণ রকম অসুস্থ হয়ে পড়লেন। কতই বা তার তখন বয়স, মাত্র 53। স্থানীয় বড় বড় চিকিৎসকদের চিকিৎসায় সাড়া না পাওয়ায় অবশেষে তাদেরই নির্দেশ ও পরামর্শ মতো বাধ্য হয়ে এক মহালয়ার দিনে কলকাতার নামী একটি সরকারি হাসপাতালে মাকে ভর্তি করালেন বাবা। এদিকে মাথার উপর কেউ নেই, না উপস্থিত বুদ্ধি দেবার মতো কেউ, না আনুষঙ্গিক কোনো রকম সাহায্য। হাসপাতাল থেকে বাবা রাতে ফিরে তাই আমাদের দুভাইয়ের সঙ্গে আলোচনা করতেন। ডাক্তাররা জানাতেন আমার মায়ের প্যাঙ্ক্রিয়াটিসের ক্যান্সার হয়েছে। আমরা বুঝতাম না, অতকিম দৃষ্টি নিয়ে রোজই ভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করতাম, কিন্তু কোনো আশার আলো দেখতাম না। ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসতাম। অবশেষে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, ভরা পূর্ণিমার সন্ধ্যায় মাকে চিরতরে হারালাম। একেবারে ছন্ন ছাড়া সংসার তখন। বাবাও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, কিং কর্তব্য বিমূঢ় আমাদের দু ভাইয়েরও তখন অতকিম পরিস্থিতি। সেসব দিনের কথা ভাবলে সত্যি বলতে কি আজও ভীষণ চমকে উঠি। বিনীত, সৌমিত্র মজুমদার, পূর্বাঞ্চল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা।
0: শ্রোতাবন্ধু, আপনারা জানেন যে রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতিতে রাজ্য সরকার আজ সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। সারা রাজ্যে যেসব সরকারি ভবন রয়েছে সেই ভবনগুলিতে নিয়মিতভাবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সব ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান

বাতিল করা হয়েছে। শ্রোতাবন্ধু, আমরা এই অভিজ্ঞাপনের পর্ব থেকেও রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশকের অর্থাৎ মহানির্দেশক অনুরাগের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।

0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রবীণ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে যেসব শিল্পীর বয়স 60 বছর বা তার বেশি, তাদের আর্থিক সহায়তা করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যারা রাজ্য বা জাতীয় ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত, আকাশবাণী বা দূরদর্শনের ক্যাটাগরিভুক্ত বা স্বীকৃতিপ্রাপ্ত, যাদের আয় পতি পত্নীর আয়সহ মাসে 6,000 টাকার বেশি নয় বা বছরে 72,000 টাকার বেশি নয়, তারা এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের জন্য তারা নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেখতে পারেন। আবেদনপত্র আগামী 24 জুলাই 2026 মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার এই ঠিকানায় জমা দিতে হবে।
1: শ্রোতাবন্ধু, আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। অরণ্য দুহিতা শ্যামলী ত্রিপুরার কৃতি সন্তান কর্নেল মহিম ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে আগামীকাল সকাল 10:30 আগরতলাস্থিত কর্নেল চৌমোহনীতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্নেল মহিম ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

0: ত্রিপুরা সরকারের কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধীনস্থ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েস্ট ত্রিপুরার উদ্যোগে চাকরি পাওয়ার বিভিন্ন পরীক্ষা ও ইন্টারভিউর প্রস্তুতির জন্য বিনামূল্যে চাকরি প্রত্যাশীদের কোচিং করানো হবে। এই কোচিংয়ে মোট 20 দিনের হবে, যেখানে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস সকাল 11টা থেকে থাকবে। কোচিংয়ের ভেন্যু হচ্ছে নিচতলা শ্রমভবন, অফিস লেন, আগরতলা। সরকারি ছুটির দিনে ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছুক প্রার্থীরা উল্লেখিত অফিসের রেজিস্ট্রেশন রুমে 23 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে যোগাযোগ করতে পারবেন।
1: শ্রোতাবন্ধু, এবারে কাজের খবরে নজর রাখি। কাজের খবরে প্রথমেই জানিয়ে দিচ্ছি যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রিক্রুটমেন্ট সেল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আওতাধীন ওয়ার্কশপ, ডিভিশন এবং ইউনিটগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অধীনে নির্দিষ্ট ট্রেডগুলিতে প্রশিক্ষণ প্রদানের জন্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্যপদের সংখ্যা 6,777টি। বিভিন্ন ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। বয়সসীমা হতে হবে 19/8/2026 তারিখ অনুযায়ী। প্রার্থীদের ন্যূনতম বয়স 15 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 24 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা রয়েছে। প্রার্থীরা আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট nfr.indianrailway.gov.in আপনারা দেখে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ আগামী মাসের 19 তারিখ।
0: আরও কিছু কাজের খবর রয়েছে, আর সেই কাজের খবরগুলো আপনাদের একে একে জানিয়ে দিচ্ছি। ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান গ্লোবাল 500 তালিকাভুক্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে দেশের জন্য দক্ষতা উন্নয়নের উদ্যোগে একটি অংশ হিসেবে শিক্ষানবিশ আইন 1961-1973 এর অধীনে পানিপাত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইউনিটে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আর পদের নাম ও বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা শিক্ষানবিশ। এই পদে মোট পদ রয়েছে 1,450টি, আর কারিগরি শিক্ষানবিশের শূন্যপদ রয়েছে 693টি। অ্যাটেন্ডেন্ট অপারেটরের শূন্যপদ রয়েছে 274টি। ফিটারের শূন্যপদ রয়েছে 314টি পদ। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের 30টি পদ, অ্যাকাউন্ট্যান্টের 2টি পদ, ডাটা এন্ট্রি অপারেটরের রয়েছে 73টি পদ, টেকনিশিয়ান শিক্ষানবিশের রয়েছে 757টি পদ। রাসায়নিক এই পদে রয়েছে 327টি পদ। যান্ত্রিকের জন্য রয়েছে 83টি পদ। বৈদ্যুতিকের জন্য রয়েছে 277টি পদ। যন্ত্রাংশ সারাইয়ের জন্য রয়েছে 70টি পদ। আর অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 12 আগস্ট 2026। আরও কিছু কাজের খবর। রয়েছে ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পিয়ন পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আর

0: এক্ষেত্রে বেতন ক্রম রয়েছে। ফিক্সড পে 12,000 টাকা আর পে স্কেল 16,000 টাকা, পে ম্যাট্রিক্স লেভেল 1 TSCS 2018 অনুযায়ী, আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ কম্পিউটার জ্ঞান থাকলে সেটা বাড়তি সুবিধা রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার জন্যে ফি দিতে হবে 300 টাকা। এসসি এসটিতে জন্যে রয়েছে 150 টাকা।
1: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর, দক্ষিণ, ঊনকোটি, সিপাহীজলা এবং গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 3.8 মিলিমিটার।

0: তাহলে আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি নিতাই,
1: আর আমি ছিলাম রাহুল। শ্রোতবন্ধু, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

101.6 MHz FM উজ্জয়ন্ত দেহ রয়েছেন এই মুহূর্তে। আজ সকালবেলার অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আপনাদের স্বাগত জানাচ্ছি তোমায় গান শোনাব অনুষ্ঠানে। আমাদের জীবন চলার পথ অন্তহীন, এই অন্তহীনভাবে চলতে গিয়ে আমরা এমন কিছু

ঘটনার সম্মুখীন হই, যা কিছু কিছুটা পার্থিব, কিছুটা প্রত্যাশিত, কিছুটা অপ্রত্যাশিত। আর আমাদের জীবনেও এমন কেউ মানুষজন আসেন, আবার চলেও যান। অপ্রত্যাশিতভাবে যখন প্রিয় থেকে প্রিয়তম মানুষগুলো আসেন আর না বলেই ফিরে যান, তখন মন অনেক সময় ভারাক্রান্ত হয়ে ওঠে।

না বলে অনেকেই চলে যায়। আর এমন কেউ প্রিয়জন যদি না বলে আসে, আবার না বলেই চলে যায়, এমন কোথাও চলে যায় যেখানে ধরা ছোঁয়া যায় না, একেবারে মহাসিন্দুরও পারে, তখনও মন ভারাক্রান্তই হয়।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। এবারের গানখানি আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পথে না নামলে দিশা বা গন্তব্য আমরা খুঁজে পাই ও না, এটাই কিন্তু সত্যি। আর যখন অন্তহীনভাবে পথ চলতে চলতে গিয়েও নিজের গন্তব্য খুঁজে আমরা না পাই, তখন বলার আর কিছুই থাকে না।

যে চলে যাওয়ার সে চলে যাবেই, আর যখন না বলেই চলে যায় তখন বলার কিছু থাকে না। তবে তার সাথে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতি অবশ্যই আমাদের হৃদয়ে থেকে যায়।

মুছে যাওয়া দিনগুলোর স্মৃতি অমলিনভাবেই আমাদের হৃদয়ে থেকে যায়। আর সেই স্মৃতিগুলোর মধ্যে যে স্মৃতিগুলো সুখের স্মৃতি বহন করছে তা অম্লান হয়ে থাকুক, এটাই তো আমরা চাই।

যে মানুষটি সঙ্গে থাকবে বলে কথা দিয়েছে, শত দুঃখ কষ্টের মধ্যেও সে পাশে থাকবে, আর যে চলে যাবার তাকে কেউ আটকে রাখতে পারবে না। তাই বলে আমরা কি বিমর্ষ হয়ে বসে থাকব? না, তার পথ যেদিকে গেছে চলে যাক, ভিন্ন পথে ভিন্নভাবে আবার উঠে দাঁড়াব আমরা। হ্যাঁ, এই মানসিক প্রবৃতি নিয়েই যদি এগিয়ে চলতে পারি, দিনটা কত মধুর হয়ে যায়। হ্যাঁ, পথ আলাদা হোক, যে গেছে চলে যাক, অন্য পথে ভালো থাকবো।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। এবারের গানখানি শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সময় রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জিএস রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব পি দেববর্মা এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশনে গতকাল থেকে শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতবি করা হয়। রাজ্যসভাতেও এই একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী দলের সদস্যদের সভায় সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সার্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে

সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের একথা জানান। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়েই শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবি SMPS কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলির আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নরেম। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল লেফুঙ্গা ব্লকের অন্তর্গত রাজঘাট হেলথ সাব সেন্টারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন ধরনের ক্যান্সার স্ক্রিনিং ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা গোমতী সিপাহীজলা ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আজ কথা বলবো কথা নিয়েই। হয়তো ভাববেন যে আজ কথা নিয়ে কথা বলবো, এ আবার কেমন কথা? হ্যাঁ, আজ কথা বলবো কথার পিঠে কথা নিয়ে। সত্যি কাকতালি হয়ে গেল না তো, কথার পিঠে কথা। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন, প্রিয়জন আছেন, যারা কথা অনর্গল বলতে ভালোবাসেন, যাদের আমরা বলি কথার পিঠে কথা বলেন। এই তাদের সঙ্গে হ্যান্ডেলিং করা আপনাদের কতটা দুরূহ হয়ে পারে, বা তাদের সমাজ কেমনভাবে দেখে কথার পিঠে যারা কথা বলেন? আপনার আশেপাশেও কি এমন মানুষ আছেন বা প্রিয়জন রয়েছেন যারা কথার পিঠে কথা অনর্গল বলে যান? মানুষের সভ্যতার ইতিহাসে ভাষা ও কথোপকথনের গুরুত্ব অপরিসীম, সেটা আমরা সকলেই জানি। মানুষের মনের ভাব, অনুভূতি, জ্ঞান, অভিজ্ঞতা ও সংস্কৃতির আদান প্রদানের প্রধান মাধ্যম হল কথা। আর এই কথোপকথনেরই একটি চিরন্তন বৈশিষ্ট্য হল কথার পিঠে কথা। অর্থাৎ একটি কথার সূত্র ধরে আর একটি কথা, একটি প্রসঙ্গ থেকে আরও একটি প্রসঙ্গ, একটি স্মৃতি থেকে আর একটি স্মৃতির জন্ম নেওয়া। এই প্রবাদের মধ্যে লুকিয়ে আছে মানব মনের স্বাভাবিক প্রবণতা, যেখানে চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা। তাই কোনো আলোচনায় একটি বিষয় দিয়ে আমরা যদি কথা বলতে থাকি, দেখা গেল আরেকটা অবান্তর বিষয় এসে যোগ করে, তখনই বলি কথার পিঠে অন্য কথা ঢুকে পড়ল। তো যারা আমাদের মধ্যে রয়েছেন, যারা কথার পিঠে কথা বলতে ভালোবাসেন, হ্যাঁ, তাদের যদি আশেপাশে আপনিও থেকে থাকেন, তাহলে তাদের সঙ্গে আপনাদের কথোপকথনের পরিস্থিতিটা কেমন হয়, সেই কথাগুলোই আজ বলছি তোমায় অনুষ্ঠানে আপনি কথা বলে জানাবেন। আজ কথা বলবেন কথার পিঠে কথা নিয়ে। হ্যাঁ, 232-6253 এই নাম্বারে ফোন করে আজ কথা বলুন কথার পিঠে কথা এই বিষয়ে।

0: আজ বলছি তোমায় অনুষ্ঠানে, আজ আমরা কথা বলছি কথার পিঠে কথা নিয়ে। হ্যাঁ, কথার পিঠে কথা, এই যাদের স্বভাব রয়েছে, আর তার থেকেই নানা সেই বাক্য সংঘটিত সংঘর্ষকে শুরু হয়। আপনার কি মনে হয়, দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই এই বিষয়টির বাস্তব প্রয়োগ দেখতে পাই? অনেকেই রয়েছেন কথার পিঠে কথা বলে চলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা, বন্ধুদের সঙ্গে গল্প, কর্মক্ষেত্রে আলোচনা কিংবা সামাজিক অনুষ্ঠানে আলাপচারিতার সময় একটি সাধারণ প্রশ্ন মন্তব্য থেকেই দীর্ঘ আলোচনার সূত্রপাত হয়, আর সেই আলোচনা সূত্রপাত থেকেই শুরু হয়ে যায় অনেক সময় কথার পিঠে কথা। অনেক সময় সেই পিঠের কথাগুলো হয়ে যায় সমালোচনা, আর তার থেকেই দেখা দেয় নানান ধরনের বৈরীভাব। সেই প্রিয় মানুষটিও শত্রু হয়ে যায় কথার পিঠে আকথা ঢুকে যাওয়ার ফলে, অবাঞ্ছিত কথা বসে যাওয়ার ফলে। আমরা কতটুকু কথার পিঠে ভালো কথা বসিয়ে রাখতে পারছি, নাকি কথার পিঠে কথা বলেই আমরা অনেকেই কিন্তু পিঠের কথাটি খুব ভালো কথা বলতে পারছি না বলেই এত অশান্তি? আপনার কি মনে হয়? 232-6253 এই নাম্বারে ফোন করুন। আপনার আশেপাশেও কি কথার পিঠে কথা বলে চলেন এমন কোনো মানুষ রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ দেবব্রত বাবু বলুন।
1: তারপর দেখবেন

0: আবার অনেক সময় একজন কথা বলতে বলতে
1: ঠিক একদম
0: আমার দেখবেন অনেক সময় অনেকে দেখবেন কথা কেউ অনেকে বলতে পছন্দও করেন, আমার অনেকে পছন্দ সেরকম হয়। ধন্যবাদ,
1: সঙ্গে থাকুন। হ্যাঁ, সুন্দর বললেন, হ্যাঁ, যে কথার পিঠে কথা বলা অনেকেই পছন্দ করেন, সেটা অবশ্যই, যে সংখ্যাটা কীরকম হবে আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকেই জানার চেষ্টা করব। কথার পিঠে যারা কথা বলেন তাদের সঙ্গে চলতে উঠতে বসতে আপনার কেমন লাগে? হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: কথায় পিঠে কথা, দেখুন এই প্রবাদটি কিন্তু প্রত্যেক জায়গায় আছে।
1: ঠিক,
2: আমি একটা ভালো কথা বলছি একজনকে, সে মন দিয়ে শুনছে, তার পাশে যে একজন বসে আছে সে আমার কথা না শুনে তার কথা বলছে, তো এইভাবে যদি আমার কথাটা ডিস্টার্ব করে তাহলে কিন্তু তো খুব খারাপ লাগে। কারণ আমার কথাটা শেষ না হতে হতে তখন যদি কেউ তার পিঠে কথা বলে তখন কিন্তু খুব বিরক্ত লাগে।
1: ঠিক,
2: তো এরকম মানুষ কিন্তু অনেক দেখতে পাওয়া যায় আমাদের এখানে। তো আমি তাদেরকে বলি যে আমি যে কথাটা বলছি সেটা শোনো ভালো করে, হ্যাঁ, তারপর তুমি না হয় বলবে। হ্যাঁ, আমরা তো রয়েছি এক জায়গাতেই, তো আমার কথাটা না শুনে তুমি হঠাৎ করে আমার কথার পিঠে কথা বলছো, এটা কিন্তু খুব খারাপ লাগে, তখন কিন্তু খুব রাগ লেগে যায়। তো আমার কথা শেষ না হতে হতে উনি যদি কথাটা বলেন তাহলে খুব বিরক্তবাসী। তো এই জন্যে আমি মানে সবসময় যখন অনেক কেউ থাকে তখন কিন্তু কথা বলি না, কারণ কথা বলতে গেলে তখন কথা পিছিয়ে কথা বলবে, সেটা আমার কিন্তু খুব বিরক্ত ভাব লাগে। হ্যাঁ, এটুকু বললাম, নমস্কার।
1: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন যে কথার পিঠে যারা কথা বলেন তাদের সেই কথা যেমন বিরক্তি লাগে, একসময় তার কথা বিরক্তি লাগা থেকে মানুষটিও কখন বিরক্তিকর মানুষ হয়ে যান তার নিজের অজান্তেই, আমরা অনেকেই বুঝতে পারি না। তো এই যে কথার পিঠে কথা বলার এই অভ্যাসটাকে আমরা কোনোভাবেই সুঅভ্যাস বলতে পারছি না, এটা কি সত্যিই একটি বদভ্যাস? আপনার কি মনে হয় সে কথাই বলুন 2326253 এই নাম্বারে, যেমনটা আমাদের নিতাইবাবু বলছিলেন। কারুর শৈশবের একটি ঘটনার কথা বলতে গিয়ে স্কুল জীবনের স্মৃতি, পুরনো বন্ধু, শিক্ষক, উৎসব কিংবা গ্রামের পরিবেশের কথা উঠে আসে। আবার ঠিক তখনই আরও একজন সেই কথা যখন সুন্দরভাবে চলছিল তখন কোন একটি বইয়ের আলোচনা করতে গিয়ে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, সমাজ ব্যবস্থার প্রসঙ্গ, ভালো প্রসঙ্গও যখন আসে তখন দেখা গেল চট করে এখানে রাজনৈতিক আলোচনা চড়িয়ে দিলেন কথার পিঠে, একটি এক্ষেত্রে অপ্রাসঙ্গিক বলা চলে, তখনই একটি বিরক্তিভাব চলে আসে। এভাবেই কথার পিঠে কথা জন্ম নেয়, আর সেই কথার পিঠে কথা কখন আকথা হয়ে যায়, তখন ঝগড়ার কথা হয়ে যায়, তা যেন আমরা অনেকেই অনুভব করতে পারি না। তাই আমরা যখন কথা বলব পিঠের কথাটিও যেন খুব ভালো কথাই থাকে, সামঞ্জস্যপূর্ণ কথা হয়ে থাকে, সে কথাই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কজন কথা বলতে গিয়ে কথার পিঠে ভালো কথা বলতে পারি?

মানুষের স্মৃতি কখনো বিস্মৃত নয়। হ্যাঁ, মানুষের স্মৃতি একটি স্মৃতি আরেকটি স্মৃতিকে জাগিয়ে তোলে। বহুদিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে প্রথমে কৌশল বিনিময় হয়, তারপর ধীরে ধীরে একের পর এক স্মৃতি ফিরে আসে। সেই স্মৃতির টানে কথোপকথন দীর্ঘ হয় এবং সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তাই কথার পিঠে কথা শুধু ভাষার অলংকার নয়, একটি মানুষের আবেগ, সম্পর্ক ও সামাজিক বন্ধনেরও একটি স্বাভাবিক প্রকাশ। শুধুমাত্র স্কুল জীবনের একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, কেমন আছিস? জানি স্কুলে আমাদের পড়ার সময় এই হয়েছিল, কথা শুরু হলো স্কুল থেকে, দেখা গেল ধীরে ধীরে ধীরে ধীরে এখন কি করছি, কেমন আছি, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি। এভাবে কথার পিঠে কথা জুড়তে জুড়তে জুড়তে জুড়তে দীর্ঘ আলোপন হয়ে গেল। আর সেই সময়টা খুব মিষ্টি সময় কাটল। এমনও তো হয়, এই কথার পিঠে কথাগুলো ভালোভাবে জুড়েছে বলেই তো এই সুখানুভূতির আবেশ আমরা পাই। কথার পিঠে কথা বলা যে শুধুমাত্র বদ অভ্যাস তা কিন্তু নয়, আরও বলতেই পারি এটি অনেক ক্ষেত্রে আবার সুঅভ্যাসও। যদি আমরা কথার পিঠে যে কথাটি বসাব সেটি যেন যুক্তিপূর্ণ হয়, কিন্তু যুক্তিপূর্ণ কথা আমরা কজন বলতে পারি? যুক্তিপূর্ণ কথাগুলো আমরা বলতে পারি না বলেই তো এত অশান্তি। কি বলছেন আপনি? 2326253 এ নাম্বারে ফোন করুন আর আজ কথা বলুন কথার পিঠে কথা এই নিয়ে। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো? না, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হলো না। আমার অন্য শ্রোতার সঙ্গে লাইনটি কানেক্ট হয় কি না দেখা যাক। আর অবশ্যই আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, কথার পিঠে কথা। কথার পিঠে কথা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না। যেটা আমরা ইতিবাচক দিক বলছিলাম, বন্ধুর সঙ্গে দেখা হলো, স্কুলের বন্ধু অনেক দিন পর, তখন একেবারে সংসারের আলাপন থেকে ভবিষ্যতে কি করতে পারি এই নিয়ে চলল। এমন সুখানুভূতি কখনো কখনো আবার দুঃখানুভূতিও নিয়ে আসে। কখনো অপ্রয়োজনীয় বা অসংযত কথাবার্তা থেকে ভুল বোঝাবুঝি, গুজব, তর্ক বিতর্ক কিংবা বিরোধেরও সৃষ্টি হতে পারে। একটি সামান্য মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা হলে তার সূত্র ধরে নতুন নতুন অভিযোগ বা বিতর্ক তৈরি হয়। তাই কথোপকথনে সংযম, সৌজন্য ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কথা আমরা

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যালো, কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শিবহু জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন প্রেমজিৎ বাবু।
1: প্রথমে আমি আপনার কাছে মানে হয়তো বা ক্ষমা ভাবছি, যদি ভুল যদি বলে ফেলি তাহলে ক্ষমা করবেন। আমি যতটুকু জেনেছি, আমার অনুপদা জেনেছেন, অনুপদারও ঠিকঠাক ভাবে এক আসছে না, আমার তো একদম আসছেই না। বললেন যে আজকের প্রাসঙ্গিক মানে কথার পিছে কথা,
0: বলুন
1: সেটা না রাখেছেন। আচ্ছা, আসলে দেখুন, আমরা তো মানুষ বা আমাদের তো বিশেষ করে কথাবার্তার মধ্যে দিয়ে তো আমাদের সবকিছু, ঠিক না? কেউ কথা বেশি বলবে, কেউ কম বলবে, কিন্তু আসলে দেখুন কথাবার্তা তো অবশ্যই বলতে হয়। কিন্তু মনে করুন আজকে আমরা এখানে চারজন বা পাঁচজন বসলাম একসাথে, এখানে নিশ্চয়ই আমাদের কথাবার্তা হবে অনেক প্রাসঙ্গিক। কেউ কেউ বা হয়তো বা গঠনমূলক কথা বলতে ভালো বাসেন, আর কেউ তো বা অবাঞ্ছিত কিছু কথা বললেন, ঠিক না? আসলে সেটা মানুষের দৃষ্টিভঙ্গি তো সবাই সমান নয়, আলাদা আলাদা রয়েছেন। কিন্তু তার মধ্যে দিয়ে মনে করুন আজকে হয়তো বা আমি আপনার সঙ্গে কথা বললাম বা আপনি অন্য সঙ্গে কথা বলছেন, তার মধ্যে দিয়ে আপনি কিন্তু অন্য সঙ্গে কথা বলছেন, এই মুহূর্তে আমি এখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তখন কিন্তু আমি হঠাৎ করে আপনাদের সঙ্গে একটি যে কথা বলবো অন্যরকম, সেটা কিন্তু হয় না। আপনাদের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো অবশ্যই আমি শুনবো, এবং আপনাদের কথা যখন সমাপ্ত হবে তখন কিন্তু আমার মুখ থেকে যাতে অন্য বিষয় নিয়ে কথাটা বেরোয়, এবং তখন তাহলে আপনাদেরও সুবিধা হবে, তখন আমাকে আমার সঙ্গে কথা বলতে পারবে, অথচ আমার কথা অনুযায়ী আপনারা সঠিক জবাব উত্তর দিতে পারবে। কিন্তু আসলে দেখুন আমাদের মধ্যে কি হয় জানেন, অনেকজন কিন্তু আমরা কথা বলছি বা তার মধ্যে দিয়ে হয়তো আমাদের কথা কিন্তু ইতি হয়নি, তার মধ্যে দিয়ে কিন্তু মানে ছানামাকা করে দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু একদমবারে ঠিক নয়। তাহলে দেখুন কথা বলা ভালো বলুন মন্দ বলুন, যাতে আমরা সবকিছু মস্তিষ্ক সুস্থ রেখে ব্রেন সুস্থ রেখে যাতে আমরা কথাবার্তা বলতে পারি, আর যতটুকু আমি বলি যে আমরা যাতে গঠনমূলক আলোচনা বা কথা বলতে পারি, যাতে অবাঞ্ছিত কথাগুলো ঢুকিয়ে এখানে কোনো কিছু শিকার নেই, এতে আমাদের ব্রেনটাকে নষ্ট করা, সেইটুকু বললাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: হ্যাঁ সঙ্গে থাকুন। হ্যাঁ, আর অবশ্যই খুব সুন্দর বললেন যে আমরা দৈনন্দিন পথে চলতে গিয়েও আমার আশেপাশে অনেকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আর তখন কথার পিঠে কথা না বলে একটি কথা সম্পূর্ণ শেষ হওয়ার পরেই যদি পরবর্তী কথা আমরা বলতে পারি তাহলে কমিউনিকেশনটা ভালো হয়, এই কথাই প্রেমজিৎ বাবু বলতে চাইছেন। আর আপনার কি অভিমত সেই নিয়ে আপনিও কথা বলতে পারেন 2326253 এই নাম্বারে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি কৃষ্ণনগর আগরতলা থেকে অরবিন্দ বিশ্বাস বলছি।
0: হ্যাঁ অরবিন্দ বাবু বলুন।
1: আজকে যে আলোচ্য বিষয় কথার পিঠের কথা,
0: হুম হুম
1: আমরা অনেক সময় অনেককে বলি কথার পিঠের কথা বলবেন,
0: ঠিক।
1: কিন্তু দেখা যায় আমরা সেটা বহুত অভ্যাসই বলতে পারেন,
0: হুম
1: মানতে পারি না। একজন কথা বলছে, আরেকজনের সঙ্গে মাঝখানে গিয়ে কথা বললাম,
0: ঠিক।
1: এটা কি ওনার কথাটা শোনা হচ্ছে না? যে আপনি পরে বলুন, পরে কথা বলুন, উনি বিরক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু নিজে প্রথমে পারমিশন নিতে হবে যে দাদা, আমি কি আপনাদের মাঝখানে কথা বলবো না আপনারা শেষ করার পরে বলবো?
0: দারুন।
1: তারা পারমিশন দিলে যায় যে হ্যাঁ বলুন, আমাদের মাঝখানে বলুন, আপনি কি বলতেন, তাহলে সেটা আপনি বলতে পারেন আমি মনে করি। আর এই যে একটা বদ অভ্যাস আমাদের মধ্যে আছে অনেকেরই, যারা নিজেকে সাংঘাতিক মনে করে যে আমি একজন ভালো বক্তা, আমি একজন ভালো বুঝিয়ে দিতে পারি, বুঝানোর ক্ষমতা আছে, এরকম মনে করে মাঝখানে গিয়ে কথা বলে।
0: সঠিক।
1: তো বিরক্ত হয়ে যখন কথা বলে যে আপনি এখন কথা বলছেন কেন, আপনি থামুন, তখন আবার তার মাইন্ডে লেগে যায়, হ্যাঁ এরকম অমুক বাবু এরকম ভাবে বলছেন কথাটা। তিনি নিজে এই কথাটা চিন্তা করেন না যে আমি মাঝখানে গিয়ে কথা বলবো কেন। এটুকুই আমি বললাম যে কথার পিছিয়ে কথা বলা এটা আমাদের একটা বড় অভ্যাস, এটা ত্যাগ করা উচিত। নমস্কার, এখানে শেষ করলাম।
0: বাহ, খুব সুন্দর বললেন আমাদের এই শ্রোতা।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, না আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না। কোথাও কথা থামতে হবে আমরা অনেকেই বুঝি না, এবং কোন প্রসঙ্গে কতটা কথা বলা উপযুক্ত সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না। এ কথাই অরবিন্দবাবু কিন্তু বলতে চাইছেন। আপনি কি বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? না, আমার এই শ্রোতার সঙ্গেও কিন্তু কথা বলা সম্ভব হলো না। যে কথা আমরা বলছিলাম, বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতিতেও কথার পেটে কথা ধারণাটি গভীরভাবে প্রতিফলিত হয়েছে। লোককথা, পালাগান, আড্ডা, গল্প বলার ঐতিহ্য কিংবা প্রবচনের ভাণ্ডারেও গল্পের মধ্যে আরেকটি গল্প, একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার সংযোগ বারবার দেখা যায়। এই ধারাবাহিকতা শুধু বিনোদনই দেয় না, বরং জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধেরও প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেয়। এই মুহূর্তে কে রয়েছেন? হ্যালো, শুভ সকাল।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু, বলুন।
1: হ্যাঁ দাদা, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি।
1: কথার পিছে কথা, আসলে কথাবার্তার মাধ্যমেই তো মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন তৈরি হয়। আমরা প্রতিদিন

0: আমাদের পরিবারের বিভিন্ন সদস্যর সঙ্গে বা আমাদের আশেপাশে মানুষের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে অথবা বন্ধু বান্ধবের সঙ্গে আমরা কথা বলি। এখন এই কথা বলার মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে বুঝবার চেষ্টা করি। এখন মনে করুন আমাদের দুজনের মধ্যে কথা, আপনার আমার মধ্যে কথা হচ্ছে, এখন আমি অনবরত কথা বলে গেলাম বা আপনি অনবরত কথা বলে গেলেন, এখানেও কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তখন এক অপরের মধ্যে একটা মনের মধ্যে আমি যে কথা বলছি আমাকে গুরুত্ব দিচ্ছে না বা অপর ব্যক্তি আমাকে বলার সুযোগ দিচ্ছে না, এমন একটা মনোভাব হয়। তারপরে কথার পিঠে কথা হলো একদম কথা বলছে, আমার বন্ধু কথা বলছে, তার কথাটি শেষ না পর্যন্ত যদি তাকে থামিয়ে যদি আমার কথাটা বলি, তখনও কিন্তু বন্ধু অসন্তুষ্ট হতে পারে যে আমি যে একটা কথা বললাম আমার কথাটা না শুনলো, না শুনে তার উপর দিয়ে আর একটা কথা বলে ফেললো, এটা কিন্তু সত্যিই ঠিক নয়। হ্যাঁ, প্রত্যেকে কথা বলার অধিকার আছে, সুযোগ আছে, কিন্তু কথার পিছে কথা বলার ক্ষেত্রে এটাকে মানে অত মাঝখানে বলতে হবে, আচ্ছা বন্ধু তোমার কথা তো শুনলাম এবং এখন আমি কিছু কথা বলি, শুনবে কি? এইভাবে মানে আমাদের বদ্ধতা নম্রতা বিভিন্ন ভাবে আমরা এটাকে আমরা কথা বলার পারমিশনটা দিতে পারি। এর মাধ্যমে কিন্তু কথার পিঠে কথা এটা আরো সৌন্দর্য হয়ে ওঠে। এখন আমাদের চাকরি অবসর নিয়েছি, তারপরেও চাকরির ক্ষেত্রে দেখা গেছে মিটিং এর ক্ষেত্রে আমরা সবাই বসে একটা বিষয় বা নিয়ে কথাবার্তা বলি। এখন বিভিন্ন সব বন্ধু আমাদের কলিগরা কথা বলেছে, এখন প্রত্যেকের কথা তো শুনতে হবে। এখন একজন কথা বলছে, তাকে থামিয়ে যদি আরেকজন কথা বলে, সেখানে কিন্তু ওই মিটিং এর ডিসিপ্লিন এটা নষ্ট হয়ে যায়।
1: ঠিক,
0: তাই কথা দিয়ে কথা, কথার উপরে কথা বা কথার পিছে কথা, এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। এগুলি যদি হয় তাহলেই একমাত্র এটা কথা বলার সৌন্দর্যটা সুন্দর হয়ে উঠে।
1: ঠিক ঠিক, খুব সুন্দর বললেন শ্যামল বাবু, অনেক অনেক ভালো থাকবেন। আর অবশ্যই বর্তমান ডিজিটাল যুগেও কথার পিঠে কথার গুরুত্ব কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সভা, টেলিফোন কিংবা ভিডিও কলে একই ছোট্ট বার্তা থেকেই দীর্ঘ আলোচনা শুরু হয়ে যায়। কখনো কোনো সংবাদ, ছবি বা একটি মন্তব্যকে কেন্দ্র করে নানা মতামত, বিশ্লেষণ ও বিতর্কের সৃষ্টি হয়। ফলে এই যে কথার পিঠে কথা, এই প্রবাদটি তার প্রাসঙ্গিকতা আজও সমানভাবে প্রাচুর্য, সেটা আমরা বলতেই পারি। কথার পিঠে কথা মানুষের একটি স্বাভাবিক চিন্তাধারায়, স্মৃতিচারণ, সামাজিক যোগাযোগ এবং এক অনন্য প্রতিচ্ছবি। এটি আমাদের ভাষাকে প্রাণবন্ত করে। অনেক সময় কথার পিঠে যখন ভালো কথা এসে বসে, সম্পর্ককে গভীর করে এবং জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদানকে সমৃদ্ধ করে, তবে এই শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হলে কথার সংযম, সত্যনিষ্ঠা ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা কয়জন পারছি? কারণ সুন্দর ও সচেতন কথোপকথনই মানুষের মানুষে বিশ্বাস, সৌহার্দ ও সম্প্রীতির সেতুবন্ধন রচনা করে, আর সবার মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন রচিত হোক, এটাই তো আমরা চাই। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? সুমন মুহুরি, বলুন।
2: দেখুন, কথার মধ্যে কথা বলা

0: খুবই খারাপ অভ্যাস।
1: হুম হুম
0: আর যখন কেউ কথা বলছে তখন তার কথা না শুনে মাঝখানে বাধা দিলে ওই ব্যক্তি কিন্তু অসম্মানিত বোধ করে। আর এতে কথা কখনো যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং
1: হুম হুম
0: ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে, এটাই বলবো।
1: হ্যাঁ, খুব সুন্দর বললেন সুমন বাবু। আমরা কথার পিঠে কথা

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: আমি কাশীপুর থেকে কৃষ্ণ মহাশয়
0: হ্যাঁ কৃষ্ণবাবু বলুন।
1: বলছি। দেশের যে আচরণ, অবিচার,
0: হুম হুম
1: কি করে যে বাঁচবো আমরা সেটাই ভাবছি। বড় বড় নক্ষত্রগুলি জ্বরে পড়ে যাচ্ছে, এই
0: আজকের
1: কথা ভাবলে
0: আজকের যে বিষয় নিয়ে কথা বলছি সেটা তো আপনি জানেন, আজ কথা বলছি কথার পিঠে কথা নিয়ে। হুম
1: যাই হোক, এই ঠিক আছে।
0: হ্যাঁ যাই হোক, হ্যাঁ কৃষ্ণবাবু প্রসঙ্গ অন্তরে চলে গেলেন, যে যেমনটা আমরা আলোচনা করছিলাম কথার পিঠে, আজ আমরা কথা হচ্ছে যে কথার পিঠে কথা এই নিয়ে, আর কথার পিঠে কথা শত্রু ধরে আসুক, যে কথা চলছে, যে বিষয়ে কথা চলছে তার মাঝে

প্রসঙ্গান্তর কথা হলে তখন সেই আলোচনায় ছেদ পড়ে। তার প্রকৃষ্ট উদাহরণ বলতে পারি, মানে প্রসঙ্গে কথা না বললেও তা কিন্তু আজ সঠিকভাবেই তুলে ধরলেন কৃষ্ণ বাবু অন্য প্রসঙ্গে কথা বলে। ঠিক এমনটাই আমরা আজ বাস্তবিকভাবেই আজকের অনুষ্ঠান সার্থক বলতে পারি, যেমনটা কৃষ্ণবাবুর ফোন পাওয়ার পর আমরা বলতে পারি যে আজ প্রসঙ্গান্তর কথা হলে যেমনটা হয়ে থাকে। আমরা কোনো বন্ধুদের মধ্যে একটি বিষয় নিয়ে কথা বলছি, চট করে এমন একটি বিষয় নিয়ে অন্য কেউ এসে কথা বলছে, তখনই দেখা যায় যে না, একটি সুন্দর আলোচনা কখন যে অসুন্দরে পর্যবসিত হলো তা আমরা নিজেরাও অনুভব করতে পারি না। তো কথার পিঠে কথা বলার অভ্যাস দীর্ঘদিনের আমাদের, সেই অভ্যাস থাকবে, কখনো চট করেই চলে যাবে না। কিন্তু কথার পিঠে যে কথাটি বসবে তা সেই কথার সূত্র ধরে হোক, সেই কথাটি ভালো হোক, আমরা ভালো কথা যেন বলতে পারি, ভালোভাবে যেন কথা বলতে পারি, আর কথা বলার মধ্য দিয়েই ভালো মনের মানুষ যে আমরা হতে চাই, ভালো মনের একজন মানুষ আমি নিজে, তা যেন সমাজের কাছে তুলে ধরতে পারি, সেই শপথটা না হয় আজকে নিলাম আমরা। কথার পিঠে কথা আমাকেও বলতে হবে, আপনাকেও বলতে হবে, কিন্তু পিঠের কথাটি যেন এমন না হয় যা আমার প্রিয়জন থেকে আমাকে দূরে ঠেলে দেয়, প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আপনজনেরা দূরে ঠেলে দেয় আমার পিঠের কথাটিকে। আমরা কজন শুধু কথাকে নিয়েই ভাবি, কিন্তু পিঠের কথাটি নিয়ে না হয় আজ ভাবলাম, আজ থেকে ভাবনা শুরু করলাম, ভাবনা হোক পিঠের কথাটি ভালো হোক, তাহলে দেখা যাবে আপনজন প্রিয়জন পরিবার সকলের সঙ্গে আর ভালো থাকতে পারব। সবাই ভালো থাকুন এই প্রত্যাশাই তো আমরা করি, আর এই প্রত্যাশাতেই আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: QR code scan karo, 5000 takar cashback pao. Bah, din ta bhaloi.
2: UPI পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
3: RBI এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু নিতাই। 1883 সালের 21 জুলাই কলকাতার বিডন স্ট্রিটে ভারতের অন্যতম ঐতিহাসিক রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের বর্তমানে যার নাম বিনোদিনী থিয়েটার উদ্বোধন হয় ভারতীয় নাট্য চর্চার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আর এই রঙ্গমঞ্চ শুধু বাংলার বিকাশই নয়, ভারতীয় থিয়েটারে নারীর অংশগ্রহণ ও আত্মপ্রকাশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আর কিভাবে এই বিনোদিনী থিয়েটার একজন নারীর নামে হয়েছিল, আর এই থিয়েটার জগতে নারীদের অবস্থানকে শক্ত পোক্ত করেছিলেন যে বিনোদিনী, তাকেই অভিবাদন জানাব আজকের এই তুমি অনন্যা অনুষ্ঠানে। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই, নিজের স্বপ্নকে সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে বিনোদিনী এক অনন্যা নারী। আর সমাজের প্রান্তিক অবস্থানে থেকেও থিয়েটারের মতন এমন একটি শৈল্পিক সত্তাতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারা, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারা, তা তৎকালীন সময়ে এতটা সহজ ছিল না। কিভাবে সেটি সম্ভব হলো তা নিয়েই আজ আলোচনা করব তুমি অনন্যা অনুষ্ঠানে।

0: the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: দীর্ঘদিন ধরে সমাজে নানা কুসংস্কার, ধর্মীয় গুড়ামি ও সামাজিক বিধিনিষেধের কারণে মঞ্চে নারীদের অভিনয় গ্রহণযোগ্য ছিল না। নারী চরিত্রে অভিনয় করতেন পুরুষ অভিনেতারাই, কিন্তু উনিশ শতকের দ্বিতীয়ার্ধে এই চিত্র বদলাতে শুরু করে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে হয়ে ওঠেন কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী। তার জীবনটা ছিল আসলেই দুঃসহ, বেদনাময়।

0: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্তী রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে থিয়েটার জগতে নারীর অবস্থান এই নিয়েই কথা বলছিলাম। আর থিয়েটারে বিনোদিনী দাসী, তার অসামান্য অভিনয় প্রতিভা এবং তার অবদান এই নিয়েই কথা বলছিলাম। বিনোদিনী দাসীর অসামান্য অভিনয় প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদন বাংলা থিয়েটারকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। স্টার থিয়েটার নির্মাণে তার আর্থিক ও মানসিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

101.6 MHz-এ FM উজ্জয়ন্তী রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি থিয়েটারে নারীদের অবস্থান নিয়ে, আর রঙ্গমঞ্চে নারীদের প্রথম অগ্রদূত বলতে পারি বিনোদিনী দাসী, তার অবদান নিয়ে। ইতিহাসবিদদের মধ্যে অনেকেই বলে থাকেন বিনোদিনী দাসী সম্মানে বাংলার প্রথম নাট্যশালার নাম বি থিয়েটার রাখার প্রথমে প্রস্তাব করা হয়, শেষে তা পরিবর্তিত করে স্টার থিয়েটার নামাকরণ করা হয়। পরবর্তীকালে বিনোদিনী দাসীর অবদানের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক রঙ্গমঞ্চের নামকরণ আবারও করা হয় বিনোদিনী থিয়েটার, শুধুমাত্র তাকে অভিবাদন জানানোর জন্যই।

থিয়েটারে নারীদের উপস্থিতি শুধু অভিনয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা নাট্যকার, নির্দেশক, প্রযোজক, সংগঠক, আলোক পরিকল্পনাকারী, পোশাক ও মঞ্চ সজ্জা শিল্পী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অংশগ্রহণ নাট্যকলাকে আরও বাস্তবধর্মী, মানবিক, বহুমাত্রিক করে তুলেছে। নারী শিল্পীদের অভিনয়ে সমাজে নারীর সুখ দুঃখ, সংগ্রাম, অধিকার, বৈষম্য, মাতৃত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রশ্ন নতুনভাবে উঠে এসেছে। ফলে থিয়েটার কেবল বিনোদনের মাধ্যম নয়, তার থেকে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

101.6 MHz-এ FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ কথা বলছি নাট্যচর্চায় নারীদের অবদান নিয়ে, আর বিশেষ করে বিনোদিনী দাসীর অসামান্য অবদানের কথাও আজ আমরা স্মরণ করছি। স্বাধীনতা আন্দোলনের সময়েও আমরা যদি তাকাই, বহু নারী নাট্যকর্মী দেশপ্রেম, জাতীয় চেতনা, সামাজিক সংস্কারের বার্তা নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন। স্বাধীনতার পর ভারতীয় থিয়েটারে নারীদের ভূমিকা আরও বিস্তৃত হয়। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, উষা গাঙ্গুলি সহ বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাদের সৃজনশীলতা, অভিনয় শৈলী ও নাট্য দর্শনের মাধ্যমে ভারতীয় নাট্যমঞ্চকে সমৃদ্ধ করেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য নারী নাট্যকর্মী নানা প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে স্থানীয় ভাষা, লোকসংস্কৃতি, সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নাট্যচর্চার মাধ্যমে সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সত্যিই নতুন আলোর নিশানা খুঁজে দিয়েছে নারীদের থিয়েটারের মাধ্যমে বিনোদিনী দাসী। থিয়েটারের মাধ্যমে বর্তমান সময়েও থিয়েটারের মাধ্যমে নারীদের অংশগ্রহণ আরও বহুমুখী হয়েছে। তারা শুধু রঙ্গমঞ্চেই নয়, নাট্য প্রশিক্ষণ, গবেষণা, নাট্য শিক্ষা, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, এমনকি আন্তর্জাতিক নাট্য উৎসবেও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। নারীকেন্দ্রিক নাটক, লিঙ্গ সমতা, মানবাধিকার, শিশু ও নির্যাতন, পরিবেশ এবং সামাজিক ন্যায় বিচারের

মতো বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধরে তারা সমাজে সচেতনতা সৃষ্টি করছেন। ডিজিটাল যুগেও নিজেদের অবস্থানে স্থির না থেকে থিয়েটারের মাধ্যমে নতুন করে প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে তাঁরা নাট্যচর্চাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিচ্ছেন। আর এ কাজে যে নারীরা অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদের আজকের অনুষ্ঠানে আমরা অভিবাদন জানাই।

1883 সালের 21শে জুলাই স্ট্যাট থিয়েটারের উদ্বোধনের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় নাট্য জগতের অগ্রযাত্রায় নারীদের অবদান কতটা গভীর ও অনস্বীকার্য ছিল। বিনোদিনী দাসের সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্য আজও অসংখ্য নারী শিল্পীর প্রেরণার উৎস।

ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে, কারণ আপনাদের বন্ধু সবিতা স্টুডিওতে পৌঁছে গেছে ককবরক অনুষ্ঠান নিয়ে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

এখন তুমি কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি?

ಪಾಯ ನಮ ಸಾಲುವ.

Kenapa kenapa tentang serja mengajar kanalai pelai kah? Rejap nai angka antara kai beng hasil ni rejap mong. Jeng cini kai cijuku kobrok chanai eba cini ti prasha bosong eba cini bosong ni juda juda kok thai tong. A kok thai bai khili rejap mong rejap jak pelai keno kena toko. Hai ke jeng oba hai no kubang ma podre pot cini hasil ni rejap mong no tei কম থিং যাক এবার লব যাক রেচা মুং রক চিনর তুমুং নক রেচাম না মসংকাই চিনর ফাই অফিসর ফাইব হাবা নক ফাইব মালাই নরক নি সেজাক হাসক নি রেচা মুং রক তৈব কাহাম কাহাম রেচাম নানি বাকে কয় তাঙে হামালে আমহাই সং হাতিব ওয়াইনে ওয়াইথাম অবহাই ন হাসক নি রেচা মুং দাম যাক হাইকে রেচা মুং নাইখান কাকে বেলাই খেন কি সাসা হে হাসক নি রেচা মূর নতাই বন রামকে রেচা বই খার নিংসং খাই দায় যত লুকু সং এবার মারে কে চুংসং যত আবহাই রেচা মূ হুক নং বিটি নই রেচাব যাক রেচা মূর নাইব কাহামকে রেচা বই নরং ন খার মানুং হাইকে ফাইদে অজরাও সঙ্গ টেক টংসা রেচা মূ খাই চাননি মারাকনি খুব দিকে রেচামং অজারাবো নারক টিউন খাই থাই 101.6 মেগাহার্টজ এফএম জেন্টনা।

ক্রকনি লং মাও অমহাই নাসব যাক বজরা তামুখলাই নাং বজরা তামুখলাই নাং গে এবার ব মানে নাংখাঙ্গে চিনি কাহামং চিনি হামগে অং আবার সিনানি নামাইতে জরা বা জরা ন বেলাই কেন ইম্পর্টেন্ট দানি নাগো হই আন সুগ জরা খাওয়াইসা লাই থাকে কি ফিলি ফায়া বড় গ্রকনি লংমাও বমহাই নাইসা তুমুং কেপলেখা গাগাই হাইনহাই তাইসা না সিংগী তাইসা মানফিনানি গা আবার বেলাই কেন জরা কলক সাইমা যেন বড় রকনি লংমাও তামসলাই যাকিমান জরা গা চো সিসারেনি এবার চো খাশিরি জরা লাই থাকে চে সামুফানো খাইনা হি ওয়ান চুক মানে নাতাংরে গিয়ে খাই থা এবার যেন আরা নাই নাই কি ফিলি তাইসে সতনই নাহারি মাইয়া হাই নিনি উমর বমতই নরা বাই বাক্সা যতন সলাই যাকে থাকবো জরা বাংলি ইয়াকবা যেন উমর বাংলি থাকবো উমর তো কাহাম টংপ্র চিনি এবার চিনি সাকমান কাহাম টংপ্র যেন কাহাম সামু খাইয়া বা যেন ফানসিং সামু টাইয়া যেপুর যেন উমর আকথাং আব্র তাই খাইনা খাইনি মুসং পানো তাই চাই তো সিমাইয়া হাইনি বাকিও আং সান মুসংগো যেন যত যত হালক এবার চিনি টং হালক যতন যেন আবো হাইকে টাকি নাঙ যাতে যেন জল বিশিঙ্গ পাই আবন যেন সামুগ থেপে মানে ফাইদিনকে অজরাও হাইনহাই তেতাং সাং রেজামুং খালাইনাই রেজামুগ খরং রুবন শুভ লক্ষ্মী দেবরমা বিনি খরাঙ্গ খালাইনাই অজরা।

खर खनक कमी सेंग सैपा खनक।

নীলে কতক নেদে কন লির মানে বমি শ্রী কত ফুলে শুকা গুদি খুশি কনলির মানে কতক চেম সরি খুল গুদি খুশি কন দাসিখ বুধ জাদু দাসিখ বুধ জাদু দাসিখ বুধ জাদু পারলে সগরে পারা লোক বাই নং বাইসে তোমায় দাসিখ দাসিক দাসিক পারালে

마시고 마열리 함자가 마연어 나투 마여 사이크는 나투 다시고 보다자도 양가능 바시 동네 다시고 다시고

다 지금 보도 자도 양가이 농바세동 다 지금 보도 자도

দশ বদল যাদ বদল থাংস গুয়াশিন ফাইকেন কুসুক তলিশিন খর দশ বদল যাদ দশ

Yes, honey, mother,

তরক তরক নাইটি নাইটে সিনেস্টার নিজরা খগ দিপর্ণে দাম জিনি দামে সতি নেচি চার আং জাকতে অজরা অনর কক দুঃখ হেনে কে বকরি না কক দুঃখ দাম শাসক চাই আং এই টঙ্কা চাপ মানিয়ে কেচং তিনি ওয়ান সুখ মং পান্ডাব ককলাম সালাই তং মানে হ্যালো হ্যালো শ্যামালিয়া ককদুকটা ফাই ফাইলিয়া চাচি মালিয়া কি চাষা নেটওয়ার্ক নিয়ে ইস্যু তো না তিনি মানে বরক রোগনি যোথা যোথা ওয়ান সুকমু চিকন চিকন তৈরি জ্ঞান রোগ শহর দিয়ে তে তুমু নরকনি থানে অমহাই বরক সং খাকামু এবার সং যত বরক ন জানি যা ওয়ান সুকমু তঙ্গই মানো জানি জানি কখন এবার বখানি কখন সানান বাকি তো ফিয়া বা যেন অবহাই চায়া চুকিয়া ছড়া রক বাক্সা গবাং মা সানানি থাকাকাই হামিয়া জড়ানো তাই বো হামিয়া খাইনানি চাইতগ তাই আবহাই জড়ানো নাইসিংগৈ তংমানি হাই যে ফ্রু হামিয়া শক পায়াও আ জড়াও চুং গবাং মা বরকনি সাগো হাইনহাই পদ্রে পদ যাত্রে পদ চাইয়া চুকিয়া ফাইও এবার কেবেংনাই ফাইও আবহাই অঙ্গো যেন চিনি লংমাও জেফ্রুফানো নাই নেকাই যেন কাহামাং তঙ্গুই মাইয়া হামিয়াবো শক পাইও ফিয়াবা ও হামিয়া জড়ানো বরকনি ওয়ান সুক মং তেই বো নুক জাগো যে কাহামদা হামিয়াবো ববহাই ব ওয়ান সুকমানি তৈন এবার যেন বড়ক ওয়ান সুকমা তৈন গবাং মা বড়ক

আসাদে সঙ্কা লাগে সূর্য কুমার দবরমানী খরং গাই তংসা বেলাখানো খনাতক রেচাপং ফাইডেও জরাও সঙ্গলাইন হাইনহাই কেসা কৌথুম এবার সম্প্লয়মেন্ট নিউজ হই মানো মনো কম্পিউটার প্রোগ্রাম বাকে বরক চিতক জাগে দঙ্গ বেবাগে দঙ্গ খরক নই লংজাকনাই আবংকা সোসাইটি ফর এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সফেট আবনি বাকে কোয়ালিফিকেশন নাই টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স টেল কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এম সি এ রিকগনাইজ ইউনিভার্সিটি নে গ্রাজুয়েট ক্লাইজাক জেসাফানো কে অঙ্গ ডিপ্লোমা রক ক্লাইজাক ব অঙ্গ অবংখা ইলেভেন্থ মান্থ নি বাকে কন্ট্রাক্টস ওয়েল ক্লাংজাকে দঙ্গ নরক তুমুং ন অনলাইন তৈ কয়লাই রহরনা হিঙ্গাকাই 15 জুলাই নি ছিমি চেংজাকা চেঙ্গিন তংখ হাইনি বাকে নরকগ্রেনানি মচুংকাই অ্যাপ্লাই ক্লাইনানি মচুংকাই ক্লাইমানো তে দঙ্গ কো কাম অ্যাটেন্ডেন্ট হেনাই আপনি বাকে রিংমারি নাংনাই ক্লাস 8 পাস বা ক্লাস 5 পাস এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস নাঙ্গ আপনি বাকে নরক বুক চা থাই দঙ্গ বেবাগে খরক চার তাই আ জায়গা এক্সপিরিয়েন্স দঙ্গ এটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স মামুই সংস্থানি ও গভর্নমেন্ট ইনস্টিটিউশন আন্ডারটেকিং রগ অমহাই তুমুং সার্টিফিকেট দখানকে নরক লগেও তুবই রেমানো রেনা নিবাগে নরক কলেজ অব ভেটেনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ডারি ও মা রেনাই উমর খাজাক দঙ্গ যে এস টি এস সি বিশিক বা হলিডেমুং দঙ্গানো হস্টেল সুইপার দঙ্গ খরক নই বেবাগে এডুকেশন কোয়ালিফিকেশন এবার রংমারি অংনানি নাংনাই ক্লাস 8 পাস যে যেবা স্কুলনি ফানো অঙ্গিমানো তাই আবনি বাকে নরক কয়লাই রানানি বাকে কলেজ অব ভেটেনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ডারি ও ফাইরেনাই আমানি বাকে ব নরক বিশিক বা নরকনি ক হলিডেমুং মান্নাই কয়লাই রহরনানি পাইথাক সালমারি খনা বস্কাং নৈচি নই জুলাই তালনি 6 পি এম জরা দায় তৈব কাহামকাই সাইমানানি বাকে নরক এস টি টি পি ডট স্লেস সফেট তিরপুরা ডট গভ ইনও থাঙ্গে নাইমানো

তীব্রা হাপাংতে ককথমতাই হকমো নি দাগি ফাংবাই জুদা জুদা লুকু হামক্রাইনি তাংবতাংনি বিশিংতেই যত আমচাইনা ন বাই থাং বা চারিনানি বাগৈ হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গ হাস্তেফা তাবো হাস্তেনি যত নুখুঙ্গন রাংথকনি বখাগ কড়াক স্নামনানি নাহারমুং জুদা জুদা লুকু হামক্রাইনি তাংবতাংনি বিশিংতৈ যত আমসাইন বাইথাং বচারিনানি নাহারমুং গ হাস্তে হাপাং লেংলায়াওই সামুং তাঙ্গৈ তঙ্গ থাংনাই নৈচি জুলাইনি সারিগ উনকোটি কলাক্ষেত্র অডিটোরিয়াম বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্টনি লওয়াজিমুং সংসাজাক মালমাতা রেনাই নুখুং রকনি বিশিং ওয়াক বসা বাকমুং তে ব্রৈ ফুটবল থাই রকন সাইকেল বাকমুং তাংব তাংন চেঙ্গিরিউই অকক শাখা হাস্তেফা ইন্দ্র সেনার রেডিনালু ব শাখা কামি আমসাইনি রং থংন তৈ বকরাক স্নামনানি তে কামি আমসাইন বাইথাং বচারিনানি বাকই হাস্তে হাফাং জুদা জুদা হামক্রাইনি তাংবতাং বই তঙ্গ তাবো আবনি লগি লগি থংমংনি হামক্রাই ইয় যত হাংখরন কতাল থংমংনি থং স্নামনানি সামুং সকাক সকাঙ্গৈ তঙ্গ হাস্তেফা উনকুটি হাংখরনি চা লঙ্গ সামুং তাংনাই রকনি হামক্রায় বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্টনি লওয়াজিমুং ন বলাইখ্যা ব শাখা চা লুং সামুং তাংনাই রকনি নুখুংনি চেয়ার চেরাই রক ন ফুটবল ন খাতুং রানানি বিশিং তৈ বিয়াল বাই চবাতে বরকনি বাকৈ কাহাম লংমাতাই কচং থিনাং স্নামনানি নাহারমুং ইয়াপ্রি রমনানি ট্রাস্ট আব বেলাইন বলাইজাকানি কক অশাল হাস্তেফা ফুলু জানু লওয়াজিমুংনি বিশিংতৈ বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্ট বাই ক্রংজা খরক থামসি বরৈ ফুটবল থাই রকনি ইয়াগ সাইকেল ইয়াফারি রেখা আবনি লগি লগি বরকনি নখুংনি নাংমানি হামক্রায় ওয়াক বসাব বাকজাখা পান্ডাও গবাংমা আদং রকন মানজাখা উনকোটি জেলা পরিষদনি সভাপতি আকর্ষণ তাই লুকববনি সিমি অকক তোমা সাকলাই জাখা ত্রুক ত্রুক সিনি নাহার বংরক বা চিনি গবাংমা

পদ্রিপদ সামু বতাঙ্গ ব্রীরগ্ন এবার ব্রীরগ্ন দেব কুং চুগ্রুনার বাকে জুদা জুদা লুকু হামক্রাইনি তাং বতাংনি বিশিংতি যত আমসাইন বাইথাং বচারানির বাকে হাপাং সামু তাঙ্গাই দঙ্গ দাবো খনেশাকা হাস্টেফা হাকে চেব সাইমালাইনাই চাইকাই চিনি থিনাঙ্গ তৈব বাইথাং বচানানি বাকে চাইকে তৈব সিনি কুংবাই বাচানানি বাকে অমহাই কবংমা শেপ তাবুক স্কিম দঙ্গ চদ্রেপদ স্কিম নি বিশিং তৈকাই চিনি অমরকন চেংসাই মানো বা চলাই মানো বড়ক হাইন এরেন এরেন দঙ্গই তাবুক চুগলিয়া হাইনহাই তাবুক এবার টেকাইসা সাইলাইনে হাস্তে হাফাং হাস্তে নি কামি আমচাইনি হাতিরক ন স্নাম ফিনানি বাকে ইয়াপ্রি রমজাক তাংচুরু নাইখুংনি মন্ত্রী তাবুকনি হাস্তে হাফাং ত্রিপুরানি কামি আমচাইনি হাতিরক ন স্নাম ফিনানি বিশিংতৈ কতাল খ্লাই হাতিরক ন নাইথক স্নামনানি বাকে ইয়াপ্রি নাহারজাকা থাকায় বিশ জুলাই এবার নৈজি জুলাই বাইখোরা হাতিব মালাক নই হাতি সেট তাংনানি বাকি থাই রই অকগ্ন শাখা তাংচুরু মন্ত্রী নাইখুংনি তাংচুরু নাইখুংনি মন্ত্রী শুক্লা চরণ নওয়াতিয়া বাইখোরা হাতিও গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্প খকসারাসাই খকসারাসাই স্নিচুকুরা দকচিবারা সাই রং সবাই মালাকনৈ অ হাতি সেট তাংজাকনাই সামংবুকচা টংনাই রকনি বাকৈ বানিয়া খ্লাইনানি খুংসি ফালন খতল তে হুকবার খ্লাইনাই রকনি হুকবারনি মানি ফালনানি বাকৈ কাইসা পাকা সেট খতল স্নামজাকনাই হুকবারতে হুকবার খ্লাইনাই হামক্রাই নাইখুংনি এগ্রি ইঞ্জিনিয়ারংনি বেদেক অ মার্কেট সেট স্নামনাই বাইখুরা হাতি সেট লওয়াজিজাক থং কাইমুং পান্ডাও কক নারংনা থাঙ্গই জুলাইবাড়ি বিধানসভা আমসাইনি পয়ফাং কলসি বাইখুরা জুলাইবাড়ি হাতি স্নাম ফিজাগৈ দঙ্গ স্নামজাগৈ দঙ্গ কতাল মালাকনি মার্কেট সেট হাস্তে হাপাং হাস্তেনি লুকরকনি হামক্রায় কতাল কতাল সৃংনক স্নামমুং থাংলাইসুনি হামক্রাই তৈ কাহাম সুফ্রেংতাই সাকাম সেপনি হামক্রায় সালব্রুম ন সামুং তাঙ্গি দঙ্গ অ হামক্রাইনি সামুং কথাউই পালকে সকাঙ্গি ফাইনানি নাংনাই বন কারিব লাম বন কারিব তৈব কামি আমচাই রক কাহাম কাহাম সেপ এবার তাংজাকনাই হই হাতি নক এবার লাম তৈ ন তৈ তৈব কাহাম সাম জাকাই হইব সাজাকা চিনি কামি আমচাই রক দাবক সানানি থাকা ওয়াতৈনি জড়াব লামা দেরামং তৈ আবো হাইন যতনি স্লাই দেরামঙ্গ নুকজাগো হাইনি বাকে চবংমা বড় রত্ন চিনি কামি আমসাইনি সেপ সাপন না সাইগৈ বুবা বেবাগুন চিনি একবার তাবুকনি হাপাঙ্গ সামুংখ্লাই দঙ্গ নেই সাজাকা তাইব সাইমালাইনে ত্রক ত্রক সিয়াবা অজরাও সাইনাই তংসা রেচামুংনি ফাইসিংগ রেচামুংনি ইয়াগুলো হাইনহাই আনি আবহাওয়া তাবো দরকন সাইখানায়

আনসিক জরাতে ইসেনখানা লাইকা অরুণ দেবরমানি খুকতেকে রজামং বালাইকেন খনাতত সানানি থাঙ্কাকায় বিনি রজাব যাক গবাংমা রজামং রংন খনাতক রজাবমুং এবা বালাইখানা রোমান্টিক রজাবমুং ককথাই খিলি যাখানি মানো

কে ফাই দি হাই নহাই জং থাংলাই ফিউ নাই সিনে স্টুডি জরা খগ দীপর দাম নই তামই সতী কাইনি এংজাক তে জরাও হাই নহাই জং কিসা সা নাইলাই ন হাস্তে বেরেমনি পঞ্চায়েত সকাত বাক মং পান্ডাও মন্ত্রীকরা ইমাংতে সাকথার মং ন তুই থানসাকে হিমই মানখেন বসকাংনি নাহার মুঙ্গ মুক্থাং স্নামই মানো হনে শাখা টংগসং বরকনি লংমাও কক্রক স্লাইমং তুবু মানো অংখা কক্রক হামক্রায় অ কক্রক স্লাইমুঙ্গ পঞ্চায়েত এবা ব্লেস কমিটি সাকথার মুং যতনে গবাং পঞ্চায়েত জগ অংখা কামিনি লুক্রকনি বৈদক্লাইমানি থাই উল্টাম বেরেমনি পঞ্চায়েত রায়দানি অজা মাসং অংখা অ পৈতন মথাং নাইসং হনৈ শাকা হা কতর রেমো পঞ্চায়েত এডভান্সমেন্ট ইন্ডেক্স যতনি কাহাম স্কোর মান্নাই কামি ব্লকতে হাংখর তীরপ্রাণী তঙ্গ হাস্তেনি রাও চার্চি গ্রেট আমচাই রকন রাংথঙ্গ শাক চুকজাক গ্রুক গ্রুক সেব রই ডিজিটাল ফান গনাং টংখর বাই গদালজাক ব্রেরক বাই তৈদুলজাক হামক্রাই খাতুংজাক হুকুমনি ফোয়ারমং রিনিউবেল এনার্জি ন সামঙ্গ ফুনাঙ্গই ওয়াইন ম্যানেজমেন্ট আকরকনি শাখা ফান বক্সিনানি কক বিতি রেখা বজ্জত কামিন কাইসা নাংমানি বখাক বাই থাংনি সিনিমং স্নামনানি শাখাও ব ফান বক্সিনানি কক বিতি রেখা তাং সংরং পাবলিক সার্ভেন্টনি ওয়ানসুক মংনি অংখরি অংখরি চেঞ্জ মেকার তৈ নেশন স্নাম মংনি ওয়ানসুক মং বাই গরঙ্গই সামুং তাংনানি নাংনাই হিনে শাখা জংদেব নাইলাইনাই অমহাই চিনি ককথাই এবা চিনি বসকাংনি থিনাংন দেব কাহাম সুনামনানি বাকে কাহাম কাহাম ইয়াফরি নাহার জাগে টঙ্গ তাবুকনি ও জরাব হাইকে জং তৈ সানানি থাকা ওয়ানানানি গরাই যত বরি রক ন গবাং কুখে সং সাকাও তিসানানি বাকে এবা হাস্তে হাফাংব হাস্তেনি যত বারজা মানজরব অমহাইন জং গবাং খে বরি রকন সাকাও তিসাও সামুখ্লাইনানি বাকে অবহাই গবাং মা ইয়াপরি রমজাক দঙ্গ বড় রকনি লংমাও সেলাইজাক মং ফাইও সেলাইজাক মং থাঙ্গো সেলাইজাকই থাঙ্গো অমহাইকে গবাং মা পদ্রেপদ চিনি হদাও চিনি লংমাও পদ্রেপদ সেলাই মং তুবজাগো হাইকে জং আবরকন নাহারে চিনি থিনাং ওয়ান সোকানি নাঙ তাবক জং বরক বাই তামুখলাইনানি নাং বা জং বরক বাই গথামানি বিশিং তৈ গাহাম হামিয়া সাইব জং দংনানি নাঙ বাকসা বাকসা গবাং মা জং গথালাইমানি বিশিং তৈ ব হামিয়া এবা জায়াও সগুয়ো হাইনে বাকাই জং যত সানানি থাকাকাই জং যত বড়ক ওয়ান সুখ থাই তাবকনি অজরাব জং গাহাম হামিয়া সিনানি বেলাইখেন তর্কুগো এবা কদর কুক নিমানো

চিনি তাবুক নি তং হালক তাবুক নি হালক হাস্তিফা ইন্দ্রসেনার দিনালো থাংনাই নিশিনি জুলাই লুক ববন সেলফ এনুমারেশন সামং বুতাংনি বিশংতৈ বরক লে খামং নৈশাই নেজিশিনি সামং বুতাঙ্গ মানজাকা সেলফ এনুমারেন্স পোর্টালনি বিশংতৈ ব বাই থাংনি নাংমানি ককথুম সৈ তিশাখা আওয়ানি উল হাস্তেপা কাইসা প্রেস কনফারেন্স অক বরক লে খামং সামং বুতাংনি নাংকুং মুং রংন রগৈ কক মুং নারেখা বতির প্রাণী লোকরগ্ন অ সামং বুতাং কক্রে খ্লাই মানজাকনানি বাকৈ ককচারখা বসাখা জুদা জুদা হাংখর আমসাই পুরো আমচাইতে গ্রাম পঞ্চায়েত ট্রেম হাফাংনি ফান্ডনি রাং বাং মারি তে নাংমানি হামক্রাইনি সামং বুতাং সামুঙ্গ বনানি বাকৈ কাইসা ক্রাক কক্রক বরক লেখামুং বেলাইখে দর সম্পদ খাতিনানি তে হামক্রাইনি সামং বুতাং সামুঙ্গ বনানি রগৈ লোকু বাং মারিন লোক ককথুমন খাতিনানি তে হামক্রাইনি সামং বুতাঙ্গ সামং বনানি রগৈ লোকু বাং মারি ককথুম নাংমানি থং অঙ্গি সামং থায়ো খায়ো ব কক্রক ককথুম রনা নাংনানি নাংমানি ককন রগৈ সাকা চায়া ককথুমনি বাকৈ ওয়ানসুক্তাংতে হাফাংনি সেপ বাকজাকথানি কারজাগৈ মানো হাস্তেফা সাকা বিসিসি বুরুম বুরুম বরক লেখামুং সামং বুথাং সংসাজাগৈ তংফান কোভিড নাইনটিনে বাকৈ অ সামং লেরি অংনানি নাংখা তে আবো তাবুক নৈসাই নিচিসিনি বিশিব সংসাজাকানী নাহার নাই দঙ্গ ব সাকা অ বরক লেখামুং কাইনৈ রেম ক্লাইজাক নাই পৈলা রেম নক নুখুংনি তংহালক নুখুংনি সেপসাপ তে সম্পদ নগৈ ককথুম থুমজাক নাই অ রেম ন অ রেম থুমজাক ককথুম ওলনি রেম বরক বাংমানি লেখামানি বিশংতৈ চেরা চেরি নাইজাক নাই তাং সেপন সামং ফনাংনানি বিশংতৈ হাস্তেফা নালুশাখা বরক লেখামুং বরক লেখামুং নৈসাই নৈচিসিনি ডিজিটাল ক্লাইজাগৈ দঙ্গ পৈলানি রেম লুকুর কাইসা স্পেশাল অনলাইন পোর্টালনি বিশংতৈ বাইথাংনি ককথুম বাইথাংন সুই তিসানানি সেপ মান্নাই বরক বরক লেখামুং ন রগৈ জুদা জুদা সামুংগুতাং ক্লাইকুক তে চেরি নাইনানি নাহারমুং অ পোর্টাল নাম জাখা বতাইব শাখা অলেখামুং রায়দাও খরকসা বরকব কারজাগৈ আবন চেরি নাই নাইনাও নুখুংবুরুম তে সামুং তাংনানি থাইন লেখামুংনি বিশিং খবজাক নাই বরক লেখামুং সামুংবতাং কাহাম খ্লাই চুবানানি বাকৈ ব চিফ সেক্রেটারি সিমি চেঙ্গৈ অঙ্গনওয়ারি তাংসং গ্রাম কমিটি ফ্রংনাই স্রংনাই দে কুবুন কুবুলজাক যতনি থানি ককজারখা নৈশাই নিচিসিনি বাইথাংনি ককথুম সৈ তিশাকা হাস্তেফা সম্পদ খাটিনানি তাই হামক্রাইনি সামংবতাং সামুঙ্গ বনানি রগৈ লোকু বাং মারি ককথুমন নাংমানি থং অঙ্গি সামং খায়ো আও চং নাই নাইখাকাই কবাংমা বরকনি ইয়াখাবা তাবক সিনি বরক লেখামুংনি সামংবতাং চল খ্লাইজাক তঙ্গ নৈশাই নিচিসিনি সেমি আবনৈ রক্ষাওই চিং যতন চিনি হামক্রাইনি ফাশিংগো নাশিকি চিংব কাহামক্রং এবা চিনি বরকনি হাপাংনি সামং খাইতিনি ও সঙ্গ চুবানাই তামুখে চুবানাই হিংকাকাই চিংব লগিও তংনাই এবা চিং অবহাই সামুঙ্গ সাকথারিন মানজাকলাইনানি নাংনাই হিংকা ফাইদি অজরা বহাইনহাই তেতাং সার চামুঙ্গ থাংলাইনাই চিং তাবুক রচামুঙ্গ খরাং রুবন বিরলাল জমা দিয়া

নাইতে নাইতে আখিনে জরা পাই সকানি ফাইসঙ্গ সক পাই যাক যিনি স্টুডেন্টের জরা খগ দীপরনি দাম নেই দামই সতী চিসনি আংজাক তে সতী চি আনি ইয়াফঙ্গ জরা তঙ্গ হাইকে যুং সাথে সাথে আবার মা সানাই যুং ব্রিরক ক্লাইমানিয়া আবহাই সামং তাবগ্রে যতন পাল বাকসাকে যুং ইয়াপ্রি নাহারি মানো তে ইয়াপ্রি বই মানো ইয়াপ্রি সৈ মানো যুং বেবাগন তুমং নাই নাইকাঙ্কাই যুং চলানি সামং ক্লাইমেয়াবানো যুং আবনো পাল বাকসাকে যুং থাইসিং গং সামহাই গবং মা স্কিম দোঙ এস এস সি নি বকাক থেকে যুং ফিশারি এবা তাই এগ্রি আবহাই রগ সামং তাঙ্গি তাবক ব্রেরক আজিউই মানো তাই গবং মা বড়কনি যুং বানসুক মুং রং যুং সলাই মানো চিনি গাহাম ফুনুগৈ যুং জরা জরা রগ অমন মা বানসুগ যুং বড়ক বাহাইকে থাঙ্গি যাই থাঙানি বা যুং পদ্রে পদ কাশে কাশে যুং বানসুগুই এবার তাঙ্গি যুং সামু ইয়াপ্রি সেনানি নাঙ্গ তাই বাহাইকে যুং সেনানি হিংকা অমহাইকে দ্রুক দ্রুকা যুং খরকসা তে খরকসা বাই ইয়াক বলাই ইয়াপ্রি সেলাই যুং থানসাকে হিমি মানো তাই বড় রক যুং সানানি থাঙ্কাই গবং মাসিনি সামং খ্লাইতাই আবরকনো সং খ্লাইমানো ফাইদিং গজরা সং তাংশার জামং খনাগ্রানা আবনিয়াগুলো হেনে হাংনরবাই কক দুক্তি গ্রং ফিনাই রে নাগাদে কক লামো সালাই ফিওনাই

Sinister unijora koko desho di doxe tongsho. Heke jotonona ang shanani mchungo. Chung jotono awan chuk lenani nanka tabukni jorawa chung bahake shak shak no bai thangni yak bai yakung bai bachai man. Te bahake chung taibo krakai shak bai thang bachawai sini nok nokung no krak lai man. Abono te chung ban chuk lenai heke chung taibo ko Shana ni thanga kai chini borok, chung borok, tabuk ni jara wo. Ering ering tong ya woi chung kai shia kai shia shamungo gatalai tong nani nangka. Nangmani kok nka chung abono bahai ke chung o ering tong ya woi chung samungo kering nani hinga. Chung kabang ma scoop eba kabang ma scheme tongo. Aborok no chung shinai nuknai eba chini kamini naikol nai eba. Chung kabang ma borok tongo omo hai samung. Coordinator rong shamung klainai ba omohai potri pot asajini shamung klainai borok bai chung kurung lai chung borok ni kokbiti nahare kabangma potri pot chung nok nukhung ni ajimung nok tuyi tai chini bodol ni bagai ba chung yapri shongshana ni bagai omohai rok no nahare chung wanchuk lai man wanchuka kaise chung kaisa kaisa lama manani heda songhai ni bagai chung buri rok tabuk ni jarawa ereng tong ya wi kisem kichami cha haino chung je man mani sini yak suk sak ba sini phan chok sak sung abono buskangai tlangnani bagai chai tok lai mano chung truk truk shanani thanka ka om haino tabung ni jara buri rok bok bang ma shamu humu habano go stang gai tabuk ni jarawa অমহাই কবাং মা শামুং ক্লাই আজি উই তং মানে নকজা গুহা অমরকন তৈব ওয়া কুন টক অমহাই কে ঢিলাই চং কবাং মা পদরে পদ চিনি নক নক হুঙ্গ চুবাই মানো হাতিও দেখলাই মানো তৈ কবাং মা চং সুবাই মানো যতন ন গে অমহাই কে চং খরকসা তে খরকসা ন ফুনু কাহা কাই বব সরং নাই তৈসা বব খাতর নাই বন ননস নগই বব তৈসা সরং ফিনাই আগে চং যতন সরং লাই হিঙ্গে চং সাজে সাইলে বাই থংনি ইমাঙ্গ শক পাই নাই তৈ চং ক্রাক ইয়াফ্রিনি বিশিং থেকে আসেব্রক ন মানি মানাই হেদা আগে নরকলে tam wan sugi dong seng daiti daiti kheno seng omo hai rok seng kubang ma sini skim tong marok no nahar nani nango sini kamiyam sa ni buri kubang ma

samunklainai tongo romni tabo asajini samunklainai self help group obahai samunklainai rok tongo aroni hoite sung kobangma podre pot sung ka rang thong puila raktanani bagai borongni thani sung subasu sani mano abani olo drug drug sung bahai ke jeng tei bokra klaiman abono nahari jeng boi mano yapri hai ke jotono tini ni bagai amsek nong sitang kubani shalago haino haino rokni kacharang phaifinai to ko grui ma bachanai bachai shekang phiaba jeng tangsha rachamong eba khai jeng amani shekang kaisa chini kokbrok news headline simon lainai tinini tini chanja jorawo kacham agartala ni chibri matai tokuri ma bisingti sri city ni matai chibri chengja kire jaknai montiokra professor doctor manik shah oterno chengiri wana thijanai dizino paithak nairegi borom yafarka montiokra professor doctor manik shah kendroni drugs stand control organization barato puila dengo vaccine ranani goshimung rakha abono hakotoro puila dengo vaccine de jaknai kendro hapang shaka thangnai jun tal jora bachi ba দশমিক ব্রেচি চুকুর জাগরাং ইউপি আয়ক খবজা খা লোকসভা কেন্দ্রনি রাং প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী শাখা থাংনাই রাং বিশিও ইউপি আইনি বিশিংতি খক নেই চিব্রে সাই সারা খক দক চিনে রেজাক রাং ট্রান্সফার অঙ্কা আমসে জরতেই সংখানা লাইকা তিনি ককব্রক নিউজ হেডলাইন্স ফাইডি পাইথাগন রগ্ন যতন খাকা হামিয়া ফারে অরণ্য মা বচা সঙ্গে আসে জরতেই নরক নিকাচার নরক বুকুক সবিতা তংমানি যতনন দীপর কাহাম রহিমা বাচাখা

0: কে এমন ভাগ্যবতী? আমার পূর্বে তোমাকে নৈবেদ্য নিবেদন করলো?
1: ভাগ্যবতী নয়, ভক্তিমতী।
0: ভক্তিমতী?
1: হ্যাঁ, খেয়ে দেখো। ভক্তের নৈবেদ্য সে তো অমৃত তুল্য।

শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, আজ 21 জুলাই 2026। অন্য দিনগুলোর মতোই আজকের দিনটা খুব সুন্দর। এই সুন্দর দিনে শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM জয়ন্ত। মেঘলা দিন, ভ্যাপসা গরম, সঙ্গে অল্প বিস্তর বৃষ্টি, সব মিলিয়ে এই বেশ ভালো আছি। এখন আমরা যেই পর্বের হাত ধরে আজকে দুপুরের অনুষ্ঠানে শুরু করছি, তা হলো চিরায়ত পর্ব, তা আপনারা সবাই জানেন। এবং শ্রাবণ মাস চলছে, তাই তো? শ্রাবণ মাস চলছে মানে প্রতি সোমবারে মহাদেবের মাথায় জল ঢালার একটা রীতি রয়েছে। প্রত্যেকেই চেষ্টা করেন নিয়ম মেনে সেই রীতি অনুযায়ী চলতে। তেমনি গতকাল সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো আমরাও শুনলাম। তাই সোমবার না হোক, মঙ্গলবার হলে কি হলো, আমরা কি একটু গান শুনতে পারি না মহাদেবের? শুরু করলাম সেই গান দিয়ে আজকে দুপুরের আড্ডা। আপনাদের সঙ্গে আমি আজকে মহুয়া রয়েছি আজকে দুপুরের পুরো আড্ডা নিয়ে একদম 6:30 পর্যন্ত। আর এখন চিরায়ত পর্বে যেই গল্পটা পড়তে যাচ্ছি, সেই গল্পটার নাম হচ্ছে কৈলাস কাহিনী। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। মাঝরাতে একটা গোঙানির শব্দে দুর্গার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসেই বুঝতে পারলেন শিব যন্ত্রণায় কাতরাচ্ছেন। শরীর থাকবে ঠিক কি করে, নিয়মের তো বালাই নেই, দিন রাত নেশা ভাঙ করছেন, বারণ করলেও কথা শোন কানে তোলেন না। শিবকে ঠেলা দিয়ে দুর্গা বললেন, কি ব্যাপার, অমন করছো কেন, কি কষ্ট হচ্ছে? শিব উঠে বসলেন, দুহাতে পেটটা চেপে ধরে বললেন, কিছু বুঝতে পারছি না, রাত থেকে পেটটা বড্ড ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে। সে কি গো, এত করে বলি গাঁজার মাত্রা কমিয়ে দাও, সে শুনবে না। তাছাড়া যেমন হয়েছে তোমার নন্দী ভৃঙ্গি, গাঁজার সঙ্গে মেশাচ্ছে কি কি কি জিনিস কে জানে। দেখো তো আমি এখন কি করি, কিছু একটা করো, বড্ড কষ্ট হচ্ছে। শিব যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। নিরুপায় হয়ে দুর্গা একটা বরফের চাইম ভেঙে শিবের পেটে ঘষতে লাগলেন। ছেলে মেয়েরা কেউ কাছে নেই, পৃথিবীতে চারিদিকে অশান্তির আগুন জ্বলে উঠেছে। কার্তিক সেখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে, গণেশ বিচারার তো একটুও সময় নেই। ব্যবসায়ীদের খাতাপত্র নিয়ে ব্যস্ত, আয়করের হাঙ্গামা, আর লক্ষ্মী সরস্বতী ও শ্বশুর বাড়ি। নন্দী ভৃঙ্গি যে ভাঙকে কোন গুহায় পড়ে আছে তার কোনো ঠিক নেই, একটু ভোর না হলে কিছুই করা যাবে না। তো সকাল হলো, কিন্তু শিবের পেটের যন্ত্রণা তো কমল না। একটু বেলা হতে নন্দী ভৃঙ্গি এসে হাজির। দুর্গা বিরক্ত হলেন, কোথায় থাকো বলো দেখি বাছারা, বাড়িতে এমন একটা বিপদ তোমাদের দেখা নেই। নন্দী কাঁচু মাচু হয়ে উত্তর দিল, মা ঠাকুর।

0: নিমের ডালের খোঁজে একটু নেমে গিয়েছিলাম, তাই আসতে দেরি হলো। ঠাকুর সকালে নিমের দাঁতন করবেন বলেছিলেন, তাই তো।
1: আহার দাঁতন?
0: দুর্গা দুটো হাত উল্টালেন, পেটে পেট থাকলে তো দাঁত। কাল তোমরা গাঁজার সঙ্গে কি মিশিয়েছো তোমরাই জানো, সারা রাত ভীষণ পেটের যন্ত্রণা, মানুষটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারছিল না। ভৃঙ্গি চেঁচিয়ে উঠল, আপনার সিংহের দিব্যি মা, কিছু মেশায়নি, তিব্বতের ওদিক থেকে একেবারে টাটকা তুলে এনেছে, পৃথিবীতে আজকাল ওটা চাষই নাকি খুব বেশি হচ্ছে। কি জানি কি ব্যাপার, তোমরা বাপু একটা ব্যবস্থা করো, দেবাদেবীর দেবের কষ্ট চোখে দেখা যাচ্ছে না।
2: নন্দী আর ভৃঙ্গি ফিসফিস করে কি পরামর্শ করলো। তারপর নন্দী বলল, তাহলে ঠাকুরুন আজ্ঞা করুন, অশ্বিনী কুমারদের একজনকে ডেকে আনি।
0: যা হয় একটা তাড়াতাড়ি করো। দুর্গা আরেকটা চাঙড় বরফ শিবের পেটে চড়াতে চড়াতে বললেন, এই কথা। নন্দী ভৃঙ্গি পলকে অদৃশ্য হল। এক ঘন্টার মধ্যে অশ্বিনী কুমারদের একজন এসে দাঁড়ালো, ছোট বড় বাতে ভুগছে, নড়বার উপায় নেই। ছোটটিও খুব কাছে এলো না, কিছু বলা যায় না, শিব কীরকম মেজাজে আছেন কে জানে, কথায় কথায় তো তৃতীয় নয়ন দিয়ে আগুন ছোটে, ভস্ম করে দিলেই হলো। দুর্গা এগিয়ে এলেন, এসো এসো, অত দূরে দাঁড়িয়ে কেন। ছোট্ট অশ্বিনী কুমার আমতা আমতা করে বলল, না এখানেই বেশ আছি, কর্তার চোখে আগুন টাগুন নেই তো। আর আগুন, কাল রাত থেকে যন্ত্রণায় চোখই খুলতে পারছেন না, পেটে অসহ্য যন্ত্রণা। সাহস পেয়ে অশ্বিনী কুমার আস্তে আস্তে এগিয়ে এল, বরফের চাই সরিয়ে পেটটা টিপে টিপে দেখলো, তারপর গম্ভীর গলায় বলল, এ আর দেখতে হবে না।
2: কি হয়েছে?
0: দুর্গা ভীত কণ্ঠে প্রশ্ন করলেন, পিলে।
1: পিলে?
0: অর্বাচীন কোথাকার, শিব হুঙ্কার ছাড়লেন, ব্যাস। অশ্বিনী কুমার আর দাঁড়ালো না, নক্ষত্র বেগে ছুটে পালালো, ওষুধের বাক্স পিছনে পড়ে রইল, খেয়ালই নেই। কি হলো, ওরকম ভাবে তাড়ালে কেন? দুর্গা বিরক্ত হলেন,
1: না তাড়াবো না। শিব দাঁতে দাঁত চেপে বললেন, ডাক্তারি করতে এসেছেন, ওসব মানধত্তার আমলে ডাক্তার দিয়ে চলবে না, আজকাল বিজ্ঞান অনেক এগিয়ে গেছে।
0: দুর্গা অবাক হয়ে বললেন, কি করতে চাও তুমি? শিব দুর্গার কথায় কোনো আমল না দিয়ে চেঁচিয়ে ডাকলেন, নন্দী ভৃঙ্গি,
1: আদেশ করুন বাবা।
0: নন্দী ভৃঙ্গি ছুটে এসে দুপাশে দাঁড়ালো, এসব হাতুড়ে কবিরাজদের কর্ম নয়, তোরা বাংলাদেশে চলে যা, অনেক বড় বড় ডাক্তার আছে সেখানে, সেখান থেকে ভালো একজন ডাক্তার ধরে নিয়ে আয়। নন্দী আর ভৃঙ্গি মুখ চাওয়াচাই করতে লাগলো, নিচু হয়ে আস্তে ভৃঙ্গি বলল, ঠাকুর বাংলাদেশের শহরের অলিতে গলিতে ডাক্তার, সবাই ঝকমকে তক্তকে সাইনবোর্ড, ওর মধ্যে কে উৎকৃষ্ট কি করে চিনবো বলুন তো, শেষকালে কাকে আনতে কাকে আনবো, আপনি রেগে টং হয়ে যাবেন। শিব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপরে বললেন, ঠিক আছে আয়, তোদের দুজনের চোখে একবার হাত বুলিয়ে দি, তাহলে তোদের দিব্য দৃষ্টি খুলে যাবে।
2: দিব্য দৃষ্টি?
0: নন্দী রীতিমতো ভয়ে ভয়ে উচ্চারণ করল,
1: হ্যাঁ দিব্য দৃষ্টি, তাহলে কে কেমন ডাক্তার তোরা ঠিক চিনতে পারবি।
2: কি করে ঠাকুর?
0: ভৃঙ্গি জিজ্ঞাসা করল। শোন তবে, শিব থেমে থেমে আস্তে আস্তে বলতে লাগলেন, যেসব রোগী ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মারা যায়, তাদের আত্মারা রোজ সেই ডাক্তারের বাড়ি কিংবা ডাক্তারখানার সামনে ভিড় করে, কাজেই যে ডাক্তারের কাছে দেখবি এইসব আত্মার ভিড় কম তাকেই তুলে নিয়ে আসবি। এই সময় দুর্গা এসে বাধা দিলেন,
1: ডাক্তারের খোঁজে যদি মরতেই পাঠাচ্ছ তাহলে বাংলাদেশে কেন? কার্তিক বলছিল ইউরোপ আমেরিকায় চিকিৎসার নাকি আরও উন্নতি হয়েছে, তারা খুলি পর্যন্ত খুলে ভিতরের মাল মশলা বদলে দিচ্ছে।
0: এত কষ্টেও শিব হেসে ফেললেন, আমার খুলি খোলবার প্রয়োজন হবে না গিন্নি, মগজের মাল মশলা মেরামত করবার দরকারই নেই, সেরকম কিছু হলে তো তোমার

ভাই শনিকেই ডাকতাম, ওর চেয়ে বড় সার্জেন্ট আর কে আছে? গণেশের মুন্ডুটাই বেমালুম বদলে দিল। যাক, বাংলাদেশের ডাক্তারই আমার দরকার। পুজো পার্বণে এখনও ওরাই আমাদের ডাকে, নৈবেদ্য দে। আমাদের ধাত ওদের জানা, কাজে আমাদের চিকিৎসা ওরাই ঠিক করতে পারবে। দুর্গার কিছু বললেন না, দুধ চাপিয়ে এসেছিলেন কড়ায়, রান্নাঘরে গিয়ে ঢুকলেন। নন্দিয়ার ভৃঙ্গি বাংলাদেশে দিকে ছুটল। কলকাতা শহর নন্দিয়ার ভৃঙ্গির বেশ চেনা, মা দুর্গার সঙ্গে অনেক বছর ধরে আসছে। বড় বড় ডাক্তারের খোঁজও কিছু রাখে। প্রথমেই দুজনে সবচেয়ে নাম করা ডাক্তারের বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কাছে আর যেতে হলো না, ভিড় দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। প্রায় মাইল দুয়েক লম্বা, সব রোগীদের আত্মার ভিড়। তার মানে এত বড় ডাক্তারও ভুল চিকিৎসায় এতগুলো রোগীকে খতম করেছে। নন্দিয়ার ভিঙি আর দাঁড়ালো না, তারপরেই যার নাম সেই ডাক্তারের বাড়ির সামনে গেল। কিন্তু একই ব্যাপার, বেলা দুটো যখন বাজে তখন নন্দির আর ভৃঙির আর চলবার অবস্থা নেই। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ক্ষুধায় পেট চিনচিন করছে। এর মধ্যে কম করে অন্তত 40 জন নামী ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু অল্প বিস্তর একই অবস্থা। কোথাও ভিড় হয়তো একটু বেশি, কোথাও বা একটু কম। উপায়? নন্দি বলল, উপায় পরে হবে, কিছু পেটে না পড়লে আমরাও আত্মা হয়ে যাব। ভৃঙি স্বীকার করলো কথাটা সত্যি। দুজনের টেক থেকে পয়সা জড়ো করে দেখা গেল 1.5 টাকা হয়েছে। ব্যাস ওতেই হবে, 1 টাকার ফুচকা আর 8 আনা 2 গ্লাস করে ঠান্ডা। এ দ্রব্য দুটির উপর নন্দি ভৃঙির অনেক দিন থেকে লোভ, কিন্তু দুর্গার কড়া শাসনে এসব মুখে তুলতে পারেই না। এবার মা সঙ্গে নেই, কাজেই আঁশ মিটিয়ে দুজনে খেলো। আঁশ মিটিয়ে অর্থাৎ 1 টাকায় যতটা গুলায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে মনুমেন্টের তলায় বসলো। কি করা যায়, ডাক্তার একটা ধরে না নিয়ে গেলে তো রক্ষাই নেই, কিন্তু চেনে শুনে এসব ডাক্তার নিয়ে বা যায় কি করে? নন্দি মতলব দিল, চল এক কাজ করি, শহরের ডাক্তার তো সব ওই কোত্রেরই, তাছাড়া শহরতলিতে খোঁজা যাক, কলকাতার কাছাকাছি ভালো ডাক্তার নিশ্চয়ই আছে। তাই তাহলে চল, ভৃঙি ঢেকুর তুলতে তুলতে বলল। উত্তরপাড়া, বালি, কোন্নগর, শ্রীরামপুর, চন্দননগর কোথাও সুবিধা হলো না, দুজনে আরও এগিয়ে গেল হুগলি। হুগলিতে একটা সরু গলির মুখে ছোট্ট এক ডাক্তারখানা, সেখানে গিয়ে নন্দি আর ভৃঙি আনন্দে লাফিয়ে উঠল। মিল গেয়া, মিল গেয়া, রাষ্ট্রভাষায় দুজনেই আনন্দ প্রকাশ করল। মাত্র 2টি আত্মার ভিড়। নন্দি ভৃঙিকে ইশারা করে ভিতরে ঢুকে গেল। একেবারে ছোকরা ডাক্তার, এক মনে একটা মোটা বই পড়ছিল। বেয়ারা চেহারা দুজন লোককে ঢুকতে দেখে ভ্রু কুচকে বলল, কে, ম্যালেরিয়া না সান্নিপাতিক? নন্দি আর ভৃঙি কোনো উত্তর দিল না। দুজনে ডাক্তারের দুপাশে দাঁড়িয়ে হঠাৎ তাকে পাঁজা কোলা করে তুলে নিল। ডাক্তার প্রথমটা ভাবল ভূমিকম্প, তারপর মনে করল অ্যাটম বোম, আবার মনে হলো অন্য গ্রহ থেকে কেউ এসে তাকে ছোঁ মেরে নিয়ে চলেছে। মোট কথা, তিনজনে আকাশে উঠতে লাগলো, অন্য সকলে অদৃশ্য হয়ে। 1 ঘন্টার মধ্যেই তিনজনে এসে কৈলাসে হাজির। ইতিমধ্যে শিবের অবস্থা বেশ মারাত্মক, যন্ত্রণাও বেড়েছে, 2 বার বমিও হয়েছে। ডাক্তার দেখে শিব 2টো চোখ খুললেন, একটা চোখ বন্ধই রইল। এ কি, এ যে একেবারে ছোকরা! শিব ঠোঁট উল্টালেন। নন্দি হাঁটু মুড়ে শিবের পাশে বসল, ফিসফিস করে বলল, আগে যত বড় ডাক্তার তত রোগীর আত্মার ভিড়। আমরা দুজনে সারা কলকাতা চষে ফেলেছি, কোনো ডাক্তারকে বাদ দিইনি। ও কি করছেন, ও কি করছেন? হঠাৎ ডাক্তারের ধমকে নন্দী থেমে গেল।

0: তাকে নয়, ডাক্তার দুর্গাকে ধমকাচ্ছে। আপনি চাই চাই বড় পেটের উপর চড়াচ্ছেন কেন? দুর্গা বিব্রত হয়ে বললেন, ওর পেটে একটা যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে, তাই বরফ দিচ্ছিলাম যদি ব্যথাটা একটু কমে। কিসের জন্য ব্যথা সেটাই জানলেন না, কেবল বরফ মালিশ করে যাচ্ছেন? চারদিকে বরফ কিনতে তো আর হয় না, তাই বিনা পয়সায় চিকিৎসা করছেন বুঝি, তাই না? দুর্গা বহু কষ্টে নিজেকে সংযত করলেন। হাজার হোক ডাক্তার, চটারচটি করা উচিত হবে না, এর কেরামতিটাই দেখা যাক। ডাক্তার হাত দিয়ে বরফগুলো সব সরিয়ে দিল, তারপর শিবের দিকে চেয়ে বলল, নাম কি আপনার?
1: শিব।
0: শিব কি? ডাক্তার চেঁচিয়ে উঠল, শিবচন্দ্র না শিবকুমার? তাছাড়া পদবি একটা থাকবে তো, ঘোষাল না খান, খান্না যা হোক কিছু। শিব খুব মৃদু কণ্ঠে বললেন, শিবচন্দ্র দেবাদিদেব চন্দ্রমৌলি মহেশ্বর। বাবা, এ যে একেবারে মালগাড়ি। ডাক্তার হাসল, যা হোক সরে আসুন, পেটটা দেখি। শিব একটু সরে এলেন, প্রথমে হাত দিয়ে টিপে টিপে, তারপর পকেট থেকে নল বের করে পেটে লাগিয়ে ডাক্তার শুনতে লাগল। এক সময় মুখ তুলে বলল, মহেশ্বর মশাই, পেটের মধ্যে তো সপ্ত সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, কাল আহার করেছিলেন কি? আমার আর আহার? শিব ম্লান হাসলেন, সামান্য একটু গঞ্জিকা ধুতুরার সহযোগে। শিব হাত দিয়ে গঞ্জিকার মাত্রাটা দেখালেন, অতটা গাঁজা? সর্বনাশ, গাঁজা আপনাকে ছাড়তে হবে মশাই। এবার শিবের তৃতীয় নয়ন একটু চলে উঠল। শিবকে এটা পরিত্যাগ করতে আদেশ করে এ কোন মহামূর্খ! তোমার হাতে মাত্র দুটি রোগী এ পর্যন্ত মারা গেছে, শুনে তোমাকে চিকিৎসার জন্য আনতে আদেশ দিয়েছিলাম। আমার রোগ তুমি ধরতে পারলে না, কতদিন তুমি ডাক্তারি আরম্ভ করেছো? ডাক্তার বলল, আজ বেলা 9টা থেকে। এবার শিব চমকে উঠলেন, সে কি বেলা 9টা থেকে শুরু? একদিনেই দুটো রোগী শেষ? ডাক্তার অম্লান বদনে ঘাড় নাড়ল, হ্যাঁ, একটা রোগী বেলা 12টায় গেল ভুল ইঞ্জেকশনে, আর একটা গেল বেলা 3টে, ডোজটা একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ? বিহল শিব চিৎকার করে উঠলেন, আর সঙ্গে সঙ্গে ঠং করে একটা শব্দ, তার মুখ থেকে কি একটা বেরিয়ে পাথরের উপর গড়িয়ে পড়ল। দুর্গা তাড়াতাড়ি জিনিসটা তুলে নিয়ে বললেন, এ কি কাণ্ড, আমার সিঁদুর কৌটা তোমার পেট থেকে বের হলো? শিব মাথা চুলকাতে চুলকাতে লজ্জা জড়িত কণ্ঠে বললেন, তোমার সিঁদুর কৌটা আমি অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, ধুত্র ভেবে গিলে ফেলেছিলাম, তাই পেটে অত যন্ত্রণা হচ্ছিল। শিব দাঁড়িয়ে উঠলেন, ডাক্তারের মাথার উপর ডান হাতটা প্রসারিত করে বললেন, আমি আশীর্বাদ করছি তুমি মানুষ হও, যশের অধিকারী হও, তোমার জন্যই আমার যন্ত্রণার উপশম হলো। ডাক্তার খিঁচিয়ে উঠল, ওসব ফাঁকা আশীর্বাদ রাখুন চন্দ্রমৌলি মশাই, আপনাদের শুভেচ্ছায় আর কিছু হয় না, আমার দর্শনী 32 টাকা মিটিয়ে দিন, আমার রেট শহরে 16 আর মফস্বলে 32, তারপর যাবার ব্যবস্থাও করে দিতে হবে, আপনার এই অনুচরদের বলে রাখুন। হতভম্ব শিব দুর্গার দিকে চেয়ে হাত পাতলেন। নিরুপায় দুর্গা স্বেচ্ছাসেবকদের নজর থেকে বাঁচিয়ে রাখা প্রণামীর টাকা একটা ভাঙা হাড়ির তলা থেকে বের করে গুনে গুনে ডাক্তারের হাতে দিলেন, সব শুদ্ধ 30 টাকা, 2 টাকা কম হলো।

হেসে বললেন, তুমি আমার এই সিঁদুর কৌটাটা নিয়ে যাও বাছা, এটা খাঁটি সোনার, দাম 2 টাকার অনেক বেশি।

একটা দিন, যেটা পেতে চন্দ্রমল্লী মশাই শুয়েছিলেন। ঠাকুরমা অনেক দিন ধরে একটা বাকশালের জন্য খেয়ে ফেলছেন আমাকে। শিব নিচু হয়ে বাকশালটা ডাক্তারের হাতে তুলে দিলেন। ডাক্তার একগাল হেসে বললেন, ধন্যবাদ, চলি চন্দ্রমল্লী মশাই, দরকার পড়লে ডাক দেবেন, আসি মিসেস চন্দ্রমল্লী, টাটা। সব কথা শেষ হবার আগেই নন্দী আর ভৃঙ্গি হ্যাচকা টান দিয়ে ডাক্তারকে মাটি থেকে তুলে নিল, তারপর শো শো করে উপরে উঠে গেল।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ চিরায়ত পর্বে ছিলাম, আর সেই পর্বে প্রথমে আমরা গল্প শুনলাম, আর তারপর আশা ভোসলের কণ্ঠে ছোট বউ ছবি থেকে এই গানটা শুনলাম। চিরায়ত পর্বে আজকের গল্পের নাম ছিল কৈলাস কাহিনী, আর গল্পটি লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তর সাথে। আমি আরজে মহুয়া রয়েছি আজ আপনাদের সঙ্গে দুপুরের আড্ডায়। আর এখন আমরা যেই পর্বে যাচ্ছি, সেই পর্বের নাম হচ্ছে রেত মাঝারে, যেই পর্বে আপনারা অনুরোধ করেন আমাদের কাছে। হ্যাঁ, সেই অনুরোধটা থাকে তিনটে থেকে আটান্নর আগ পর্যন্ত, কারণ ওই সময়ে আপনারা অনুরোধ করেন আর আমরা সেই অনুরোধের গান শোনানোর চেষ্টা করি। আর সেই অনুরোধটা কিসের ওপর থাকে? সেই অনুরোধটা থাকে শুধুমাত্র লোকগীতির উপরে। হৃদ মাঝারে মানে বুঝতেই পারছেন কতটা হৃদয়ের কাছে, মাটির গন্ধ ওলা গান, মাটির সবুজ ভাব রয়েছে যেই গানে, সেই গান হতে পারে সেটা টুসি, হতে পারে সেটা টুসু গান, সেটা হতে পারে সাঁওতাল গান, হতে পারে সেটা ভাটিয়ালি গান, যাই হোক না কেন আপনারা অনুরোধ করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 09-4-2-1-6-9-9-6-5 অর্থাৎ 09-4-2-1-6-9-9-6-5 এই নম্বরে। তাহলে আমরা রয়েছি আপনাদের অনুরোধের অপেক্ষায়। এপারে অনুরোধ করুন আর আপনাদের পছন্দের গান শুনতে থাকুন। এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত চলুন আমরাই কিছু গান শুনতে থাকি, আমার পছন্দের গান। তাহলে সেই গান কি হতে পারে? একদম কমন সেই গান, তবে সেই গানটা প্রতিদিন শুনলেও কখনো মনে হয় না যে এটা কোথাও গিয়ে পুরনো হয়েছে, তাই না? একটা গান অবশ্যই শুনবো আমার ভীষণ প্রিয় একজন শিল্পীর কণ্ঠে। হ্যাঁ, আমি বলছি লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনবো এই বহুবার শোনা, বহুবার ভালো লাগা, বহুবার ভালোবাসায় পড়া এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান রিদম আছারে, যেখানে আপনারা অনুরোধ জানাবেন আপনাদের পছন্দের গান শোনার জন্য। হ্যাঁ, সেই পছন্দটা হতে হবে অবশ্যই লোকগান। আর আমরা এক্ষুনি শুনছিলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি অসাধারণ গান। হ্যাঁ, বারবার বলছিলাম আমরা যে আমরা এই গানটা বহু

বহুবার শুনেছি এবং আগামী দিনেও বহুবার শুনবো। তবুও যেন মনে হয় খুব কাছের গানটা, প্রতিদিন শুনি, প্রতিদিন গুনগুন করি। আর এখন আমি যেই গানটা শোনাচ্ছি সেই গানটাও লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর ছাড়া হলো এই অনুষ্ঠানটা আপনাদের উদ্দেশ্যেই। তো যতক্ষণ না ফোন আসছে ততক্ষণ পর্যন্ত আমি আমার পছন্দের গান শুনিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, হয়তো বা কোথাও যান্ত্রিক গোলযোগ রয়েছে, আর এটাও হতে পারে যে আমাদের এই পর্বটা বেশি কিছুদিন হয়নি যে আমরা শুরু করেছি, এবং এই পর্বটাও আপনাদের অনুরোধের জন্যই রাখা হয়েছে নতুন করে। হৃদমাঝারের পর্ব আপনারা চেয়েছিলেন একটা লোকগীতির উপর কোনো একটা অনুরোধের আসর বসুক, তো সেই আসর কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। বা সেই আসরে যদি আপনারা যোগদান না করেন তাহলে আমাদের পছন্দের গানই আপনাদের শুনতে হবে। তো চলুন, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি আমরা এখন শুনব। আমার তো ভীষণ পছন্দের গান, আপনাদেরও আশা করি ভালো লাগবে।

নিশ্চয় শুনেছেন ছাতা ধরো হে দেওরা, এই গানটা লোপা মুদ্রার কণ্ঠে আমরা শুনব এক্ষুনি। বৃষ্টির দিন আর তার সঙ্গে এই লোকগান অসাধারণ।

আমরা শুনছিলাম এই গানটি স্বপন বসুর কণ্ঠে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি অনুরোধ এসেছে, সেই অনুরোধটা করেছেন জিরানিয়া থেকে ছর্ণা ভট্টাচার্য। তিনি শুনতে চেয়েছেন শিল্পী গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এই গানটি।

মাংসর টাংস খেলে এ বললো কি নন্দলাল আরে ছি ছি ছি ছি ছি ছি সে সে কি না পেইলে পেঁয়াজ খেকো মাংস খেকো ছেলে না না না না না না না না বুঝলে দেব দুলাল

0: না না না না না না না না বুঝলে দেবদুলাল, নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে, নেশা করে মাঝে মধ্যে বাইজি বাড়ি গেলে, বাইজি বাড়ি গেলে।
1: আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে ভীষণ প্রিয় এবং ভীষণ ভালো লাগার একজন শিল্পী ছিলেন স্বপন বসু। আমার মনে আছে আমি তখন অনেকটাই ছোট, সেই সময়টায় আমাদের এখানে মানে আগরতলায় স্বপন বসু একবার এসেছিলেন অনুষ্ঠান করতে। তো সবাই তো চিনতেন না, কিন্তু না চেনে না চিনলেও অনেক ভিড় হয়েছিল সেই সময়টায়। খুব ভালো গান তিনি, এবং সবচেয়ে বড় কথা তিনি যখন স্টেজে ওঠেন তখন সেই স্টেজটা যেন মাতিয়ে তোলেন, এবং সেইখানের দর্শকরা কিন্তু চুপচাপ শুনতে থাকেন, আর সঙ্গে স্বপন বসুর সঙ্গে সেই নেচেও ওঠেন। কারণ স্বপন বসুর মতো করে হয়তোবা খুব কম লোকশিল্পী রয়েছেন যারা একদম মজা করে গানটাকে নিতে পারেন এবং গাইতে পারেন এবং সঙ্গে দর্শকদের মনও মাতিয়ে তুলতে পারেন। শ্রোতা বন্ধুরা, আমরা একটু আগে যে গানটা শুনছিলাম গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, সেই গানটা শুনতে চেয়েছিলেন জিরানিয়া থেকে ঝর্ণা দেবী। তো এখনও সময় আছে, মাত্র 3:24 হয়ে 35 সেকেন্ড, আরও সময় অনেকটাই রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য। তো এক্ষুনি আপনাদের অনুরোধ যেহেতু আমাদের হাতে নেই, তাহলে চলে যেতে হচ্ছে অন্য আরেকটি গানে, যে গানটা আমার পছন্দের থাকছে। তো একটা সময় ছিল যে সময়টায় এই গানটাও খুব প্রচলিত ছিল, এবং সেই ক্ষেত্রে প্রচলিত ছিল কারণ তখন ওই সময়টায় খুব মাত্র সবে সবে ব্যান্ডগুলো উঠে আসছিল, আর সেই ব্যান্ডগুলোর মধ্যে একটা ছিল ভূমি ব্যান্ড, আর সেই ব্যান্ডের প্রত্যেকটা গানই কিন্তু অসাধারণ ছিল, কোথায় যেন হারিয়ে গেল। এরপর দেখা গেছে মানে ছন্ন ছাড়া হয়ে ওরা আলাদা আলাদা করে গাইতে শুরু করেছে, কিন্তু প্রথম দিকের যে ভূমি ব্যান্ডের যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু অসাধারণ ছিল। তো এবার আমরা শুনবো, চলুন, ভূমি ব্যান্ডের থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এই গানটি সুরজিৎ চ্যাটার্জির কণ্ঠে।

0: তোমার দেখা নাই,
1: তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শ্রোতা বন্ধুরা, এই গানটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কারণ এই গানটা 90-এর দশকে না ঠিক আরেকটু পরের দিকে খুব কিন্তু খুব শোনা যেত। একদম বড়দের মুখেও যেমন ছিল, সেই গানটা কিন্তু ছোটদের মুখেও ছিল। তো রিত মাঝারে পর্বে আপনাদের অনুরোধ কিন্তু আমরা আশা করছিলাম, কারণ এটা অনুরোধের আসর এবং এই অনুরোধের আসরটা একদম লোকগানের আসর। আপনাদের অনুরোধেই এই পর্বটা রাখা। যাই হোক, হয়তো কোথাও গণ্ডগোল রয়েছে যার কারণে শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারছেন না। তাহলে পরবর্তী গান শুনবো আমরা অমর পালের কণ্ঠে।

হ্যালো, নমস্কার। আচ্ছা, না, কোথাও হয়তো বা একটু কোথাও একটু গণ্ডগোল রয়েছে, হয়তো বা বন্ধুরা চেষ্টা করছেন, অথবা বৃষ্টির কারণেও কোনো গণ্ডগোল থাকলেও থাকতে পারে। তো আমরা এক্ষুনি শুনছিলাম এই ধামাইল গানটি, কালিকা প্রসাদের তৈরি করা ব্যান্ড দোহার থেকে এই গানটি আমরা

শুনছিলাম। এবার আমরা শুনব স্বপন বসুর কণ্ঠে আরও একটি সুন্দর গান। সেই গানটা হচ্ছে চল মিনি আসাম যাবো।

0: হ্যাঁ বন্ধু, কে আছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি, রঞ্জিত আচার্য।
0: আচ্ছা রঞ্জিত বাবু, বলুন কি গান শুনবেন?
1: গানটি হবে যে খাঁচার ভেতর, খাঁচার ভেতর অচিন পাখি কেমন করে এসে যায় বারবার।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, অবশ্যই শুনিয়ে দেব। ধন্যবাদ। খাঁচার ভেতর অচিন পাখি, আসলে আমরা কিন্তু একই গান অনেক শিল্পীর কণ্ঠে শুনে থাকি। এক একজন শিল্পীর এক এক রকম ভাবে গান করেন, এক একজনের প্রকাশ করার ভঙ্গিমা যেমন আমাদের মধ্যে এক একজনের এক এক রকম, তেমনি কিন্তু এক একজন এক একজন শিল্পীর গান গাওয়ার স্টাইলটাও কিন্তু এক এক রকম থাকে। তো খাঁচার ভেতর অচিন পাখি এই গানটা চলুন না আমরা শুনি, যদিও পছন্দটা রঞ্জিত বাবুর, কিন্তু চলুন আমরা সবাই শুনি। শুনবো যখন পুরনো গান, লোকগান, তাহলে সেই গান হোক অমর পালের কণ্ঠেই।

0: হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো নমস্কার, আমি আগরতলা থেকে মানস বলছিলাম।
0: হ্যাঁ বলো মানস, কোন গানটা শুনবে?
1: ভালো করিয়া বাজান গো দাদা।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো করে বাজান গো দোতারা। তো চলো আমরা এই গানটা শুনি। অনেক পুরো গান, পুরোনো গান তো, দোহারের দোহার।

দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আজ মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানান, আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই মেলার উদ্বোধন করবেন। আগামী 28 জুলাই পর্যন্ত খার্চি পূজা ও মেলার এবারের ভাবনা এক পের এক পের মা কে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তিনি পূর্ণ ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা এটেনুয়েটেড ডেঙ্গু ভ্যাকসিন বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। এটি দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। শুনলেন নিউজ হেডলাইন্স।

এতক্ষণ শুনলেন হৃদমাঝারে পর্ব, এখন শুনবেন নিউজ হেডলাইন্স। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ পুলিশ সদর দপ্তরে পুলিশ মহানির্দেশক প্রয়াত অনুরাগকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে অনুরাগের মরদেহ মহাকরণে নিয়ে গেলে সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নানলু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিশেষ বিমানে কফিনবন্দি মরদেহ

শ্রোতা বন্ধুরা, অনেকক্ষণ আমরা হৃদ মাঝারে পর্বে ছিলাম, তারপর নিউজ হেডলাইন্স পার করে আমরা চলে এসেছি যে পর্বে, সেই পর্বের নাম হচ্ছে ফেলে আসা দিনের গান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একদম আজকে যদিও কথা ছিল ফেলে আসা দিনের গান পর্বটি আমরা 4টা থেকে 5টা পর্যন্ত শুনব, কিন্তু আজকে কোনো একটা কারণবশত সেই অনুষ্ঠানটা আমরা 4টা থেকে 6:30 পর্যন্ত একসাথে শুনব। এই প্রোগ্রামটা মানে ফেলে আসা দিনের গান পর্বটা থাকছে 4টা থেকে 6:30 পর্যন্ত। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আছে মহুয়া রয়েছে, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে আমাদের যেই বন্ধুরা ফোন করছিলেন অনুরোধ করার জন্য, অর্থাৎ রিথ মাঝারে পর্বের লোকগান অনুরোধ করার জন্য, তাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা এই পর্ব থেকে বেরিয়ে গেছি, আর এই পর্বের আর কোনো অনুরোধ আমরা নেব না। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন FM উচ্চয়ন্ত। তাহলে ফেলে আসা দিনের গান পর্বের প্রথম গানটা আমরা শুনছিলাম গীতা দত্তের কণ্ঠে, আর সেই গানটা ছিল হারানো সুর ছবি থেকে। আর এই গানটা কে লিখেছে? হ্যাঁ, এই গানটা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর তাতে সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। তাহলে এমনই সব গানের ডালি নিয়ে আজকের এই ফেলে আসা দিনের গান পর্বটি সাজানো হয়েছে। এখন আমরা যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটা হচ্ছে রোটি কাপড়া অর মকান ছবি থেকে। 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কে কে অভিনয় করেছিল সবাই জানেন? হ্যাঁ, ভরত কুমার এতে অভিনয় করেছিল। চিনতে পারছেন না, তাই না? চিনতে না পারারই কথা, আবার অনেকেই হয়তো বা চিনতে পারেন, কারণ অভিনেতা মনোজ কুমারকে একটা সময়ের পর থেকে সবাই ভরত কুমার বলেই ডাকতে শুরু করেছিল, কারণ তিনি এত দেশপ্রেমী ছিলেন, ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা, তার নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসা দেখাতে গিয়ে অনেক দেশাত্মবোধক ছবি তৈরি করেছেন, এবং সত্যি অর্থে তিনি একজন দেশপ্রেমী। আর সেই ব্যাপারটার হাত ধরেই কিন্তু তাকে নাম দেওয়া হয়েছিল ভরত কুমার। তো এই ছবিতে জিনাত আমান, তারপরে মনোজ কুমার, দিলীপ কুমার, এমন ভুরি ভুরি সব বড় বড় শিল্পীরা এখানে অভিনয় করেছেন। তো এই গানটা আমরা এখন শুনব লতাজি এবং মুকেশজির কণ্ঠে। গানটি লিখেছেন ভার্মা মালিক এবং তাতে সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আমরা শুনি সেই গানটি।

ছবিটি মুক্তি পেয়েছিল 1981 সালে। গানটি গেয়েছেন কমলেশ অবস্থি এবং গানটি লিখেছিলেন সন্তোষ আনন্দ এবং মিউজিক ডিরেক্টর ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলালজি। ছবিতে অভিনয় করেছেন জিতেন্দ্র, রীনা রয়, মৌসুমি চ্যাটার্জি, দেবেন বর্মা, মদন পুরি এবং বিনোদ মেহরা। এবার আমরা যে গানে যাচ্ছি, যে গানের দিকে যাচ্ছি, সেই গানটা লিখেছেন আনন্দ বক্সিজি, তাতে সুর মিলিয়েছেন রাহুল দেববর্মন এবং গানটি গেয়েছেন মুকেশ চন্দ মাথুর, অর্থাৎ আমাদের সবার প্রিয় মুকেশ। ছবির নাম কাটি পাতং, আর এই গানটি আমরা শুনব মুকেশের কণ্ঠে। তবে হ্যাঁ, ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালে 19 মার্চ। ভীষণ সুন্দর এই গানটি, এবং হবে নাই বা কেন, গানটি লিখেছেন যে আনন্দ বক্সি সাহেব। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের দিনেই ওনার জন্ম হয়েছিল, তাই আমরা আজকেরই ফেলে আসা দিনের গান পর্বে অবশ্যই শুনব ওনার লেখা অসাধারণ কিছু গান। তাহলে চলুন সবাই মিলে এখন শুনি মুকেশের কণ্ঠে এই গানটি।

0: पवन करे शोर,
1: पवन करे शोर।
0: अरे बाबा शोर नहीं, शोर शोर शोर।

আমরা গানটা শুনছিলাম মিলন ছবি থেকে। গানটি গেয়েছেন মুকেশ এবং লতা মঙ্গেশকর। 1967 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে আনন্দ বক্সীর লেখা অসাধারণ এই গানটি আমরা শুনলাম মিলন ছবি থেকে। পরবর্তী গান আমরা শুনব একটা গান একটা, কিন্তু গাওয়ানো হয়েছে দুজন শিল্পীকে দিয়ে। এটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা না হয় অন্য কোনো একদিন শোনাবো, তবে আজকে আমরা শুনব এই গানটা। সবসময় আমরা শুনে থাকি এই গানটা, একই গান কিশোর কুমারের কণ্ঠে, কিন্তু আজ এই মুহূর্তে আমরা শুনব সেই গানটা পারভিন সুলতানার কণ্ঠে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন ছবির কথা বলছি। আমি বলছি 1981 সালে মুক্তিপ্রাপ্ত ছবি কুদরত ছবির একটি গানের কথা। পারভিন সুলতানার কণ্ঠে শুনব। গানটি লিখেছেন মজরুদ সুলতানপুরি এবং তাতে সুর দিয়েছেন আরডি বর্মনজি। তাহলে চলুন শুনব আমরা পারভিন সুলতানার কণ্ঠে অসাধারণ এই গানটি।

আমরা শুনলাম কুদরত ছবি থেকে পারভীন সুলতানার কণ্ঠে অসাধারণ এই গানটি। পরবর্তী গান শুনব আমরা পাকিজা ছবি থেকে লতাজির কণ্ঠে, এই গানটি শুনব। আর গানটি লিখেছেন মজরু সুলতানপুরি এবং তাতে সুর দিয়েছেন গোলাম মোহাম্মদ। তো চলুন শুনব এই গানটি।

0: মীনা কুমারী, রাজকুমার, অশোক কুমার, নাদিরা, ডিকে সাপ্রু, বীণা, এরা প্রত্যেকেই কাজ করেছিল এই ছবিতে এবং এই ছবিটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এবং সঙ্গে তার গানগুলোও কিন্তু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। যাই হোক, আমাদের সঙ্গে বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ
0: ম্যাম, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার। সুপারহিট গানগুলি,
0: ধন্যবাদ।
1: আপনার সিলেকশন খুব সুন্দর গানের।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: ভালো থাকবেন ম্যাম।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
1: সাড়ে ছোট অব্দি না?
0: একদম সাড়ে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক আছে, ধন্যবাদ। তো একদম সাড়ে ছটা পর্যন্তই, হ্যাঁ, চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমরা রয়েছি ফেলে আসা দিনের গান পর্বের কিছু পুরনো দিনের গান নিয়ে। হ্যাঁ, কোনো একটা কারণবশত আপনারা জানেন যেহেতু যে মঙ্গলবার দিন ঝুমে সাত সাত পর্বটা থাকে পাঁচটা থেকে, তো সেই জায়গায় আজ থাকছে না এই পর্বটা, আর আমরা শুনছি ফেলে আসা দিনের গান পর্বে পুরনো কিছু গান, যে গানগুলো এখনও আমাদের গাইতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, অথবা গুনগুন করতেও ভালো লাগে। তো শ্রোতা বন্ধুরা, এখন আমি যে গানটা শোনাতে যাচ্ছি সেই গানটা হচ্ছে ব্ল্যাকমেল ছবি থেকে, কল্যাণজি আনন্দজির সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, রাজেন্দ্র কৃষ্ণার লেখা এই গানটি শুনব ব্ল্যাকমেল ছবি থেকে। আরে চলুন সেই ছবিটি, সেই গানটি আমরা শুনবো। এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা এবং রাখি। আরও একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো ম্যাম।
0: হ্যাঁ
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?

0: শুভ বিকেল।
1: শুভ বিকেল।
0: ললিতপুর থেকে দুলাল দাস কেছি।
1: হ্যাঁ বলুন।
0: আমি ইকোয়ালি কি আপনার হিন্দি সাহিত্যের গান শুনতে চাই?
1: হ্যাঁ, হিন্দি বাংলা মিক্সড রয়েছে। দুঃখিত, আমি অনুরোধ রাখতে পারছি না, কারণ এটা অনুরোধের আসন নয়। তো শ্রোতা বন্ধুরা, চলুন ব্ল্যাকমেল ছবির এই গানটিতে আমরা চলে যাচ্ছি।

আমরা শুনলাম এই গানটি ইয়াকিন ছবি থেকে ছিল। এই গানটি 1969 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ধর্মেন্দ্র এবং শর্মিলা ট্যাগোর অর্থাৎ ঠাকুর, শর্মিলা ঠাকুর এই ছবিতে অভিনয় করেছিলেন। গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর, তাতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ এবং গানটি লিখেছেন হাসরত জয়পুরীজি। এবার আমরা যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটা একটা অন্য গল্প, এমন একটা গল্প যেই গল্পটা এখন আমরা প্রায়ই শুনতে পাই। আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় কোথাও না কোথাও এমন গল্প শোনা যায়। কিছুদিন আগেও একটা বাংলা ছায়াছবি তৈরি হয়েছিল, সেই ছবির নাম অর্ধাঙ্গিনী। অনেকটা কাছাকাছি এই ছবিটাও, ম্যায় তুলসি তেরে আঙ্গন কি, এই ছবির টাইটেল ট্র্যাকটাই এখন আমরা শুনব। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে এই গানটি গিয়েছেন লতাজি। তাহলে চলুন শুনব সবাই মিলে এই গানটি।

0: বলরাজ সাহানি, মনোজ কুমার এবং ওয়াহিদা রেহমান এই ছবিতে অভিনয় করেছেন। গানটি গেয়েছেন মোহাম্মদ রফিজি এবং তাতে সুর দিয়েছেন রবি, আর গানটি লিখেছেন সাহির লুধিয়ানভি। তো এরপরে আমরা যেই গানটিতে যাচ্ছি সেই গানটি হচ্ছে, না, একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি, চিনছেন নি জানি আমার?
0: না, কে বলছিলেন?
1: উষারঞ্জন দেবনাথ।
0: ও আচ্ছা, হ্যাঁ বলুন।
1: চিনছেন না দিদি, অনেক পুরনো কথা, আমি তো দশম শুনতে আছি। অনেক,
0: একদম আমরা চিনি আপনাকে, বলুন, আমাদের অনেক পুরনো শ্রোতা।
1: পুরোনো গান সবই ভালো লাগতেছে, এরকম পুরোনো গান আর ফোন করছি বেশিরভাগ ওই
0: ধন্যবাদ। এবার আমরা যে গানে যাচ্ছি সেই গানটা গেয়েছেন রেশমা হিরো ছবিতে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছেন আমি কোন ছবির কোন গানটার কথা বলছি। হ্যাঁ, হিরো ছবির লম্বি জুদাই, এই গানটা লিখেছিলেন আনন্দ বক্সী সাহেব, আর তাতে সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জি। আর এই ছবিতে অভিনয় করেছিলেন মীনাক্ষী শেষাদ্রি, জ্যাকি শ্রফ, শম্মী কাপুর, সঞ্জীব কুমার, শক্তি কাপুর, নীতা মেহতা, বিন্দু। আর এই ছবিটি তৈরি করেছিলেন সুভাষ খাই। তাহলে চলুন আমরা 80-এর দশকের এই গানটিতে চলে যাই।

আমরা এই গানটা শুনছিলাম নীলকমল ছবি থেকে, 1968 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর মোহাম্মদ রফির কণ্ঠে এই বিখ্যাত গানটা আমরা শুনছিলাম এতক্ষণ।

আমরা এক্ষুনি যে গানটা শুনলাম সেই গানটা ছিল মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি লিখেছেন শাহি লুধিয়ানবি এবং তাতে সুর দিয়েছেন রোশন সাহেব, আর ছবির নাম তাজমহল। প্রদীপ কুমার, বীণা রায়, বীণা রহমান এবং জীবন এই ছবিতে অভিনয় করেছে। শ্রোতা বন্ধুরা, আমরা এবার

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: 1974 সালে মুক্তিপ্রাপ্ত ছবি কোরা কাগজ, এই ছবি গানটি গেয়েছেন, এই গানটি গেয়েছেন কিশোর কুমার। গানটি লিখেছেন এম জি হাসমত এবং তাতে সুর করেছেন কল্যাণজি আনন্দজি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার। খুব ভালো সিলেকশন গুলি,
0: ধন্যবাদ। শুনছেন?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনছি,
0: ধন্যবাদ।
1: ঠিক আছে, চালিয়ে যান,
0: একদম ভালো থাকবেন।
1: অবশ্যই, আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ, এবার আমরা একটা বাংলা গান।

শুনবো, হ্যাঁ বাংলা ছায়াছবি থেকে একটা গান শুনবো। সেই গানটা গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। দেয়ানেয়া ছবি থেকে এই গানটা রয়েছে। শ্যামল মিত্রের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই অসাধারণ গানটি আমরা শুনবো, দেয়ানেয়া। এই ছবিতে কে কে কাস্টিং, মানে কাস্টিং কারা ছিল? উত্তম কুমার, তনুজা, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, তরুণ কুমার, লিলি চক্রবর্তী, কমল মিত্র, জহর রায়। বাপরে বাপ, একদম চাঁদের পাহাড়। তো চলুন আরতি মুখোপাধ্যায়ের এই গানটি আমরা শুনব এখন।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হয়। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: কাগজ কলম নয়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ফিরে এলাম আবার বিজ্ঞাপন বিরতি নিয়ে। এবার আমরা যে গানটা শুনবো সেই গানটা অনেক পুরনো। হ্যাঁ, আমরা রয়েছি ফেলে আসা দিনের গান পর্বে, আর আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, আর আমরা সবাই শুনছি FM উচ্চয়ন্ত। তো এই মুহূর্তে আমরা যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটা হচ্ছে খুশবু ছবি থেকে, যা মুক্তি পেয়েছিল 1975 সালে। আর এই ছবির গানগুলোতে সুর দিয়েছিলেন আরি বর্মনজি এবং গানগুলো লিখেছিলেন গুলজার সাহেব। তো কিশোর কুমারের কণ্ঠে এই গানটা আমরা এক্ষুনি শুনতে যাচ্ছি।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আমরা শুনলাম এই গানটি 1985 সালে মুক্তিপ্রাপ্ত ছবি গুলামি থেকে। লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের কণ্ঠে ছিল এই গানটি। পরবর্তী গান আমরা শুনব আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, শ্যামল মিত্রের সুরে এই গানটি। আর গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। তাহলে চলুন সবাই মিলে শুনি আনন্দ আশ্রম ছবি থেকে অসাধারণ এই গানটি।

আমরা এখন যেই গানটা শুনবো সেই গানটা মেহবুবা ছবি থেকে। 1976 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, আর আবারও বলছি, আনন্দ বক্সীর লেখা, আর ডি বর্মনের সুরে এই গানটি গেয়েছেন কিশোর কুমার। শ্রোতা বন্ধুরা, আজ আনন্দ বক্সী জির জন্মদিন, সেই হিসেবেও অনেকগুলো গান ওনার লেখা আমরা ফেলে আসা দিনের গান পর্বে শুনতে পাচ্ছি। তো চলুন, আরও কিন্তু অনেকটা সময় আমরা ফেলে আসা দিনের গান পর্বে রয়েছে, অর্থাৎ ঘড়িতে 5:47 হয়ে 15 সেকেন্ড। আর এখন আমরা শুনব মেহবুবা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: কাগজ কলম নয়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: ঘড়িতে 5:55 হয়ে 21 সেকেন্ড, আরো অনেকটা সময় আমরা এই পর্বে রয়েছি। ফিরে এলাম।

যা মুক্তি পেয়েছিল 1959 সালে। গানটি গেয়েছেন গীতা দত্ত আর সুর করেছেন এস ডি বর্মনজি এবং গানটি লিখেছিলেন কাইফি আজমি। তো আমরা এখন চলে যাচ্ছি কাগজ কে ফুল ছবির এই গানটিতে, আর ঠিক তারপরেই আমরা শুনব আরও একটি গান, যে গানটি মিলি ছবিতে কিশোর কুমার গেয়েছিলেন। হ্যাঁ, এই গানটা আমরা শুনব ঠিক কাগজ কে ফুল ছবির গানটির পরপরই।

শ্রোতা বন্ধুরা, আমরা এক্ষুনি যে গানটা শুনছিলাম সেই গানটা কাটি পাতান ছবি থেকে গানটি গিয়েছেন লতাজি। আর এই ছবিটি মুক্তি পেয়েছিল 1971 সালে। আনন্দ বক্সীর লেখা অডিও সুরে কাটি পাতান ছবি থেকে শুনছি আমরা এই গানটি।

সত্যি রফি সাহেবের গান শুনতে শুনতে এতটাই নিজেকে যেন হারিয়ে ফেলি, নিজেকে গানের ভেতর ঢুকিয়ে ফেলি। যেমন ওনার কণ্ঠে রোমান্টিক গানগুলো ঠিক তেমনি ওনার কণ্ঠে এই যে গানগুলো ভীষণ মন ছুঁয়ে যায়। খিলোনা ছবি থেকে আমরা যে গানটা এক্ষুনি শুনলাম, সত্যি করে বলুন তো কার কম ভালো লেগেছে? আমার তো সত্যি খুব কষ্ট লাগছিল, কারণ ছবিটা আগেও দেখেছি কিন্তু গানটা শুনতে শুনতে বোঝাই যায় না পার্থক্যটা। একজন শিল্পী, সে তার কাজ হয়তো বা গান করা, গান লেখা, গানে সুর করা, কিন্তু তাকে সেই কাজটাকে যখন ছবিতে ফুটিয়ে তোলা হয় সেই জায়গাটাও কিন্তু কম নয়। ওই যে দশে মিলি করি কাজ, এমনটাই ব্যাপারটা। খিলোনা ছবি থেকে আমরা গানটা শুনলাম মোহাম্মদ রফির কণ্ঠে। মিউজিক ডিরেক্টর লক্ষ্মীকান্ত পেয়ারলালজি, আর লিরিসিস্ট হচ্ছেন আনন্দ বক্সী সাহেব। আর ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালে। এবার যে গানটি আমরা শুনব সেই গানটি হচ্ছে লতাজির কণ্ঠে একটি গান। এই গানটা আমরা সবাই খুব শুনেছি, খুব শুনেছি। 1964 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল দিল এক মন্দির ছবি থেকে। এই গানটা এখন আমরা শুনবো, তবে তার আগে একবার জেনে নেব যে এই গানটি কে লিখেছিলেন বা কেই বা সুর দিয়েছিলেন। গানটি লিখেছিলেন শৈলেন্দ্রজি আর তাতে সুর দিয়েছিলেন শঙ্কর জয়কিষণজি। তাহলে চলুন 1964 সালে মুক্তিপ্রাপ্ত ছবি দিলীপ মন্দির থেকে লতাজির কণ্ঠে এই গানটিতে আমরা কিছুক্ষণ থাকি।

আমরা এই গানটি শুনতে শুনতে একদম ঘড়ির কাটা জানান দিচ্ছে যে না, আর বেশিক্ষণ আমার আর এখানে কাজ নেই, আমার কাজ মরিয়ে গেছে, পরবর্তী কাজগুলো নিয়ে চলে এসেছে নিবেদিতা। হ্যাঁ, নিবেদিতা থাকবে পরবর্তী পর্বগুলো নিয়ে। আর এখন একটা গান শুনব, ছবির নাম সাহেব বিবি আর গোলাম। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, গানটি গেয়েছিলেন গীতা দত্ত, আর শাকিল বাদাউনির লেখা এই গানটিতে সুর দিয়েছিলেন হেমন্ত কুমার। তাহলে চলুন, সাহেব বিবি আর গোলাম ছবি থেকে এই গানটি আমরা সকলে শুনি, আর শুনতে শুনতেই আমাকে বিদায় দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আজকের এই শান্তকালীন আসরে আমি আপনাদের বন্ধু আর্যা নিবেদিতা থাকছি আপনাদের জন্য, এবং রাত 11টা পর্যন্ত আপনাদের পছন্দের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আসর নিয়ে কিন্তু আমি থাকছি। শুরু করছি আমাদের এই মুহূর্তের প্রথম অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠান, পদ্মপুরাণ অনুষ্ঠান বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 9863401803। আকাশবাণী আগরতলা শ্রাবণ মাসব্যাপী পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা ও গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় বকুলরানী ভট্টাচার্যী এবং সহশিল্পীবৃন্দরা। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন সুস্মিতা দেবনাথ, রীনা সরকার, বীণা দেব, সীমা ভট্টাচার্যী, গীতা সরকার, পূর্ণিমা সরকার, শিখা চক্রবর্তী, সুনীল চক্রবর্তী এবং রাজদীপ দাস। শুনুন এই মুহূর্তের অনুষ্ঠান পদ্মপুরাণ।

চির কণ্ঠে শুভে ফোনি দেখিতে বিকট সর্বাঙ্গে লেপিত ভস্য মস্তকেতে জট আরে ও ভূত প্রেত বেতালাদি একত্রেতে মিলি চারিভিতে বেরি নাচে।

0: বল।
1: পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা ও গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় বকুল রানী ভট্টাচার্য এবং সহশিল্পীবৃন্দ। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন সুস্মিতা দেবনাথ, রীনা সরকার, বীণা দেব, সীমা ভট্টাচার্য, গীতা সরকার, পূর্ণিমা সরকার, শিখা চক্রবর্তী, সুনীল চক্রবর্তী এবং রাজদীপ দাস। অনুষ্ঠানটি প্রচারিত হল বকুল রানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বকুল রানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 9863 4018 03।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: কাগজ কলম নয়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সময় ঠিক 7টাই বেজেছে। আর হ্যাঁ, এখন শুরু করব আপনাদের আরও একখানি পছন্দেরই অনুষ্ঠান, ছন্দে গানে। আর এই ছন্দে গানে পর্বটি নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক সন্ধে 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। তারপর একে একে আপনাদের সবকটা পছন্দের অনুষ্ঠান চলতেই থাকবে ঠিক রাত 11টা পর্যন্ত। সেই সঙ্গে থাকবো আমি, আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। তাহলে চলুন শুরু করি আজকের এই অনুষ্ঠান, এই মুহূর্তের অনুষ্ঠান ছন্দে গানে।

শ্রোতা বন্ধু, আমরা না প্রায়ই মনে করে থাকি যে জীবনটা ভীষণ কঠিন, কারণ কখনো কখনো হয়তো আমরা এটাকে খুব একটা সরল পথ বলে ভাবি, কিন্তু বাস্তবে এই পথ কখনো রোদের, কখনো বৃষ্টির, আবার কখনো সাফল্যের, হ্যাঁ আবার কখনো কখনো সেখানে ব্যর্থতাও রয়েছে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের একটু একটু করে পরিণত করে, আর তাই জীবনের এই প্রতিটি দিনই আমাদের নতুন কিছু শেখার কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে। আমরা ঠিক যে কঠিন মুহূর্তগুলোতে ভাবি যে হয়তো এখান থেকে, এই জায়গাটা থেকে আর বোধহয় উঠে দাঁড়াতে পারবো না, আর কি হবে পরবর্তীতে, আর কি কিছু বাকি, ঠিক সেই সময় আমরা তখন বুঝতে পারি না যে এর থেকে আমাদের কি পাওয়ার আছে। আমরা তখন হয়তো ভাবি যে সবই তো হারিয়ে ফেললাম। হয়তো সেই মুহূর্তে দেখতে গেলে এটাই সঠিক, কিন্তু জীবন যত এগিয়ে যায়, সময় যত পেরিয়ে যায়, ততই আমরা আমাদের অভিজ্ঞতার ঝুলিটা একটু একটু করে ভার করতে থাকি। আর ঠিক সেই সময় গিয়ে আমাদের মনে হয় যে সেই পেরিয়ে আসা কঠিন সময়টাতে আমরা কি শুধু হারিয়েছিলাম, নাকি কিছু পেয়েওছিলাম। জীবনের এই বিভিন্ন ছন্দ, বিভিন্ন কথা, গানের সুরে বলা এই বিভিন্ন সুখ দুঃখের আলাপ, সে গীতি, সে কাহিনী, সব কিছু মিলিয়েই আমাদের অভিজ্ঞতার ঝুলিটা ভারী হতে থাকে। আর ঠিক সেই কথাগুলোকে মনে রেখেই আমরা সেই কঠিন সময়গুলোতেই আরও একবার উঠে দাঁড়ানোর সাহস দেখাতে পারি। এরই নামই তো জীবন, বলুন। আপনারা শুনছেন অনুষ্ঠান ছন্দে গানে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের আরও একখানি প্রিয় অনুষ্ঠান ছন্দে গানে। এবারে একখানি প্রিয় গান আপনাদের শোনাই।

জীবন মানে শুধু হাসির রোদ নয়, মেঘের আড়ালেও থাকে নতুন ভোরের পরিচয়। এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদের একখানি প্রিয় অনুষ্ঠান ছন্দে গানে। এই অনুষ্ঠান নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পরের গানখানি।

জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা অনেক রকম মানুষের সঙ্গেই পরিচিত হই। কেউ আসে, কেউ আবার সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েও যায়, তাই না? কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের উপস্থিতি আমাদের সাহস যোগায়, তারা আমাদের সাফল্যে আনন্দ পান, আবার ব্যর্থতায় সেই ব্যর্থতার সময়ও আমরা তাদের পাশে পাই। আর সেই সম্পর্কের নামই হলো বন্ধুত্ব। শুধু যে দেখা হলেই বন্ধুত্ব টিকে থাকে, ফোন কল মেসেজ করলেই যে বন্ধুত্ব বজায় থাকে, তা কিন্তু নয়। বন্ধুত্ব এমন একটি অনুভূতি, এমন একটি সম্পর্ক যা নীরবেও সব সময় আমাদের পাশে থাকে। হয়তো আপনার সাথে সারা দিন বা এক সপ্তাহ সে বন্ধুর সাথে কথা হয়নি, কোনো কনভারসেশন নেই, না ফোনে, না সামনাসামনি, আর না কোনো মেসেজে, কিন্তু আপনার মনে সেই বিশ্বাসটা, সেটা কিন্তু সেই এক সপ্তাহ পরে সেই একই রকমভাবে টিকে থাকে। আপনি জানেন যে আপনি একবার ফোন করলে বা ওর সাথে দেখা হলে আপনাদের কথাটা শেষবার যেই জায়গায় শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই আবার শুরু হবে। হেরি নামে তো বন্ধুত্ব, বলুন। আর এই জন্যই আমাদের এই বন্ধুত্বের প্রতি বিশ্বাসটা এতটা বেশি, এতটা ভালোবাসি আমরা এই সম্পর্কটাকে। আর তাই তো বলতে হয়, ঝড় এলে যে হাতটি শক্ত করে ধরে সে মানুষটি বন্ধু হয়ে পাশে পড়ে।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের অনুষ্ঠান ছন্দেগানে। ছন্দেগানে পর্ব যে পর্যন্তই রাখছি, শুরু করছি পরের পর্ব সেরা কথা।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: আজ সেরা কথা অনুষ্ঠানে এই পর্বে আমরা স্মরণ করব
0: এমন একজন মানুষকে যিনি শুধু একজন বিজ্ঞানী বা ভারতের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি তরুণের স্বপ্নের প্রেরণা। তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি তার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আমাদের সব সময় জেগে উঠতেই বলেছেন। তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটি যা তোমাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন শুধু কল্পনা নয়, সত্যিকারের স্বপ্ন আমাদের প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে বাধ্য করে। তাই তিনি ওনার শব্দে বলেছিলেন, ড্রিম ইজ নট দ্যাট উইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। তিনি বলতেন, সূর্যের মতো জ্বলতে চাইলে আগে সূর্যের মতোই ত্যাগ আর পরিশ্রম করতে হয়। আর ঠিক সেটাকেই আমরা সহজ সরল ভাষায় জানি, সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। If you want to shine like the sun, first burn the like the sun. Excellence is a continuous process and not an accident. Shreshthotto kono durghotona noy, eti ekti dharabahik prochestar phol. Protidine choto choto bhalo obhyashi ekdin boro shafollo ene dey amader. Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential. জীবনের কঠিন সময় তোমাকে ভেঙে দিতে আসে না, আসে তোমার ভেতরের শক্তিকে চিনিয়ে দিতে। শ্রোতা বন্ধু, ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের সবসময় স্বপ্ন দেখতে শিখিয়েছেন সেই স্বপ্নকে লক্ষ্য বানাতে আর সেই লক্ষ্যে পৌঁছাতে নিরলস পরিশ্রম করতে। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাধারণ পরিবার থেকে উঠে এসেও অসাধারণ হওয়া সম্ভব, যদি ইচ্ছে শক্তি, সততা আর অধ্যবসায় থাকে। আমরা প্রায়ই স্বপ্ন বলতে ঘুমের মধ্যে দেখার কল্পনাটাকেই বুঝি, কিন্তু ডক্টর কালাম এখানে অন্য কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন, জীবনে এমন একটি লক্ষ্য থাকা উচিত যা আমাদের প্রতিদিন নতুন উদ্যমে জাগিয়ে তোলে। যে মানুষটি নিজের স্বপ্নকে সত্যিই ভালোবাসে, সে অলস হয়ে বসে থাকতে পারবে না, সে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলে। কারণ একজন ছাত্রই যদি বলেন, সে কিন্তু ভালো ফল করতে চায়। একজন শিল্পী, সেও ভালো শিল্প সৃষ্টি করতে চায়। একজন শিক্ষক আরও ভালোভাবে পড়াতে চান। এগুলোই তো আমাদের জীবন্ত স্বপ্ন। স্বপ্ন মানে শুধু বড় বড় কিছু হওয়া নয়, স্বপ্ন মানে নিজের আজকের অবস্থার চেয়ে আগামীকাল আরও ভালো মানুষ হয়ে ওঠার ইচ্ছে, আর সেই ইচ্ছেটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। ডক্টর কালাম বহুবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। তার নেতৃত্বে হওয়া কিছু মহাকাশ প্রকল্প প্রথমবার সফল হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিদিন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করেছিলেন। তাই তিনি বলতেন, ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, কিন্তু পরে ফিরে তাকালে আমরা বুঝতে পারি সে কঠিন সময়ই আমাদের সবচেয়ে বেশি শিখিয়েছে। একটি বীজ যদি মাটির নিচে চাপা না পড়ে, তাহলে কখনো তো গাছ হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি জীবনের প্রতিকূলতাও আমাদের শক্তিশালী করে তোলে। আজ আমরা যার কথা বলছি, তিনি প্রমাণ করে গেছেন যে জন্ম নয়, মানুষের স্বপ্ন আর পরিশ্রমই তার পরিচয় তৈরি করে। তিনি হলেন ডক্টর

পিজে আব্দুল কালাম। 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি তিনি সংবাদপত্র বিতরণ করতেন যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু দারিদ্র তার স্বপ্নকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই তার মনে ছিল আকাশ ছোঁয়ার ইচ্ছে। সেই স্বপ্নই তাকে নিয়ে যায় বিজ্ঞানের জগতে। তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন এবং পরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা এই দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন উচ্চতায় পৌঁছায়। তাই তাকে স্নেহভরে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু রাষ্ট্রপতির পদেও তিনি নিজেকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখেননি। তিনি বিশেষ করে তরুণদের সঙ্গে কথা বলতে ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার যুব সমাজ। তাই তিনি সারা জীবন তরুণদের স্বপ্ন দেখতে, প্রশ্ন করতে, নতুন কিছু শিখতে এবং দেশ গড়ার জন্য কাজ করতে উৎসাহ দিয়েছেন। ডক্টর কালামের জীবনের সবচেয়ে সুন্দর দিক ছিল তার সরলতা। এত বড় বিজ্ঞানী, রাষ্ট্রপতি, আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। কিন্তু তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানুষকে বড় করে, কিন্তু বিনয় তাকে মহান করে। ডক্টর এপিজে আব্দুল কালাম 2015 সালের 27 জুলাই তিনি যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তরুণদের স্বপ্ন দেখাতে, অনুপ্রাণিত করতে এবং শিক্ষা দিতে ব্যস্ত ছিলেন। একজন শিক্ষকের মতোই তিনি পৃথিবীকে বিদায় জানান। তাই ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু একজন বিজ্ঞানী নন, শুধু একজন রাষ্ট্রপতিও নন, তিনি এমন একজন যিনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখো, নিজের উপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো আর কখনো ব্যর্থতাকে ভয় পেও না, কারণ বড় সাফল্যের শুরু হয় বড় স্বপ্ন থেকে। আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের এই সেরা কথা পর্ব। সেরা কথা পর্বে আজ আমি বললাম ডক্টর এপিজে কালামকে নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্জে।

আপনারা শুনছিলেন আমাদের সেরা কথা পর্ব 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে

0: ১১১ মৃতদের মধ্যে ৬ জন জলপাইগুড়ির বাসিন্দা। আটক রয়েছেন এখনও ২৫ জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম ২১শে জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে ৪টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য ৩ বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন ২:১২, পরে ২:০০ এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষীও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে ২৫ জন আটকে রয়েছেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর ১:০৪ হেডরেস্ট টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন

0: পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত ১১ জনের মধ্যে ৬ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার ৬ জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম ২১শে জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে ৪টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাবো, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। ২১শে জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ ২১শে জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। ২১শে জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা ২১শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না ২১শে জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর ৫০% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী ৩০ দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে ১০ম দিনেও আক্রমণ প্রতিআক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
3: আকাশবাণী আগরতলা।

আপনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা, তিনি নি কক্তমা ভূভাগ রকংখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাং গৈছি নাঙ্গ আমজক মুংনি কাংবলাই কেসে কেরেং মাহাই পার্টি মুংন কাশুনাবক রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবক মুং নারেখা। নিট আমজক মুংনি সং মুংবলাই কেসে কেরেং নখবই জুদা জুদা ইস্যুনতই কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগৈ সংসদনি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা। নখা সালচনি রমৈ খারচি মতাই তাই তের খনা নিসিমি কচাম আগরতলানি চিব্রী মান্ডপ চেংজাগানো। তাংন কতরতে হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগন পাইথাকনি ক্লুমুং ইয়াফার লাইখা। তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাঙ্গৈ থিনাঙ্গ আমজক মুংনি কাংবলাই কেসে কেরেং মাহাই পার্টি মুংন কাশুনাও গ্রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবক মুং নারেখা। সালকিচা সকাং নিট আমজক মুংনি সংমুং কাংবলাই কেসে কেরেং মাও গ্রংজাক রকন কেবেঙ্গৈ করাগিয়াপ্রি নাহারনা তৈ হাকতরনি শিকলা রকনি থিনাং খাতি নারেখনাও কেন্দ্র হাপাং কক্রজাকনি সাকা মন্ত্রীবক্রক। তিনি সংসদ ভবন সংসাজাক এনডিএ নি সংসদ বদলনি ককলাম সালাইমাও ম কক্ন সাকা ব ককতুমা থুমনাই রকন কেন্দ্রনি সংসদ বেরেমনি মন্ত্রী কিরেন রিজিজু সাকা ককলাম সালাইমাও মন্ত্রীবক্রক সাকা নিট নি সংমুং কাংবলাই কেসে কেরেং মা ককতুমা মানমানি লগি লগিন হাপাং নাংমানি ইয়াপ্রি নাহারকা ও কেসে কেরেঙ্গ গদালজাক যতন রমজাখা। মন্ত্রীবক্রক সাকা আবোবাই গদালজাক রকন করাক মাজরা রেজাগৈ মানো মচাং রিজিজুতে বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি জুদা জুদা হাকতরতে ভারত বাই মুংসৈ রেলাইজাক ফিয়কজাক বানিয়া কক খালাইমানো তৈব ককলাম সাকা। ককলাম সালাইমাও এনডিএ কথাজাক বদল রক ভারত দুকমা জরা বারজা ইয়াসাগৈ তংনাই মন্ত্রীবক্রক উমাবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন বরম ইয়াফারৈ কাইসা খা কাহাম ককসা পাশ খ্লাইকা। নিট আমজক মুংনি সংমুংবলাই অংখরমানো খবৈ জুদা জুদা ইস্যুনতৈ কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগৈ সংসদনি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা। কেবেংনাই বদল র খরাংটি সামাবাই লোকসভাতে রাজ্যসভা কনৈ খতলন ওয়াইথাম অধিবেশন মথাকজাখা। ফুংদাম জিসাবো লোকসভানি অধিবেশন চেংজাখাই স্পিকার ওম বিরলা সংমুং ককফিল রুমুং বেরেমন তৈ দুলনানি চাইতগো ফিয়া কেবেংনাই বদলনি অজারক নিট আমজক মুংনি সংমুং কাংবলাই কেসে কেরেং মানতৈ খরাংটি সালায়ো মজাং বিরলা বরকনি থানে চুবাচুনি কয়মুং নারকমা ইয়াগুলব কেবেংনাই বদলনি অজারক খরাং তিসামা মথাগলিয়া। নখা সালচনি রমৈ খারচি মতাই তৈ তের খনানি সিমে কচাম আগরতলানি চিব্রী মান্ডব চেংজাগানো। চেঙ্গৈ রিবানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সানজাবো চিব্রী মান্ডব গানানি সাইদ্রা তৈমাবো চিব্রী মতাইন তৈ তুকুরমানি পান্ডা সংসাজাখা। বাণিক কমিটিনি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী সাকা কখরাং ত্রিপুরাস নামতিসানা নাহার মুং তৈ খারচি বাণিক কমিটিনি চেতন বাই তাকলাই খারচি তেরনি ওয়ানসক মুং বুবাক চংজাখা এক পের মা কি নাম ও চেতননি বখাগো নখা সালচনি হাপাংনি চেতন বাই খারচি বাণিক ফাইনাই যতন মাগনা দাল বিদাল ফাংসারা বাকজাগানো। খারচি তেরনোরগৈ হাস্তেফা ইন্দ্র সেনারে দিনালু তৈ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে নিলুকুরকন খা কাহাম ইয়াফারকা। খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা খারচি মতাই ইংখা হাস্তে ত্রিপুরানি কাইসা যতনি খোরসা জাকনাই কতর তের অ তের লুকুরকনি বিশিঙ্গ তং থকমুং হামজাকমুং টংকচাং হামক্রাইতে বাইয়াবচারিনি তংহালক তুবুয়ান হনৈ খা কামানি কক বসাকা হাস্তেফা। মন্ত্রী অকরা খা কাহামিয়া ফার্মাব সাকা লাইবুমা গনাং খারচি তের কুসুং কুসুং জরারমৈ কথা লাইমুং থানচাতেই কুথুক বানিয়ানি কতর হালক অঙ্গৈ বাচাবৈ তঙ্গো। হাস্তেনি লাইবুমাতেই তং রায়দা রেগজাক অ তের তাবুক সালচি সালকা আমচাইনি লুকুরকনি থানি আলাইদা সিনিমুং মানৈ তঙ্গো। বেবাক দফানি

Kurok no o banigo, kutum lai mani no zago. Haste pai Indro Senare Dinalu, Montriokra Professor Doctor Manik Shaha, te hasteni Montri Shobani. Adongrok dini tangno kotoro hasteni pulishni, dagifang okra, trijak onurakno, paitakni klumung yafar laika. Abunishikang haste pulishni shodor naikungo, paitakni klumung yafar zaka bono. Aro haste pulishni bukakti selami rizaka. Trijak onurakni mankati, alaida birkungni shabai uttor prodeshni bakpot hankoro, bini atsaima tayot langi tangzaka. Arono bini paitakni shamung pairi zagana. Thijak onurakno paitakni klumung yaparmani yagulo montriokra koktuma thumnai rokno shaka. Hasteni kerong raida hamkrai klaimawo onurakni kotor barja tongo. Bo barja wo tongmani jora wo hasteni kerong raida hakotoni buskango kursa zakthai kaham thayo tongka. Bo thimabai naimathang naikungni bagai shupung zak thogya deramung unka. Bo shaka onurak thimani patimung no tuye cheri naina wo kerongni raida tui nangmani bebag beremni yapri naharnai hapang. Montriokra bini nukhungni bokhakbo khakhamma funuka yango police ni barja manjak dagi phangokra GS Rao shaka Anurag Thimani patimungno tei cherei naina wo police ni kuchuk achuk thaini officer rokno tei kaisa alaida cherei nainai committee khajagana Akashpani Agortola Kendroni Okoktuma Knai Tongbayo Akashpani Koktuma update manani bagai login khaidi www.newsonair.com News on AIR app te Twitter by Facebook platformo AIR News Alerts YouTube onaidi News on AIR official Abono Karibo Akashpani Agortola Kendroni Koktuma update manake Twitter eba Xendelo Akashpani News Agartola Facebook o AIR News Agartola te YouTube o Akashpani News Agartola nainani nangana Montribokrok Narendra Modi o Talni Nuichidok Shalmari Kokti Shalni Fungdam Jishawo Akashbanini Man Ki Baat Pandawo Hakotor Tai Bui Hakotor Nilukurok Bai Koklam Shalayana Obo Ungana Man Ki Baatni Fil Shara Thamchidok Beremni Panda Montribokrok Lukurokno Borokni Wansukma Khakama Kok Man Ki Baato Rohornani Kobokha MyGov Open Forum Eba Namo Epso Lukurokni Wansukmung Rokno Rohori Manana Toll Free Number 1-800-117-800 O Nomboro Call Klai Hindi Eba English by one sok mung rock no record clay man by an abono caribo 1922 number of miscall debu jailing manana obotibo SMS clay man by an phone line or talni buskang shal no itibri shal marijora pyogzak tongana Kendroni Drugs Standards Control Organizations Baratni Puila Dengu Tika Hatiwo Karina Negoshimong Rekha Obo Hakotoni Puila Dengu Tika Dengu Bemarka Shunani Bagai Otika Goshimong Mankha Bishik Brinishimi Bishik Chidok Jora Umorni Borogrogo Tika Rizagai Mano Europe Union Switzerland Indonesia Malaysia Te Thailand No Khobui Hayungni Kaibri Chitham Hakotoro Otika Goshimong Mankha Kendroni Shakham Te Nukung Hamkrai Naikungni Bukhakti Shazaka Hakotoni Puila Dengu Tika O Goshimong মানুয়া বাই ডেঙ্গু বেমার কাশুনা ও ভারত নি লুকু শাখাম হামক্রাই খাইনে নিবাবয় কাইশা কতর ইয়াফ্রি বিলুনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রং কতর তিনি শালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতে হাঙ্কর লুকুলে খামুং চুবা চুবদল নিচেতন বাই লুকুলে খামুং নই সাই নই চিসনি নই ফ্রংমুং সামংবুতাং সংসার জাখা সামংবুতাং স্রংনাই রকন লুকুলে খামুং বাই থাংনি লে খামুংতে নুখুংনি ককথুম সুবংনান তুই ফ্রং জাখা Akashpani engineer Bedekni Yaksudagi Fangokra, Hemant Norem, Tini Koila Shohor, Bhagavan Nagorni, Akashpani Koila Shohor Kendono, Berainaika, Koila Shohor Kendoni, Program Bedekni, Bokrok, Probol, Bhattacharjo Shaka, Berainaimani Jorawo Mutang Norem, Kendoni, Bebak Dikil Noti, Shaimani, Naharkate, Aronish, Hebukte, Officer Rogbai Koklam Shalaika, Tabuk Nobatibani Koktuma. Buskang dam nei chibriyo shalsi gumoti shalgra hankor no kobang watai wawi manu hnei hajak mungrekha nobar tibar naikhong khana shalni shakani tungmari thamchi nei degree tei khamani nei chidok degree celsius ni gana gini tongana tini shalni shakani tungmari tongmani nei chitham dashamik sni degree tei khamani nei chiba dashamik nei degree celsius hairik dam ba tamoi shoti thamchi jora watai waka chisni millimeter কক্তমা পাইনা নিশেখাং কক্তমা বুবাগ্রক তেইওয়াইশার সাফিরো মন্ত্রীবাগ্রক নরেন্দ্র মোদী হাকতর গনাঙ্গই থিনাঙ্গ আমজক মুংনি কাংবলাই কেশে কেরেং অংমা হাই পার্টি মুংন কাশুনা ও ক্রংজাক বেবাক বখাকনি চুবা চুরনানি কবক মুং নারেখা নিট আমজক মুংনি সং মুংলাই কেশে কেরেং ন খবই জুদা জুদা ইস্যুনতেই কেবেংনাই বদলনি খরাংতি সামানো কিতিঙ্গই সংসদনি কনৈ খতনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা নকা শালচনি রমই খাচি মতাই তে তেরখানা নিসিমি কচামাগর তোলানি চিব্রি মান্ডপ চেংজাগান Tangno Kotoro te haste police ni sodor naikungo police ni dagifang okra thijak onurakno paithakni khulumung yafar jaka Kokbrok bai koktuma porimung tinini bagai orno paika ulni koktuma awai engane khnafung damsni tamai shoti brij

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এই উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে। এক পেড়ে মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উৎসবের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব জনগণের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব বোধ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ঐতিহ্যবাহী খার্চি উৎসব যুগ যুগ ধরে সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, মহামিলনের বার্তা বহন করে চলেছে। রাজ্যের নিজস্ব ঐতিহ্য পরম্পরার ধারক এই উৎসব আজ উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণে খার্চি উৎসব এক সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন 9টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের বহু জনগণকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া আয়ুষ্মান ভারত আভা কার্ডের জন্য নথিভুক্তিকরণ করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ আজ সচিবালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাজ্য পুলিশের সদর দপ্তরেও শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়নে অনুরাগের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মতো এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তার মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক পূরণীয় ক্ষতি। তিনি বলেন, অনুরাগের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনানুগ সমস্ত ব্যবস্থা সরকার গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী অনুরাগের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও জানিয়েছেন, অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে এনডিএ জোটের শরিক দলগুলো ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব পাশ করে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকেলে কৈলাসহরের ভগবাননগরস্থিত আকাশবাণীর কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি বিধানের বিষয়ে কর্মী ও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই

রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে ইংরেজি বা হিন্দিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন আজ দিনের বাকি সময়ের জন্য মুলতুবি হয়ে যায়। বিরোধীদের প্রতিবাদের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষ 3 বার অধিবেশন মুলতুবি করতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যদের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান, তবে তাঁরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং আমাদের দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অবশ্যই সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই সান্ধ্যকালীন আসরে আমাদের এই মুহূর্তের আরও একখানি নতুন পর্ব, নতুন একটি অনুষ্ঠান সবাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা জানি তো অনেক কাজ করে থাকি, অনেক প্ল্যানিং করে থাকি, আর পরিবারকেও আমরা সময় দিই, কিন্তু তার মাঝখানে আমরা কখনো না একটা বিষয় ভুলে যাই, কিন্তু সেটা কিন্তু উচিত নয়, সেটা হলো আমাদের স্বাস্থ্য। আমরা অনেক সময় ভাবি যে অসুস্থ হলে তবেই হয়তো আমরা চিকিৎসকের কাছে যাব, স্বাস্থ্য নিয়ে ভাবব, কিন্তু না, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হলো আগে থেকে কিন্তু আমাদের সচেতন থাকাটা উচিত, কারণ সচেতনতা শুধু আমাদের নিজেদেরই নয়, আমাদের পরিবার এবং আমাদের সমাজকেও সুরক্ষিত রাখে। আজ মঙ্গলবার, আপনারা জানেন আমাদের এই সময়ে এই ঠিক 8:05 আমাদের শুরু হয় আমাদের এই বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য, আর আজও কিন্তু তার ব্যতিক্রম নয়।

0: আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা বিশেষ করে এই সময়ে বা এই মুহূর্তে আমাদের বর্ষাকালে সবার জন্য খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আজ আমরা জানব ন্যাশনাল ভেক্টর বর্নি ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এই সম্পর্কে আজ আমরা জানব। আর আজ এই অনুষ্ঠানে এই সম্পর্কে আমাকে কিন্তু বিস্তারিত বা আপনাদের বিস্তারিত জানাতে আমার সঙ্গে রয়েছেন ন্যাশনাল ভেক্টর বর্নি ডিজিজ প্রোগ্রামের স্টেট কনসালটেন্ট শ্রী অজিত শর্মা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো এই অনুষ্ঠানটি নিয়ে, এবং আপনাদের আরও একখানি বিশেষ বিষয় জানিয়ে দিই যে পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগেই, কিন্তু এই বিশেষ উদ্যোগে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, আপনাদের জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমরা চেষ্টা করব এই বিষয় সম্পর্কে সমস্তটা আপনাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। স্যার, সরাসরি চলে যাই এবারে আলোচনায়। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে এই যে ন্যাশনাল ভেক্টর বর্নি ডিজিজ প্রোগ্রাম, এটা মূলত কি রয়েছে এবং এই কর্মসূচি যে শুরু হয়েছে এর মূল উদ্দেশ্যটা কি রয়েছে?
1: ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, এটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আলাদা একটি দপ্তর রয়েছে, যদিও বর্তমানে এর নাম পরিবর্তন হয়েছে। এর নাম এখন হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই মূলত প্রোগ্রামে আমরা 6টা রোগ নিয়ে ডিল করি, বিশেষ করে যেগুলো পতঙ্গবাহিত, সেটা হচ্ছে আমাদের কিছু হয়েছে মশাবাহিত রোগ, কিছু রয়েছে, একটা হচ্ছে স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে একটা রোগ হয়। তো ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রামে মূলত আমরা মশাবাহিত এবং একটা হচ্ছে স্যান্ডফ্লাই বাহিত রোগ, এই 6টা রোগ নিয়ে আমরা ডিল করি। এই 6টা রোগ হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনসেফালাইটিস, কালা আজার এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস। তো আমাদের স্বাধীনতার পরপর এই দপ্তর কাজ করতে শুরু করে এবং খুব ব্যাপক আকারে এটা সাফল্য পায়। 1950-র পরে বা 60-র পরে এতটা সাফল্য ছিল যে ভারত সরকার ভেবেছিল হয়তো আমরা ম্যালেরিয়াটাকে ইরাডিকেশন করে নিতে পারব। তখন এই প্রোগ্রামের নাম হয় ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। কিন্তু ম্যালেরিয়া ডিজিজ সাইকেল এমনই হয়, এটা 3-5 বছর অন্তর অন্তর তা রিসার্জেন্স হয়, সেটা আবার ফিরে আসে। 70-এর পরে এটা আবার ব্যাপক আকারে ফিরে আসে, তখন ইরাডিকেশন প্রোগ্রামটাকে বাদ দিয়ে তখন সেটা কন্ট্রোল প্রোগ্রাম, মানে ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম রূপে সেটা আসে আমাদের সামনে। তো এখন আমাদের এই যে ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম, এটার মধ্যে বিশেষ করে ম্যালেরিয়াটাকে নির্মূল করার জন্য 2027 সাল টার্গেট নেওয়া হয়েছে, ভারত সরকার টার্গেট নিয়েছেন এটাকে নির্মূল করার জন্য। এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জাপানিজ এনসেফালাইটিস, কালা আজর এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস, এগুলো মাত্রা কমিয়ে আনার জন্য সরকার প্রচেষ্টা করছেন। তার মধ্যে কালা আজর এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস এগুলো মোটামুটিভাবে এলিমিনেশনের পথে, এগুলো অনেকটাই প্রকোপ কমে গেছে। তো আমার যেটা বলার বিষয় যে জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় মূলত আমরা 6টা রোগ নিয়ে ডিল করি, যেগুলো মূলত পতঙ্গবাহিত। এর মধ্যে 5টা রোগ হচ্ছে মশাবাহিত, একটা রোগ হচ্ছে স্যান্ডফ্লাই দ্বারা ট্রান্সমিশন হয়। এই হচ্ছে 6টা ডিজিজ নিয়ে মূলত এই প্রোগ্রামটা ডিল করে।
0: এই যে মশার ব্যাপারে যে বললেন, মশারও তো বিভিন্ন রকম রয়েছে, যেরকম এডিস রয়েছে, অ্যানোফিলিস বা কিউলেক্স রয়েছে, এই যে 3 ধরনের মশা, এদের কীরকম প্রকোপ রয়েছে বা এই পার্থক্যটা ঠিক কী রয়েছে?
1: দেখুন, মশা পৃথিবীর সর্বত্র রয়েছে, এবং আমাদের যারা গবেষক ওনারা বলছেন নর্মালি যেই জায়গাগুলো বরফ দ্বারা আচ্ছাদিত, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, সেখানে মশার প্রাদুর্ভাব নেই। কিন্তু গত বছর একটা রিপোর্ট আমরা দেখেছিলাম যে গ্রিনল্যান্ডেও মশা পাওয়া গেছে। তো মশা হচ্ছে একটা সাকসেসফুল স্পিসিস, যে বছরের পর বছর ধরে সে মানে যুগের পর যুগ ধরে নিজের অস্তিত্ব বজায় রেখেছে এবং আমাদের

0: এই ভারতবর্ষ হচ্ছে এটা বৃষ্টিপাত বেশি হয়, হিউমিডিটি বেশি হয়, এখানে মশার প্রাদুর্ভাব ন্যাচুরালি বেশি। আফ্রিকাতে মশার প্রাদুর্ভাব ন্যাচুরালি বেশি, কিন্তু যে জায়গাগুলো ঠান্ডা জায়গা সেখানে, ধরুন ভুটান বা সিকিম, সেখানে কিন্তু মশার প্রাদুর্ভাব কম। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে অ্যানোফিলিস, কিউলেক্স বা এডিস, তো এদের অনেক প্রজাতি রয়েছে। অ্যানোফিলিসেরই প্রায় অনেকে বলছে যে 200 মতো প্রজাতি রয়েছে, সবাই কিন্তু রোগ সৃষ্টি করে না। অ্যানোফিলিসের 6টা প্রজাতি রয়েছে যেগুলোকে আমরা বলি মূলত প্রাইমারি ভেক্টর, অ্যানোফিলিস বাইমাই, অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস সানডাইকাস বা অ্যানোফিলিস কিউলেসিফেন্সিস। তো এইভাবে 9 রকমের প্রাইমারি ভেক্টর এবং 3 রকমের সেকেন্ডারি ভেক্টর রয়েছে যাদের মাধ্যমে মূলত ম্যালেরিয়াটা স্প্রেড হয়। তার মানে যত অ্যানোফিলিস প্রজাতি রয়েছে সবাই কিন্তু ডিজিজের জন্য রেসপন্সিবল নয়। তার মানে ওরা ম্যালেরিয়ার যে জীবাণু, পরজীবী জীবাণু প্লাসমোডিয়াম, এটাকে ক্যারি করতে পারে না। মানুষের রক্ত হয়তো খায়, প্রাণীর রক্ত হয়তো খায়, কিন্তু এরা প্যারাসাইটটাকে ক্যারি করতে পারে না। প্যারাসাইট ক্যারি করতে না পারলে একজনকে কামড় দিয়ে যখন অন্যজনকে কামড়াবে সেখানে কিন্তু প্যারাসাইটটা ট্রান্সমিশন হবে না, তার মানে ডিজিজ ট্রান্সমিশন হবে না। সেরমভাবে ডেঙ্গুরও অনেকগুলো ভ্যারাইটি আছে, মানে এডিস মসকুইটোর অনেকগুলো ভ্যারাইটি আছে যেটা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য রেসপন্সিবল। মানে এডিস মসকুইটো যখন বাইট করবে, ইনফেক্টেড এডিস মসকুইটো, তখন আমাদের ডেঙ্গু হবে বা চিকুনগুনিয়া হবে। কিন্তু সব এডিস মশা কামড় দিলে হবে না। দুটো এডিস মশা আছে বিশেষ করে, একটা হচ্ছে এডিস অ্যালবোপিকটাস এবং এডিস ইজিপ্টাই। এই দুটো মশা মূলত এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ ট্রান্সমিশনের জন্য দায়ী। সেরকমভাবে আমরা যদি কিউলেক্স মশা দেখি, আমাদের আগরতলা শহরে অনেক মশা আছে, এটা আমরা জানি। সবাই সন্ধ্যের পরে প্রচুর মশায় কামড় দেয়। এই বেশিরভাগ মশাগুলি হচ্ছে কিন্তু কিউলেক্স। এটা আমাদের জেনে রাখা ভালো যে দিনের বেলায় যে সমস্ত মশারা বিশেষ করে কামড়ায়, এরা হচ্ছে ডেঙ্গু, মানে এডিস মসকুইটো। আর ম্যালেরিয়ার মশা মানে সানসেটের পর থেকে সানরাইজ পর্যন্ত, মানে যেটাকে আমরা রাত্রিকালীন সময় বলি, সেই সময় বেশি কামড়ায়। দিনের বেলা সাধারণত অ্যানোফিলিস মসকুইটো কামড় দেয় না, আর কিউলেক্স মসকুইটো সকাল সন্ধ্যে সব সময় কামড়াতে পারে। তো কিউলেক্স মসকুইটোর যে ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কিউলেক্স বিষ্ণুই, আর কিউলেক্স ট্রাইটেনোরিঙ্কাস বলে প্রজাতি রয়েছে। এইগুলো মূলত জাপানিজ এনসেফালাইটিস ট্রান্সমিশনের জন্য রেসপন্সিবল। তো আমরা বুঝতে পারি কি সমস্ত মশা কামড় দিলেই হবে না, এবং অ্যানোফিলিস, কিউলেক্স বা এডিস ওই মশায় কামড় দিলেই হবে যার মধ্যে জীবাণুটা রয়েছে, ওই ডিজিজ হওয়ার জন্য জীবাণু রয়েছে। তার মানে ইনফেক্টেড মসকুইটো লাগবে। মশার মধ্যে যদি জীবাণু না থাকে, হাজার মশায় কামড় দিলে আমার সেই ডিজিজটা হবে না।
1: স্যার, আপনার থেকে কিন্তু আজ আমরা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারছি। আপনাকে আরও এখানে প্রশ্ন করব যে এই যে আপনাদের কর্মসূচিটা রয়েছে ত্রিপুরাতে, বর্তমানে এই কর্মসূচির আওতায় ঠিক কী কী কাজ করা হচ্ছে?
0: আমি 3টা ডিজিজ, বিশেষ করে 4টা ডিজিজ নিয়ে বলবো, মানে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস। ম্যালেরিয়া, দেখুন, ম্যালেরিয়া আমাদের, আমরা যদি হিস্ট্রি দেখি, ভাস্কো দা গামা, হিরোডোটাস, তাদের সময় থেকে কিন্তু ম্যালেরিয়ার একটা ইতিহাস রয়েছে। এবং ম্যালেরিয়ার উৎপত্তিটা হয়েছে একটা গ্রিক শব্দ দিয়ে, সেটা হচ্ছে ম্যাল এরিয়া। ম্যাল মানে হচ্ছে দূষিত, এরিয়া মানে বাতাস। তখন লোকেরা বিশ্বাস করতো কি খারাপ বাতাস, দূষিত বাতাস গায়ে লাগলে ম্যালেরিয়া হয়, মশায় কামড় দিলে ম্যালেরিয়া হয়, সেই কনসেপ্ট শুরুতে ছিল না। বিজ্ঞানের উন্নতি হয়েছে, মানুষ রিসার্চ করতে শিখেছে, করেছেন, এবং তার ফলে আজকের দিনে এটা এস্টাবলিশড হয়েছে কি যে ইনফেক্টেড মসকুইটো, অ্যানোফিলিস মসকুইটো কামড় দিলে ম্যালেরিয়া হয়। এখন আমাদের এই উত্তর পূর্বাঞ্চল এবং ভারতবর্ষের অন্যান্য স্টেট যেমন উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এগুলো তাদের পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করলে এবং জিওগ্রাফি যদি আমরা দেখি, এটা ন্যাচুরালি ম্যালেরিয়া প্রোন জোন হিসাবে পরিচিত। কেননা এখানে বৃষ্টিপাত বেশি হয়, এখানে হিউমিডিটি বেশি, এখানে টেম্পারেচার বেশি। তো কাশ্মীরে কিন্তু ম্যালেরিয়া সেভাবে নেই, জম্মু কাশ্মীর ম্যালেরিয়া সেভাবে নেই, উত্তরাঞ্চলে বা উত্তরাখণ্ডে সেভাবে ম্যালেরিয়া নেই। কেন কি সেখানে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। আবার

মানে মরুভূমি, সেখানে যেহেতু বৃষ্টিপাত কম হয়, তো সেখানে ম্যালেরিয়া সেভাবে আমরা কিন্তু দেখতে পাই না, হয় যেখানে জল জমা আছে সেই অঞ্চলগুলোতে হয়। এখন আমাদের এই ম্যালেরিয়া প্রোগ্রামের জন্য, ম্যালেরিয়া নির্মূলীকরণ প্রোগ্রাম, এটাকে এখন বলা হচ্ছে ইন্টেন্সিফাইড ম্যালেরিয়া এলিমিনেশন প্রজেক্ট। তো এই প্রজেক্টের আওতাতে টার্গেট নেওয়া হয়েছে বাই 2027 আমরা এই ডিজিজটাকে নির্মূল করব। এলিমিনেশান এই জন্য বলা হচ্ছে যে এটাকে ইরাডিকেশান বলা হচ্ছে না, এলিমিনেশান বলা হচ্ছে। এলিমিনেশান বলার মানে হচ্ছে যে কোনো লোকাল ট্রান্সমিশন হবে না, বাইরের থেকে লোকেরা নিয়ে আসতে পারে ডিজিজটাকে, ওটাকে ইম্পোর্টেড কেস হিসাবে ট্রিট করা হবে, কিন্তু এলিমিনেশান প্রোগ্রাম মানে হচ্ছে স্থানীয় মশায় কামড় দিয়ে ম্যালেরিয়া হবে না এরকম একটা স্থিতিতে আমাদেরকে যেতে হবে। এটার জন্য ব্যাপক কাজ চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স একের বেশি, মানে এখানে প্রতি 1000 জনে একজনের এক অথবা তার বেশি লোক ম্যালেরিয়াতে সাফার করে, এই ইন্ডিকেটর রয়েছে ত্রিপুরার। সেই জন্য এটা টার্গেট হচ্ছে 100 জন লোকের মধ্যে অন্তত 15 জনকে আমাদের টেস্ট করতে হবে সারা বছরে। তো গত বছর আমাদের যে রেকর্ড রয়েছে ত্রিপুরা রাজ্যে, প্রায় 33 জন লোকের 1000 জনের মধ্যে, সরি 100 জনের মধ্যে আমরা 33 জনকে টেস্ট করতে পেরেছি, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনিং পার্সেন্টেজ অনেক বেশি। তো ম্যালেরিয়াটাকে ডিটেক্ট করার জন্য দুই ধরনের স্ক্রিনিং হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, যেখানে আমাদের স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করবে, আর একটা হচ্ছে প্যাসিভ, আমাদের সাবসেন্টার খোলা রয়েছে, গ্রামে গ্রামে আশা আছেন, পিএসসি আছে, সিএসসি আছে, এসডিএইচ আছে, ডিএইচ আছে, স্টেট হসপিটাল আছে। লোকেরা যখন আমাদের কাছে এই এস্টাবলিশমেন্টগুলোতে আসবে, ইনস্টিটিউশনগুলোতে আসবে, জ্বর নিয়ে আসবে, তাদের টেস্ট হবে, এটাকে বলা হচ্ছে প্যাসিভ। তো আমাদের ত্রিপুরা রাজ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের সার্ভিলেন্স হচ্ছে। শুধুমাত্র তাই নয়, মানে অ্যাডভান্স রোগকে আইডেন্টিফাই ডায়াগনোসিস করার জন্য প্রতি বর্ষার আগে এবং বর্ষার পরে, এই মনসুন সিজনের প্রি মনসুন পোস্ট মনসুন দুই রাউন্ড ভালনারেবল এরিয়া যেগুলো আছে, যেখানে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি, ঝুঁকি বেশি, সেখানে কিন্তু 100% লোকের আমরা স্ক্রিনিং করছি, যাতে বিফোর ট্রান্সমিশন সিজন, ট্রান্সমিশন সিজনের সংক্রমণ যে পিরিয়ড, যেমন ম্যালেরিয়া সংক্রমণের পিরিয়ড হচ্ছে জুন টু অগাস্ট বা সেপ্টেম্বর, তো তার আগে যদি আমরা 100% স্ক্রিনিং করে লোককে ডায়াগনোসিস করে নিতে পারি, তার মানে মশায় কামড় দিয়ে ডিজিজটাকে ট্রান্সমিশন করার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এটাকে আমরা বলছি মাস স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট, এমসেট প্রোগ্রাম এটাকে বলা হচ্ছে। এটা চলছে আমাদের ত্রিপুরাতে অ্যান্ডেমিক এরিয়াগুলোতে বছরে দুই রাউন্ড, মানে 75 ডেজ প্রতি রাউন্ড, মানে 150 দিন বছরে কাজ হচ্ছে, যেখানে আমরা মশারকে নির্মূল করার জন্য, মারার জন্য এক বিশেষ ধরনের কেমিক্যাল ইউজ হয়, এটাকে বলছে সাইফ্লুথ্রিন। আগে ছিল ডিডিটি, ডিডিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেজড আউট করে দিয়েছেন, এটা এনভায়রনমেন্টাল হেজার্ড অনেক বেশি বলে এটা বন্ধ হয়ে গেছে, এখন সাইফ্লুথ্রিন। তো সাইফ্লুথ্রিন অ্যান্ডেমিক এরিয়াতে বছরে 150 দিন কিন্তু স্প্রে হচ্ছে, এই কাজটা চলছে। এছাড়া প্রতি 3-4 বছর অন্তর অন্তর আমাদের কি হচ্ছে যে মেডিকেটেড মসকুইটো নেট, যেই মসকুইটো নেটের মধ্যে মশা মারার জন্য একটা কেমিক্যাল দেওয়া হয়, এই কেমিক্যালটার এফিকেসি থাকে 3-5 বছর, যদি আমরা ভালোভাবে ইউজ করি 5 বছর অবধি থাকে। তো এটা ওই সমস্ত এরিয়াতে দেওয়া হয় যেটা ম্যালেরিয়া প্রবণ। আমরা লাস্ট দিয়েছিলাম মশারে 2024 সালে, মানে ত্রিপুরা স্টেট থেকে মশারে দেওয়া হয়েছিল, 9,25,000 মশারে দেওয়া হয়েছিল অ্যান্ডেমিক এরিয়াগুলোতে, এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাতে প্রায় 2,24,000 মশারি আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন করেছিলাম। তো এইগুলো হচ্ছে কাজ। এছাড়া ম্যালেরিয়া বা ভ্যাক্টরবর্ন ডিজিজগুলো, এগুলো কিন্তু একা স্বাস্থ্য দপ্তরের পক্ষে নির্মূল করা সম্ভব নয়, এই জন্য আমাদের প্রত্যেক জেলায় জেলায় জেলা শাসকের চেয়ারম্যানশিপে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে পিরিয়ডিক্যাল মিটিং হয়, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কী কী রেসপন্সিবিলিটি আছে। স্কুলের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অঙ্গনবাড়ির দায়িত্ব হচ্ছে গর্ভবতী মা বা এমনিতে মা যারা, শিশুরা যারা যারা ঝুঁকির মধ্যে আছে, তাদেরকে সঠিক পুষ্টি, তাদেরকে সঠিক অ্যাওয়ারনেস দেওয়া। DWS-এর দায়িত্ব হচ্ছে যেখানে সেখানে জল যাতে না জমে, ট্যাপের জল, ট্যাপটা যাতে ভাঙা না থাকে, এবং যেখানে ওরা ট্যাঙ্কারের মাধ্যমে জল সাপ্লাই করে সেখানকার সিনটেক্সটা বা ট্যাঙ্কটা যাতে ঢাকনা দেওয়া থাকে, এই মানে ব্যাপক ইন্টারসেক্টাল কনভার্জেন্স, এটা একটা বিষয়বস্তু রয়েছে। আমরা, আপনারা হয়তো জানবেন, আগরতলা শহরের
প্রায় প্রত্যেকটা ড্রেনে কিন্তু আমরা লারবিবোরাস ফিস দিয়েছি। এখন তো কভার ড্রেন

0: হয়ে যাচ্ছে সবগুলোই, কিন্তু যেই সমস্ত ড্রেনগুলো ওপেন আছে এবং আমরা আগে মাছ ছেড়েছিলাম, মোটামুটি অনেক ড্রেনে কিন্তু এখনও মাছ রয়েছে, লার্ভিবোরাস ফিশ। তো লার্ভিবোরাস ফিশ দিলে এটা একটা পারমানেন্ট সলিউশন হয়, মানে সেখানে কোনো মশার লার্ভা থাকবে না,
1: সেই মাছগুলো সেই
0: লার্ভাগুলোকে খেয়ে, এটার নামই হচ্ছে লার্ভা ভুক মাছ। তো এই ধরনের মাছগুলো আমরা দিচ্ছি। এছাড়া গ্রামীণ এলাকাতে স্বাস্থ্য শিবির করা হয় এবং প্রতি 15 দিন অন্তর অন্তর স্বাস্থ্য শিবির করা হয় ম্যালেরিয়া কেসগুলোকে আর্লি ডিটেকশন করার জন্য। কেন, যদি আমরা আর্লি ডিটেকশন না করতে পারি ম্যালেরিয়াতে রোগের কিন্তু মৃত্যুর সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমাদের আগে অনেক ডেথ ছিল, অনেক ত্রিপুরা রাজ্যের মানুষেরা জানেন 2014 সালে যখন আউটব্রেক হয়েছিল, মেসিভ আউটব্রেক হয়েছিল ম্যালেরিয়ার, তখন 51,000 লোকের ম্যালেরিয়া পজিটিভ ধরা পড়েছিল সারা স্টেটে। এখন সেই সংখ্যাটা কমতে কমতে এই বছরের জুন মাস পর্যন্ত মাত্র 2,520 জনের ম্যালেরিয়া ধরা পড়েছে, কোথায় 51,000 কোথায় 2,500, অনেকটা কমেছে। তো আমাদের মানে ডিজিজ মর্বিডিটি কমেছে এবং মর্টালিটি প্রায় আমরা জিরোর পর্যায়ে নিয়ে এসেছি। এই কাজগুলো ম্যালেরিয়ার জন্য হচ্ছে। এখন ডেঙ্গুর জন্য, ডেঙ্গু বেসিক্যালি মানুষের লাইফস্টাইলের সঙ্গে যুক্ত। এটার জন্য আমরা কী করছি, বাড়ি বাড়ি যাচ্ছি সপ্তাহে একদিন, যাতে আমরা মশার ব্রিডিং সোর্সগুলোকে আমরা কমাতে পারি, তার জন্য উইকলি ড্রাইডের একটা প্ল্যান নেওয়া হয়েছে গত বছর থেকে, এভরি সানডে ইজ ড্রাইডে। এই স্লোগানটাকে সামনে রেখে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। আগরতলা শহর আপনারা দেখবেন, মিউনিসিপ্যালিটি বা যেখানে যেখানে নগর পঞ্চায়েত রয়েছে সেখানে দেখবেন ওনারা মাঝে মধ্যে ধোঁয়া দেন, একটা মেশিন দিয়ে ধোঁয়া দেন, এটাকে বলা হচ্ছে থার্মাল ফগিং মেশিন, এটা একটা হয়। এবং দেখবেন প্রতিটা ড্রেনে, কিছু কিছু ড্রেনে বা প্রতিটা ড্রেনে এরা পিরিয়ডিক্যালি একটা কেমিক্যাল স্প্রে করে, এটা হচ্ছে লার্ভিসাইডাল স্প্রে। তো এগুলো রয়েছে শহরাঞ্চলে। এছাড়া রেগুলার যদি আমরা সমস্ত ড্রেনগুলোকে কভার করে নিতে পারি, মানে মিউনিসিপ্যালিটি বা স্মার্ট সিটির প্রকল্পের আওতা যদি সমস্ত ড্রেনগুলো পাক্কা হয়ে যায় এবং কভার হয়ে যায়, তাহলে মশার প্রাদুর্ভাব কিন্তু অনেকাংশে কমে যাবে, তার মানে ডিজিজের যে মর্বিডিটি সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। এখন এছাড়া যেটা জাপানিজ এনসেফালাইটিস, যেটা এটা হচ্ছে যে এখানে একটা পরিযায়ী পাখি যারা, মাইগ্রেটরি বার্ড যারা, ওরা মূলত এই যেই ভাইরাসটাকে ক্যারি করে ওদের থেকে মশার মধ্যে যায়, মানে মশা যখন ওদেরকে কামড় দেবে, তারপরে ওই মশাটা যখন শুকরকে কামড় দেবে, যেখানে পিগারি আছে, পিগস আছে, শুকরকে যখন কামড় দেবে শুকরের মধ্যে যাবে, শুকরের মধ্যে এদের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পায়। শুকর হচ্ছে অ্যাম্প্লিফাইং হোস্ট। অ্যাম্প্লিফাইং মানে আমি জোরে কথা বললে এটা শব্দটা, একটা মাইক্রোফোন থাকলে এটা অনেক বেশি জোরে শোনা যায়, অ্যাম্প্লিফাই করে। তো শুকরের মধ্যে যদি কিছু ভাইরাস ঢুকে যায় সেটা লাখ লাখ ভাইরাস শুকরের মধ্যে হয়। এবার এই শুকরকে কামড় দিয়ে যখন কিউলেক্স মসকুইটো মানুষকে কামড়াবে, তখন মানুষের মধ্যে, সবার মধ্যে হবে না, মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট, কোনো কোনো মানুষের মধ্যে হবে। এই জন্য ডেঙ্গু যেখানে খুব ক্লাস্টার ফর্মে হয়, যেই কিন্তু স্পোরাডিক হয়, কোনো কোনো মানুষের হতে পারে। তো এইটার জন্য আমরা অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, তারা যেখানে যেখানে আমাদের পিকারিগুলো রয়েছে, পিকারিগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এগুলো যাতে নেট দিয়ে ঢাকা থাকে, মানে মশা যাতে এই না কামড়াতে পারে, এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে ম্যালেরিয়ার জন্য আমাদের স্পেসিফিক মেডিসিন আছে, কিন্তু ডেঙ্গু বা জ্বরের জন্য, চিকুনগুনিয়ার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন নেই। অনলি সিমটোম্যাটিক সাপোর্ট বা ট্রিটমেন্ট আমাদের ইনস্টিটিউশনগুলো দিতে পারে। এই জন্য ম্যালেরিয়ার থেকেও, ম্যালেরিয়ার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষকে সচেতন হতেই হবে, কিন্তু তার পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিসকে ইগনোর করলে চলবে না।
1: স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন জল জমার একটা বিষয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই একটা ধারণা রয়েছে যে নোংরা জল জমা থাকলে তবেই সেখানে মশার জন্ম হতে পারে, এই বিষয়টা ঠিক কতটা সঠিক বলে আপনি বলবেন?
0: না,
1: পরিষ্কার জলে কি সেটা হতে পারে?
0: না, জমা জল, যে কোনো জমা জল,
1: সেটা নোংরা,
0: এটা নোংরা হোক পরিষ্কার হোক, সেখানে মসকুইটো ব্রিড করবে। নর্মালি আমাদের যারা আজকে, যারা আমাদের এই বিষয়টা শুনছেন, সেশন শুনছেন, আমাদের বিষয়টা বুঝতে হবে, কিউলেক্স মসকুইটো নোংরা জলে ব্রিড করে। এই শহরে যে সমস্ত আমরা ড্রেন দেখছি এগুলো কিন্তু খুবই নোংরা, খুবই নোংরা। হ্যাঁ, তো এখানে যে সমস্ত মশা ব্রিড করে, মশা উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে কিউলেক্স মসকুইটো। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার যে মশা, এডিস মসকুইটো এবং অ্যানোফিলিস মসকুইটো, এগুলো কিন্তু নোংরা জলে ব্রিড করে না। তাহলে দেখতে হবে কোথায় পরিষ্কার জল। এবার ধরুন

0: আমাদের বাড়ি ঘরে যে সমস্ত আর্টিফিশিয়াল কন্টেনার আছে, আর্টিফিশিয়াল কন্টেনার মানে ধরুন আপনি চা খেয়েছেন, চায়ের কাপটা ভেঙে গেছে, আপনি ফেলে দিয়েছেন, ওই কাপের অল্প একটু জল জমলে সেটা একটা আর্টিফিশিয়াল কন্টেনার। শুধুমাত্র যদি 5 ml ওয়াটার এখানে জমে, ওইটাই যথেষ্ট এডিস মসকুইটো ব্রিড করার জন্য। আজকাল দেখুন জলের মানে প্যাকেটজাত যে খাদ্যদ্রব্য, পনিরের ডিবি বলুন বা অন্যান্য যে সমস্ত কোটা জাতীয় খাবার, খাবারটা নেওয়ার পরে আমরা কোটাটা ফেলে দিই। এখন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকাল বিকাল, ওইখানে যদি অল্প একটু জল জমে সেটাই যথেষ্ট এডিস মসকুইটো ব্রিড করার জন্য। এগুলোকে আমি বলছি আর্টিফিশিয়াল কন্টেনার। আরেকটা আমি যদি দেখি, এখন প্রত্যেক বাড়িঘরে কিন্তু ড্রাম রয়েছে বা সিনট্যাক্স রয়েছে যেখানে জল জমা করা হয়। আগে কিন্তু এই ব্যবস্থাপনাগুলো ছিল না। আগে যারা বয়স বেশি এখন যাদের, ওনারা নিশ্চয়ই মনে রাখবেন আগে কিন্তু প্রত্যেক বাড়িতে মোটর সিস্টেম ছিল না। মায়েরা দিদিরা ওনারা কাকে করে কলসি নিয়ে জল নিয়ে আসতেন এবং জলটাকে ঢেকে রাখতেন, সবাই স্নান করতো নদীতে পুকুরে। এখন কিন্তু বিষয়টা এরকম নয়, প্রত্যেক বাড়িতে জলের ট্যাঙ্ক রয়েছে, প্রত্যেক বাড়িতে একটা করে মোটর রয়েছে, মোটামুটিভাবে জলের ড্রাম রয়েছে যেখানে জল সঞ্চয় রাখে। যদি ঢাকনা দেওয়া না থাকে, জল জমা রাখতে কোনো অসুবিধা নাই, যদি প্রপার লিড না থাকে, ঢাকনা না থাকে, তাহলে এডিস মসকুইটো সেখানে গিয়ে কিন্তু ব্রিড করবে। এছাড়া রয়েছে আজকাল প্রচুর পলিথিন প্যাকেট। এই যে বাজারে গেলে আমরা পলিথিন প্যাকেটগুলো নিয়ে আসছি, যেখানে সেখানে ছুঁড়ে ফেলছি, ওইখানে যদি বর্ষার জল একটু জল জমে সেটাই যথেষ্ট এডিস মসকুইটো ব্রিড করার জন্য। তো এডিস মসকুইটো সেই জলে ব্রিড করবে যে জলটা পরিষ্কার, দেখতে স্বচ্ছ যে জল সেখানে। এবার আসুন ম্যালেরিয়া মানে অ্যানোফিলিস। অ্যানোফিলিস মসকুইটো নর্মালি ব্রিড করে ন্যাচুরাল কন্টেনারে, ন্যাচুরাল, লাইক আমাদের ত্রিপুরা বাঁশের জন্য বিখ্যাত, প্রতি বছর লক্ষ লক্ষ বাঁশ কাটা হয়। বাঁশের যে বাঁশটা কাটার পরে যে তার যে গুড়িটা রয়েছে রেসিডুয়াল পার্ট, সেখানে হোল থাকবে, হোলে যে জলটা জমবে সেটার জন্য সেটার মধ্যে অ্যানোফিলিস মসকুইটো ব্রিড করবে। এছাড়া যেমন ধরুন পাহাড়ে প্রচুর ছড়া আছে ছোট ছোট, যেগুলো নর্মালি আমরা দেখি না, বা গবাদি পশু যখন জঙ্গলে আমরা চড়াতে নিয়ে যাই, যখন যায় তাদের পায়ের ছাপ পড়ে নরম মাটিতে, ওইখানে একটা গর্তের মতো হয়, এটাতে অ্যানোফিলিস মসকুইটো ব্রিড করবে,
1: মানে সেটাও অ্যানোফিলিস,
0: একদম একদম একদম সেটাও। এছাড়া ছোট ছোট নদী যেগুলো, যদি বর্ষাকালে তো ফ্লো থাকে তখন মসকুইটো ব্রিড করবে না, কিন্তু শীতের সময় যখন বৃষ্টি হবে না, জল যখন আটকে আটকে যাবে, ছোট ছোট জায়গাতে জল আটকে যাবে, সেগুলো যথেষ্ট অ্যানোফিলিস মসকুইটো ব্রিড করার জন্য। এই জন্য নর্মালি অ্যানোফিলিস মসকুইটো হচ্ছে জঙ্গলে হয়, মানে জঙ্গলে ব্রিড করে বেশিরভাগ, যেখানে জমা জল থাকবে। আর এডিস মসকুইটো নর্মালি হচ্ছে যে মানুষের বাড়িঘরে যেখানে কন্টেনার আছে আর্টিফিশিয়াল সেখানে ব্রিড করবে। কিন্তু মসকুইটো যে ডাইনামিক্স, মশার যে চরিত্র বা স্বভাব, এটা কিন্তু চেঞ্জ হয়। তো যেমন শহরেও কিন্তু অ্যানোফিলিস মসকুইটো ব্রিড করে। আমরা গত সপ্তাহে আমাদের এখানে একটা স্টাডি হয়েছিল আমাদের আগরতলা লাইট হাউস প্রজেক্টে, যেটা আমাদের বর্ডার এরিয়াতে, সেখানে একটা হেলমেটের মধ্যে অ্যানোফিলিস মসকুইটো পাওয়া গেছে। হেলমেটের মধ্যে একটা পরিত্যক্ত হেলমেট যেটার মধ্যে জল জমেছে, সেটার মধ্যে অ্যানোফিলিস পাওয়া গেছে। তার মানে মশাও তো সার্ভাইভ করতে চায়,
1: ঠিক,
0: এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়। তো মশা নিজেদেরকে বাঁচার জন্য ওরা কিন্তু তাদের বিহেভিয়ারে চেঞ্জ আনে, তাদের মধ্যে অ্যাডাপ্টেশন হচ্ছে। তো এই বিষয়গুলো রয়েছে। সুতরাং আপনি যেটা প্রশ্ন করেছেন কি নোংরা জলে, নোংরা জলে এক ধরনের মসকুইটো ব্রিড করে, আর স্বচ্ছ জল যদি জল জমা থাকে, জল যদি ফ্লো হয়, যেমন নদীতে কখনো কিন্তু মসকুইটো ব্রিড করে না, কেন নদীর জলটা ফ্লোয়িং, যে জলটা স্টেগনেন্ট থাকবে সেখানে মসকুইটো ব্রিড করবে, এবার জল পরিষ্কার হোক আর নোংরা হোক।
1: আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে জল জমাটা এটা হচ্ছে
0: মূল বিষয়,
1: এইটা যেন না জমতে, মানে জলটা যেন জমতে না পারে সেইটার দিকে
0: আমাদের নজর দিতে হবে।
1: ঠিক স্যার, আমরা অসুস্থতা নিয়ে না আমাদের মধ্যে একটা সেই ভ্রান্ত ধারণা তো রয়েই গেছে, মানে যতক্ষণ না আমরা খুব বেশি অসুস্থ হয়ে যাই ততক্ষণ আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না। আর এই ক্ষেত্রে মানে আমরা এই কর্মসূচির আওতায় যে যে রোগগুলো নিয়ে কথা বলছি, ঠিক কী ধরনের লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে ভেক্টরবাহিত কোনো রোগে আমরা সংক্রমিত হয়েছি?
0: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা যেটা আমরা দেখি, আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে শহরাঞ্চলে যারা থাকেন, মোটামুটি একটু ডেভেলপড এরিয়াতে যারা থাকেন,

0: সবাই নিজেদেরকে ডাক্তার হিসাবে ট্রিট করে।
1: একেবারে একেবারে,
0: ধরুন কারো জ্বর এলো, উনি সরাসরি চলে যাবেন ফার্মেসিতে, গিয়ে বলবেন আমাকে দুইটা প্যারাসিটামল দিন, বা গিয়ে বলবেন আমাকে দুইটা অ্যাজিথ্রোমাইসিন দিন। তো এই যে সেলফ মেডিকেশনের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু ভীষণ ভীষণ হার্মফুল। এটা করলে কি হয়, ডিজিজটা কিছুক্ষণের জন্য আটকে থাকে, আমরা খুব তাড়াতাড়ি এটাকে ডায়াগনোসিস করতে পারছি না। ম্যালেরিয়ার জন্য যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট, যত দ্রুত সম্ভব, মানে জ্বর আসা 24 ঘন্টার মধ্যে ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে, এবং যদি ডায়াগনোসিস হয় ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এখন আমাদের মধ্যে যদি কিছু আমরা লক্ষণ দেখি, অবশ্যই ডাক্তারের পরামর্শ বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। সেটা হচ্ছে আমাকে আগে তাহলে বুঝতে হবে ম্যালেরিয়ার কী কী লক্ষণ রয়েছে, ডেঙ্গুর কী লক্ষণ রয়েছে, চিকুনগুনিয়া বা জ্বরের কী লক্ষণ রয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা দেখা উচিত কি, যদি কোনো কেউ যদি কমপ্লেন করে যে আমার জ্বর আছে উইথ শিভারিং, মানে কাপড় দিয়ে জ্বর আসছে, জ্বর থাকছে এবং ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাকে সন্দেহ করতে হবে এটা সম্ভাব্য ম্যালেরিয়ার কেস। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ব্লাড টেস্ট করতে হবে। এখন এই যে ব্লাড টেস্ট, আমাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্লাড টেস্ট কিন্তু ফ্রি অফ কস্ট, ইভেন আশা লেভেলে ব্লাড টেস্ট হয়, আশাদের কাছে ব্লাড স্লাইড অথবা আরডি কিট দেওয়া থাকে, মানে দ্রুত রোগ পরীক্ষা করার জন্য কিট দেওয়া থাকে, সাবসেন্টারে থাকে, পিএসসিতে থাকে, সর্বত্র এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তো শুধু শুধু আমাদেরকে কোনো ল্যাবরেটরিতে প্রাইভেট ল্যাবে গিয়ে কিন্তু আমাদের রক্ত পরীক্ষা করার প্রয়োজন নাই। এখন ম্যালেরিয়ার লক্ষণ দেখলে, মানে জ্বরের সঙ্গে যদি কাঁপুনি অথবা ঘাম হয়, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, এই লক্ষণ দেখলে ম্যালেরিয়া সন্দেহ করতে হবে। তার সঙ্গে যদি মাথা ব্যথা থাকে, তার সঙ্গে যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, তার সঙ্গে যদি নসিয়া বা ভমিটিং, বমি হচ্ছে বা বমি বমি ভাব থাকে, বা মাসেল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, আমাকে কিন্তু মনে রাখতে হবে এটা সম্ভাব্য ম্যালেরিয়া। এছাড়া যদি আমার, যেমন ধরুন আগরতলাতে ম্যালেরিয়া নেই, অন্য কিছু থাকতে পারে, ম্যালেরিয়া নেই, কিন্তু ধরুন আমার যদি কোনো ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে ট্র্যাভেল হিস্ট্রি থাকে এবং ভিজিট করার পরে, ট্র্যাভেল করার পরে আমার জ্বর এসছে, তাহলে আমাকে অপেক্ষা না করে ইমিডিয়েটলি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হবে। এবার আসি আমরা ডেঙ্গুর বেলায়। ডেঙ্গুর বেলায় কি হয়, মানে হাই গ্রেড ফিভার হয়, একটা মশায় ইনফেক্টেড মসকিটো কামড় দেওয়ার 4-5 দিন পরে, ইনকিউবেশন পিরিয়ডের পরে রোগীর হাই গ্রেড ফিভার হবে। এখানে 2-3টা সিমটমস খুব ইম্পর্ট্যান্ট। যদি হাই গ্রেড ফিভারের সঙ্গে ফ্রন্টাল হেডেক, মানে মাথার সামনের দিকে ব্যথা, আমরা যেটাকে কপাল বলি সেখানে ফোরহেড, তারপর হচ্ছে রেট্রো অরবিটাল পেইন, যদি চোখের পেছনে, আইবলের পেছনে যদি ব্যথা, চোখে প্রচণ্ড পেইন হবে, যদি পিঠে বা বুকে যদি র্যাশ থাকে বা শরীরে যদি র্যাশ থাকে, এবং জয়েন্ট পেইন বা মাসেল পেইন যদি থাকে, তাহলে এটাকে সন্দেহ করতে হবে ডেঙ্গু। সেই ক্ষেত্রে ডেঙ্গুর টেস্টটা আমাদের সাবসেন্টার অব্দি অ্যাভেলেবেল নেই, এটা পিএসসিগুলোতে হয়, একটা রেপিড কিট দিয়ে টেস্ট করা হয়, সেখানে যদি পজিটিভ আসে তখন ওইটা স্যাম্পল পাঠাতে হয় এজিএমসিতে। এজিএমসিতে যখন কনফার্ম করবে যে এটা ডেঙ্গু, তখন আমরা ডিক্লারেশান দিতে পারবো এটা কনফার্ম ডেঙ্গু কেস। পিএসসিতে যখন বা আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যখন ওই কিটের মাধ্যমে ডায়াগনোসিস হবে, তখন আমরা এটাকে বলছি প্রবাবল ডেঙ্গু। তাহলে ডেঙ্গুর সিমটম যেগুলো বললাম সেগুলো থাকলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের যোগাযোগ করতে হবে। এবার আসুন চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া সেম, জ্বর থাকবে, কিন্তু জ্বরের সঙ্গে যদি তার প্রচণ্ড জয়েন্ট পেইন এবং হাড়ে যদি ব্যথা থাকে, চিকুনগুনিয়াকে এই জন্য বলা হয় ব্রেক বোন ডিজিজ, ব্যথা খুব প্রচণ্ড হবে, তো আমাকে সন্দেহ করতে হবে চিকুনগুনিয়া। তখন তাকে আমরা মানে স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করে এজেন্সিতে পাঠিয়ে কনফার্ম করতে পারি। এবার আসুন জেই। জেইতে জ্বর থাকবে, কিন্তু জ্বরের সঙ্গে যদি রোগীর নেক রিজিডিটি, মানে গলা ঘাড় শক্ত হয়ে যাওয়া, এটা আমরা কিভাবে বুঝবো, যদি আমরা বলি যে তুমি পায়ের দিকে তাকাও, যদি না চাইতে পারে তাহলে আমাকে ধরে নিতে হবে যে সম্ভাব্য জেই। এবং সঙ্গে যদি রোগী অল্টার সেন্সোরিয়াম হয়, মানে ধরুন রোগী জ্বরের ঘরেতে উল্টো পাল্টো বকছে, সে নিজেকে চিনতে পারছে না, নাম বলতে পারছে না, বাড়ির আত্মীয় স্বজনকে চিনতে পারছে না, টেলিফোন নাম্বার বলতে পারছে না, 1-2 চিনতে পারছে না, ইন দ্যাট কেস আমাকে মনে করতে হবে এটা যেই কেস সম্ভাব্য। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি যিনি সন্দেহ করবেন,

0: আমাদের সাবসেন্টার হোক, পিএসসি হোক, সিএসসি হোক বা জেলা হাসপাতাল মহকুমার যেখানেই হোক না কেন, ইমিডিয়েটলি পেশেন্টকে কিন্তু রেফার করতে হবে আইজিএমসিতে যেখানে আইসিইউ ফেসিলিটিজ আছে। ওই আইসিইউ ফেসিলিটিজে রেখে আমাদের কিন্তু যেই পেশেন্টকে রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্ট করতে হবে, কেননা যেই হচ্ছে আমাদের এটা জাপানিজ এনসেফালাইটিস মানে ব্রেনের যে এনসেফালাস যে পোর্শন ওই অংশটা এফেক্টেড হয়।
1: আচ্ছা,
0: তো সেই ক্ষেত্রে রোগীকে যত তাড়াতাড়ি আমরা হায়ার ফেসিলিটিস দিতে পারবো রোগীর লাইফ আমরা সেভ করতে পারবো, কিন্তু যেইতে মর্টালিটি অনেক বেশি, যেইতে 30-40% 100 জনের যদি যেই হয় 30-40% লোক কিন্তু ডেথ হবে। এই জন্য আর্লি ডায়াগনোসিস এবং আর্লি রেফারেল অব দি কেস এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদের মেডিকেল কলেজ ছাড়া আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আইসিইউ কতটা ফেসিলিটিস আছে আমি জানি না, কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি রেফার করতে হবে আমাদের, হয় এজিএমসি অথবা টিএমসিতে যেখানে আইসিইউ ফেসিলিটিস যদি থাকে বেটার এজিএমসিতে রেফার করা, যত তাড়াতাড়ি করা যাবে পেশেন্টের লাইফ আমরা সেভ করতে পারবো। তো এই লক্ষণগুলো মাথায় রাখতে হবে, যেইর ক্ষেত্রে অল্টার সেন্সোরিয়াম এবং নেক রেজিডিটি উইথ ফিভার, ডেঙ্গুর ক্ষেত্রে ফিভার উইথ ফ্রন্টাল হেডেক, রেট্রো অরবিটাল পেইন, রেশ, জয়েন্ট পেইন, মাসেল পেইন, আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে ফিভার উইথ পেইন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর ম্যালেরিয়ার ক্ষেত্রে শীতশীত করে জ্বর আসবে, জ্বর থাকবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে, সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া বা পেট ব্যথা এগুলো থাকতে পারে। তো এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আমরা আগে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে তারপরে ওষুধ খাওয়ার ব্যবস্থা করব, আগে রক্ত পরীক্ষা করতে হবে।
1: একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনি তুলে ধরলেন। আরও একখানি প্রশ্ন আমি জানতে চাইব যে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে যদি গর্ভবতী মায়েরা যারা রয়েছেন বা ছোট্ট শিশুরা বা প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বনের বিষয়টা ঠিক কী ধরনের হতে পারে, মানে কী কী সতর্কতা তারা অবলম্বন করতে পারে?
0: আমাদের মায়েরা বা গর্ভবতী মায়েরা, শিশুরা, প্রবীণরা বা বিশেষ করে যারা বিভিন্ন রোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, ন্যাচুরালি তাদের মধ্যে ইমিউনিটি কম থাকে, ন্যাচুরালি তাদের মধ্যে ইমিউনিটি কম থাকে, রোগকে প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। তো স্বাভাবিক কারণে ওনারা বিভিন্ন রোগের ঝুঁকির মধ্যে থাকেন, তো তাদেরকে এক্সট্রা কেয়ার দেওয়ার প্রয়োজন রয়েছে। এবার বিশেষ করে দেখুন ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি যে কোনো গর্ভবতী মায়ের যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু যে বাচ্চাটা আসবে ওই বাচ্চার মধ্যে ম্যালেরিয়াটা ট্রান্সফার হতে পারে। যেই শিশুটা মায়ের বুকে দুধ খায় দুধের মাধ্যমে হতে পারে, বা কারো যদি ব্লাড ট্রান্সফিউশন হয় ব্লাডের মাধ্যমে আসতে পারে। তো এগুলো বিষয়বস্তু, যদিও সম্ভাবনা খুবই কম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তো তাদের এক্সট্রা কেয়ার দিতে হবে। সেমভাবে ডেঙ্গুর ক্ষেত্রে ওই সমস্ত লোকেদেরই ঝুঁকি, জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে, বিশেষ করে যারা চাইল্ড, পেডিয়াট্রিক এজ গ্রুপ এবং যারা বয়স্ক। কেননা মায়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে ওদের নর্মালি হিমোগ্লোবিন কম থাকে, ঠিক আছে, বিভিন্ন কারণে বাচ্চাদের মধ্যে কম থাকে, বয়স্কদের ক্ষেত্রে কম থাকে, তো সেই জন্য তাদের জীবনটা একটু ঝুঁকির মধ্যে, এরা ভালনারেবল গ্রুপ ফর ভেক্টরবর্ন ডিজিজ বা অন্যান্য ডিজিজের জন্য, তো তাদেরকে এক্সট্রা ফেসিলিটিস দিতে হবে। সেটা কি, ওরা যাতে ফুল হাতা জামা কাপড় পরে। মায়েদের ক্ষেত্রে দেখুন একটা মজার বিষয় হচ্ছে এই যে মশাবাহিত যে রোগ ভেক্টরবর্ন ডিজিজেস এগুলো কিন্তু মায়েদের কম হয়, মহিলাদের কম হয়, পুরুষদের বেশি হয়। কেন? মায়েরা সাধারণত তাদের শরীরকে ঢেকে রাখেন, শাড়ি পরে বা বিভিন্ন কারণে ঢেকে রাখেন, কিন্তু পুরুষরা, আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, পুরুষরা বেশিরভাগ সময় কি তাদের শরীরটা উন্মুক্ত থাকে, তো মশায় কামড়ানোর সুযোগ বেশি পায়। হ্যাঁ, তো মায়েদেরকে রক্ষা করতে হবে কি, ওরা যাতে মশায় কামড়াতে না পারে। দিনের বেলা যখন ঘুমাবেন অবশ্যই মশারিটা টাঙ্গাবেন, রাত্রেবেলায় অবশ্যই মশারি টাঙ্গাবেন। রাত্রেবেলায় মশা কামড়ালে ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি থাকছে, দিনের বেলায় মশা কামড়ালে ডেঙ্গু হওয়ার ঝুঁকি থাকছে, অথবা কয়েল ম্যাট এগুলো, মসকিটো রিপেলেন্ট ক্রিম এগুলো কিন্তু ওনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে বাড়তি সতর্কতা তাদের জন্য, এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে, বাড়িতে পড়ে না থাকা। এমনও আমরা হিস্ট্রি দেখেছি ত্রিপুরায় যে একদিনের জ্বরে দুই দিনের জ্বরে ম্যালেরিয়াতে কিন্তু রোগী মারা গেছে, তো এখানে উপেক্ষা করাটা উচিত হবে না।
1: স্যার, স্কুল বা কর্মক্ষেত্র যে জায়গাগুলো রয়েছে সেখানে কি আপনাদের পক্ষ থেকে কোনো রকম কর্মসূচি বা কোনো রকম কিছু ক্যাম্পেইন করা হচ্ছে এই মুহূর্তে?

0: স্কুলে আমরা মূলত এন্ডেমিক এরিয়াতে, মানে ম্যালেরিয়া প্রবণ যে এলাকাগুলো, সেখানে প্রত্যেকটা স্কুলে কিন্তু আমাদের পিরিয়ডিক্যালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, বা শহরে আমরা সেটা দেখতে পাই না সেভাবে বিভিন্ন কারণে, বা শহরটা ততটা আমাদের জন্য ম্যালেরিয়া প্রোন নয় বলে আমরা সেভাবে গুরুত্বটা দিচ্ছি না। দেওয়া উচিত, দেওয়া উচিত, প্রত্যেকটা নাগরিকের কাছে মেসেজ তো যাওয়া উচিত। এখন স্কুলে দুটো বিষয় ইম্পর্ট্যান্ট, বাচ্চারা হচ্ছে, শিশুরা হচ্ছে, ছাত্ররা বা ছাত্রীরা, ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো তাদের মধ্যে যদি আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু চিকনগুনিয়া যেই নিয়ে, যে কী মেসেজেসগুলো, বেশি কিছু মেসেজ নয় কিন্তু, তিন চারটা মেসেজ, যে ফুল হাতা জামা কাপড় পরা, সপ্তাহে একদিন বাড়িঘর পরিষ্কার করা, প্রতিদিন মশারি ব্যবহার করা, এবং জ্বর হলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা, এই কয়েকটা মেসেজ যদি দিতে পারি ওরা মনে রাখবে। এবং ওরা কিন্তু বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কথা বলবে যে বাড়িঘর নোংরা রাখা যাবে না, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ওরা যদি সপ্তাহে একদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগায়, এই যে সানডে ইজ ড্রাই ডে, এই স্লোগানে যদি হাত লাগায় সবাই, তাহলে কিন্তু আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারব। অফিস আদালত, অফিসগুলোতে কি হয় যে আমরা, আমাদের অফিস বলুন, আপনাদের অফিস যেখানে আমরা বসে কথা বলছি, এই যে উপরে যে সিনটেক্সগুলো লাগানো আছে বা জলের ট্যাঙ্কগুলো লাগানো আছে, আমরা কি আদৌ জানি সেখানে ঢাকনাগুলো ঠিকঠাক মতো আছে কিনা? তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আজকাল শহরের মানে অফিসগুলোতে কি হয়েছে, আমরা অনেকেই গো গ্রিন মেসেজ নিয়ে আমরা কি করছি, ছোটো ছোটো কাঁচের বাক্সেতে বা কোটার মধ্যে আমরা বিভিন্ন গাছ রাখছি সঙ্গে একটু জল দিয়ে, যেটা ঢাকনা না থাকে না, ওইখানে ওইখানে ওইখানে এডিস মসকুইটো কিন্তু সেখানে ব্রিড করবে। এছাড়া ফ্রিজ যেখানে রয়েছে সেখানে, তার পেছনে যে পাত্রটা রয়েছে, যে জল জমে যেটার মধ্যে, ওটার মধ্যে এডিস মসকুইটো হতে পারে। তারপরে যেমন ধরুন, যেই হাউসেসগুলো আন্ডার কনস্ট্রাকশন, আমরা জানি কি ছাদে 21 দিন পর্যন্ত জল জমা রাখতে হয়, 7-8 দিন পরে থেকে কিন্তু সেখানে মসকুইটো ব্রিড করতে শুরু করে, বেশিরভাগ হচ্ছে এডিস মসকুইটো। তো এই যে এই কর্মসূচিগুলো, মানে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি আমাদের প্রশাসনের তরফ থেকেও, মানে জেলা শাসকের তরফ থেকেও, প্রত্যেক অফিসগুলোতে একটা কমিউনিকেশান পাঠানো হয়েছে যে এভরি অফিস প্রিমাইসেস শুড বি মসকুইটো ফ্রি। এই জন্য যেখানে যেখানে ফুলের টব আছে, এরকম আমরা গাছ লাগাচ্ছি, সেইগুলো কিন্তু আমাদের একটু নজরদারির মধ্যে রাখতে হবে। জলের ট্যাঙ্ক, সেটাকে নজরদারির মধ্যে রাখতে হবে, স্কুলগুলোকে নজরদারির মধ্যে রাখতে হবে।
1: একেবারে, আমাদের সময়ও প্রায় একবারে শেষের দিকে চলে এসেছি। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, এবং তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। আমাদের এই মুহূর্তে অনুষ্ঠান সুস্বাস্থ্য, আমরা প্রায় একেবারে শেষের দিকেই চলে এসেছি। আমরা কিন্তু আজ অনেক রকম ইনফরমেশন বা তথ্য কিন্তু পেয়েছি স্যারের কাছ থেকে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজ আমরা এই অনুষ্ঠান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সৌজন্যে আমরা করছি। পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগেই কিন্তু মূলত এই কর্মসূচি নেওয়া, এবং বিভিন্ন প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, সবাই আমরা মিলে চেষ্টা করছি যেন এই অনুষ্ঠান আমরা আগামীতেও একইভাবে করতে পারি। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাজের সন্ধ্যা।

0: मनवाने के लिए 23 जुलाई को विरोध प्रदर्शन में शामिल होने का आह्वान किया है। मौसम विभाग ने अगले दो दिन में गुजरात, पूर्वी राजस्थान और मध्य महाराष्ट्र में मूसलाधार बारिश का अनुमान व्यक्त किया है। असम, मेघालय, बिहार, पश्चिम बंगाल के तराई क्षेत्र, उत्तराखंड, विदर्भ और पश्चिमी राजस्थान में अगले तीन दिनों में तेज बारिश हो सकती है। आंध्र प्रदेश, तमिलनाडु, पुदुचेरी और कराईकल में भी कल तक आंधी तूफान की संभावना है। दिल्ली में कल बादल छाए रहने का अनुमान है। हॉकी इंडिया ने बेल्जियम और नीदरलैंड्स में 15 से 30 अगस्त तक होने वाले हॉकी विश्व कप के लिए 20 सदस्यीय पुरुष टीम की घोषणा कर दी है। टीम की कमान हरमनप्रीत सिंह संभालेंगे। मोहित एचेस और सूरज करकेरा गोलकीपर के रूप में हैं। हरमनप्रीत सिंह, अमित रोहित, जुगराज सिंह, सुमित मनप्रीत और हार्दिक सिंह भी इस टीम का हिस्सा हैं। उधर कनाडा के नियाग्रा ऑन द लेक में विश्व स्क्वॉश जूनियर चैंपियनशिप में 7 भारतीय खिलाड़ी अगले दौर में पहुंच गए हैं। महिला वर्ग में अनाहत सिंह, सानवी कलंकी, अनिका दुबे और रुद्र सिंह ने अगले दौर में जगह बना ली है। और अंत में लीजिए सुनिए इस बुलेटिन के मुख्य समाचार एक बार फिर। सरकार नीट पेपर लीक और संबंधित मुद्दों पर संसद में चर्चा को तैयार। विपक्ष के विरोध के बाद संसद दिन भर के लिए स्थगित। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नीट पेपर लीक मामले में शामिल लोगों के खिलाफ सख्त कार्रवाई का आश्वासन दिया। कहा, सरकार ऐसी घटनाओं को रोकने के लिए कदम उठा रही है। भारत और उत्तरी मैसिडोनिया स्कोपिये में राष्ट्रपति स्तरीय वार्ता के बाद व्यापार बढ़ाने और प्रमुख क्षेत्रों में सहयोग और मजबूत करने पर सहमत। मध्य प्रदेश विधानसभा ने समान नागरिक संहिता विधेयक पारित किया और भारत ने अगले महीने से शुरू होने वाले पुरुष हॉकी विश्व कप के लिए 20 सदस्य टीम की घोषणा की। और इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেন। 7 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্জি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এ উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্জি মেলা কমিটির উদ্যোগে এবছরের খার্জি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মাকে নাম। সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তার জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপ মহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকালে কৈলাসহরের ভগবান নগরস্থিত আকাশবাণী কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি বিধানের বিষয়ে কর্মী এবং আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9টা বেজে 4 মিনিট হয়ে 55 সেকেন্ড। আজ মঙ্গলবার, আর আজ এই মুহূর্তে আপনাদের জন্য যে বিশেষ অনুষ্ঠানটি আমি নিয়ে এসেছি সেটা হলো প্রণমিত মারে। এই প্রণমিত মারে পর্বে আমরা প্রত্যেক দিন চেষ্টা করে থাকি শ্রদ্ধা এবং ভালোবাসা মিশ্রিত সেই প্রণাম জানাতে তাদেরকে যারা আমাদের এই স্বাধীন দেশটিকে আমাদের উপহার দিয়েছেন। এই প্রণমিত মারে পর্বে সেই প্রত্যেক সংগ্রামীকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের কথা আমরা আলোচনা করি, আমরা শুনি, আরও একবার তাদের কথা আমরা স্মরণ করি। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ প্রণমিত মারে পর্বে এমনই একজনকে নিয়ে আমরা কথা বলব। প্রথমেই প্রণমিত মারে অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। ভারতের স্বাধীনতার ইতিহাস শুধু কয়েকটি যুদ্ধের ইতিহাস নয়, এটি লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, সংগ্রাম, স্বপ্ন আর আত্মবলিদানের ইতিহাস। এই ইতিহাসের প্রতিটি পাতায় ছড়িয়ে রয়েছে অসংখ্য পরিচিতি, অসংখ্য অল্প পরিচিতি বীরের নাম। কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছেন, কেউ কলম দিয়ে মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়েছেন, আবার কেউ অকথ্য নির্যাতন সহ্য করেও মাথা নত করেননি। আজ আমরা স্মরণ করছি এমনই এক বিপ্লবীকে যার নাম উচ্চারণ করলে সাহস, দৃঢ়তা এবং অদম্য মানসিক শক্তির কথা মনে পড়ে। আপনারা সবাই হয়তো তাকে চেনেন, তিনি বিনায়ক দামোদর সাভারকর, যাকে ইতিহাসে বীর সাভারকর নামেই বেশি জানা হয়, চেনা হয়। তার জীবনকে ঘিরে নানা ঐতিহাসিক আলোচনা ও মতভেদ থাকলেও ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক বিপ্লবী অধ্যায়ে তার ভূমিকা এবং দীর্ঘ কারাবাসের ইতিহাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। চলুন একবার ছোট্ট করে ফিরে যাই সেই উনিশ শতকের শেষ ভাগে। সালটা ছিল 1883। 28 মে মহারাষ্ট্রের নাসিক জেলার ছোট্ট গ্রাম ভাগুড়ে জন্মগ্রহণ করেন বিনায়ক দামোদর সাভারকর। বাবা দামোদর পন্ত সাভারকর এবং মা রাধাবাই ছিলেন ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী। ছোটবেলা থেকেই বিনায়ক ছিলেন অত্যন্ত মেধাবী, কৌতূহলী এবং সাহসী। ইতিহাস, সাহিত্য এবং দেশপ্রেমের গল্প তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কিন্তু খুব অল্প বয়সেই জীবনে নেমে আসে একের পর এক আঘাত। প্রথমে মায়ের মৃত্যু, পরে বাবাকেও তিনি হারান। এত বড় শোকের মধ্যেও তিনি ভেঙে পড়েননি, বরং এই কঠিন সময় তার মনকে আরও দৃঢ় করে তোলে। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, দেশের মানুষ নিজের দেশেই পরাধীন।

0: ভাবে কথা বলা, সংগঠন করা বা প্রতিবাদ করাও ছিল ঝুঁকিপূর্ণ। এই পরিবেশে বড় হতে তরুণ বিনায়কের মনে একটাই প্রশ্ন জন্ম নেয়, নিজের দেশকে চিরকাল পরাধীনই থাকবে? কৈশোরেই তিনি বন্ধুদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন, মিত্রমেলা। মিত্রমেলা সম্পর্কে আরো কিছু আনবার জানলো, তবে তার আগে চলুন এখানেই গান শুনে নিই।
1: বললি কে থে

0: প্রণমি, তোমারে পর্বে কথা বলছিলাম বীর সাভারকরকে নিয়ে। কৈশোরেই তিনি বন্ধুদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন যার নাম মিত্রমেলা। উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে দেশ স্পটলাইট
1: This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on the President's visit to North Macedonia and a new chapter in bilateral relations.
0: নামে পরিচিত হন। বন্ধুরা, ইতিহাসে আমরা অনেক সময় শুধু ঘটনাগুলো পড়ি, কিন্তু সেই ঘটনার পেছনের মানুষটিকে বুঝতে ভুলে যাই। সাভারকর বিশ্বাস করতেন, স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, এর জন্য আত্মত্যাগ, সংগঠন এবং অদম্য সাহস দরকার।

শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পুনের ফার্গসন কলেজে পড়াশোনার সময় তিনি ছাত্রদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে নানা সভা, আলোচনা এবং সংগঠনের কাজ করতেন। তার বক্তৃতা ছিল জোরালো, যুক্তিপূর্ণ এবং উদ্দীপনাময়। তরুণরা তার কথায় অনুপ্রাণিত হতেন। এই সময়ই তিনি বিদেশি কাপড় বর্জনের ডাক দেন। শুধু মুখে নয়, বাস্তবেও বিদেশি কাপড় আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান। তখন এই ধরনের প্রতিবাদ ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ। সাভারকর মনে করতেন যে স্বাধীনতার জন্য শুধু আবেগ নয়, শিক্ষাও দরকার। তাই তিনি ইতিহাস পড়তেন, বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী তিনি জানতেন এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। পরবর্তীকালে আইন পড়ার জন্য তিনি ইংল্যান্ডে যান, কিন্তু তার কাছে লন্ডন ছিল শুধু পড়াশোনার জায়গা নয়, বরং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য নতুন একটি কর্মক্ষেত্র। সে সময় লন্ডনের ইন্ডিয়া হাউস ছিল ভারতীয় ছাত্র ও বিপ্লবীদের অন্যতম কেন্দ্র। সেখানে গিয়ে সাভারকর স্বাধীনতার পক্ষে একটি বক্তৃতা দেন, তরুণদের সংগঠিত করেন এবং তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেন। তিনি বিশ্বাস করতেন যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়,

সে জাতি কখনো শক্তিশালী হতে পারে না। তাই তিনি ইতিহাসকে নতুনভাবে পড়তে শুরু করেন। বিশেষ করে 1857 সালের বিদ্রোহকে তিনি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ হিসেবে দেখেননি, তার মতে সেটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সেই বিশ্বাস থেকেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। ব্রিটিশ সরকার এই বইটিকে এতটাই ভয় পেয়েছিল যে প্রকাশের আগেই সেটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বইটি গোপনে বিদেশে ছাপা হয় এবং বহু ভারতীয় বিপ্লবীর হাতে পৌঁছে যায় সেই বইটি। অনেক তরুণ এই বই পড়ে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত হন। একজন মানুষের লেখা বই, এক্ষেত্রে আমরা বলতেই পারি যে একজন মানুষের লেখা বই কখনো একটি না, শুধু হাজার হাজার অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে কিন্তু কাজ করতে পারে। কারণ অস্ত্র মানুষের শরীরকে আঘাত করে, কিন্তু চিন্তা মানুষের মনকে জাগিয়ে তোলে, আর সেই জাগরণই একদিন ইতিহাস বদলে দেয়। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের প্রণমিত মারে পর্ব নিয়ে। আজ আমরা কথা বলছি, আলোচনা করছি বীর সাভারকারকে নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্তে। আমাদের এই অনুষ্ঠান আপনারা অল ইন্ডিয়া রেডিও অ্যাপ, এই সেই অ্যাপেও আপনারা শুনতে পাবেন। আমাদের ওয়েবস OTT প্ল্যাটফর্মে আপনারা শুনতে পারবেন। আমাদের ফেসবুকে যে FM উজ্জয়ন্ত পেজ রয়েছে সেই পেজে শুনতে পারবেন। তার পাশাপাশি আকাশবাণী আগরতলা ফেসবুক পেজ এবং ইউটিউবেও কিন্তু আপনারা আমাদের সরাসরি শুনতেও পাবেন এবং দেখতেও পাবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

আকাশই তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। লন্ডনে অবস্থানকালে সাভারকর ভারতীয় বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন। তার বক্তৃতা, লেখালেখি এবং সংগঠনের কাজ ব্রিটিশ সরকারের উদ্বেগ প্রেরণ করে। শেষ পর্যন্ত 1910 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সমাজে ভারত ছিল বিচারের জন্য, কিন্তু এখানেই ঘটেছিল ইতিহাসের এক সাহসী ঘটনা। যে জাহাজে তাকে আনা হচ্ছিল সেটি ফ্রান্সের মার্সেই বন্দরে নোঙর করে। সেই সুযোগে তিনি জাহাজের একটি ছোট্ট হাত করা পড়া অবস্থায় সাঁতরে তিনি বন্দরে পৌঁছানোর চেষ্টা করেন। তার আশা ছিল ফরাসি ভূখণ্ডে পৌঁছাতে পারলে হয়তো আইনি আশ্রয় পাওয়া যাবে। ভাবুন তো, একজন বন্দী, চারদিকে পাহারা, তবুও স্বাধীনতার আশায় সমুদ্রে ঝাঁপ দেওয়ার সাহস। এই ঘটনাই তার অদম্য শক্তির পরিচয় দেয়। যদিও শেষ পর্যন্ত তাকে আবার আটক করা হয় এবং ভারতে ফিরিয়ে আনা, এই ঘটনা সারা বিশ্বের সংবাদপত্রে আলোড়ন তোলে। একজন স্বাধীনতাকামী মানুষের সাহসের প্রতীক হয়ে ওঠে অধ্যায়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলায় বিচার হয় এবং তাকে 2টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, মোট 50 বছরের সাজা। সে সময় এটি ছিল অত্যন্ত কঠোর শাস্তি। তাকে পাঠানো হয় আন্দোলন।

কারাগারে কাগজ কলম পাওয়া যেত না, তাই তিনি জেলের দেওয়ালে পাথর বা কয়লার টুকরো দিয়ে কবিতা ও ভাবনা লিখতেন। পরে সেগুলো মুখস্থ করে রাখতেন এবং সুযোগ পেলে অন্য বন্দীদের মুখে মুখে শোনাতেন, যাতে সেই লেখাগুলো হারিয়ে না যায়। এটি শুধু স্মৃতিশক্তির পরিচয় নয়, এটি ছিল এক অসাধারণ মানসিক দৃঢ়তার উদাহরণ। যেখানে অনেকেই আশা হারিয়ে ফেলতেন, সেখানে তিনি নিজের মনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি অন্য বন্দীদেরও বলতেন, শরীর বন্দী হতে পারে কিন্তু চিন্তা ও আদর্শকে বন্দী করা যায় না। আর এখানেই আমরা একটি বড় শিক্ষা পাই, মানুষের আসল শক্তি তার শরীরে নয়, তার মনে। পরিস্থিতি যত কঠিনই হোক, যদি মন ভেঙে না পড়ে, তাহলে মানুষ আবার নতুন করে উঠে দাঁড়াতে পারে। আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান প্রণমী তোমারে। আজ আমরা কথা বললাম এমন এক বীর সংগ্রামীকে নিয়ে, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবেন। তিনি হলেন বীর সাভারকর।

নমস্কার শ্রোতা বন্ধু, আরও একবার স্বাগত জানাই এফএম মুজরান্তে। আর এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ রাতে অনুষ্ঠান নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি আপনাদের জন্য। আর আপনারা জানেন যে এই আজ রাতে পর্বটি নিয়ে আমি কিন্তু থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আমাদের আজকের এই বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন, ফোন করতে পারেন কিংবা মেসেজও করতে পারেন। আমাদের ফোন নম্বর রয়েছে 03812326253, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169695, এই নম্বরে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। আরও একবার জানিয়ে দিই, 9402169695। তবে হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আজকের অনুষ্ঠানের বিষয়টা ঠিক কী রয়েছে, জানাবো অবশ্যই। তবে তার জন্য সঙ্গে থাকতে হবে আমার। বলছিলাম যে আমরা না এরকম অনেক সময় হয় যে কিছু জিনিস হয়তো অপ্রয়োজনীয়, কিন্তু তাও আমরা বয়ে বেড়াই, যেগুলো অনেক আগেই হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সেগুলোর ওজন আজও আমাদের বর্তমানটাকে ভারী করে রাখে। অতীতের একটা ব্যর্থতা আমাদের নতুন স্বপ্ন দেখতে দেয় না, একটা অপমান আমাদের আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে, একটা ভুলের জন্য আমরা নিজেকেই ক্ষমা করতে পারি না। কিন্তু জীবন কখনো সামনে এগোয় না যদি আমরা সব সময় পেছনের বোঝাটা কাঁধে নিয়ে হাঁটি। তাই লেট ইট গো মানে পালিয়ে যাওয়া নয়, হেরে যাওয়া নয়, বরং এটা নিজের ভেতর থেকে অপ্রয়োজনীয় ভার নামিয়ে রেখে নতুন শক্তি নিয়ে আবার শুরু করার সাহস। তাই আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে পারি যে আরও একটু সাহস নিয়ে, ভালোবাসা নিয়ে মনে এগিয়ে যাওয়ার। তাই আজ আমাদের আলোচনার বিষয় লেট ইট গো, অর্থাৎ পুরনোকে বা পাস্টকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, লেট ইট গো। তাই আজ আমাদের বিষয়, কথা বলতে পারেন আপনারা, ফোন করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম মুজরান্ত।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজ রাতে পর্ব। আর আজ এই পর্বে আমরা কথা বলছি লেট ইট গো এই বিষয় নিয়ে। অনেক সময় আমরা ভাবি যে ছেড়ে দিলে হেরে যাব, কিন্তু সত্যি হলো যা আমাদের শাস্তি কেড়ে নেয়, যা আমাদের শান্তি কেড়ে নেয়, তাকে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। যা চলে যেতে চায় তাকে আটকে রাখার চেয়ে নিজের শান্তিকে আঁকড়ে ধরে রাখা অনেক বেশি জরুরি। আপনারা ফোন করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন সঙ্গে, দেখা যাক কথা হয় কি না। নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন শ্রোতা বন্ধু?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বলুন।
1: বিষয়টা খুব সুন্দর রেখেছেন। বাংলায় আমরা যেটা বলি চড়ুই বেতি, যেটা এগিয়ে চলার মূল মন্ত্র, যেটা আমাদের। তবে একটা কবিতার কথা মনে পড়লো, বিখ্যাত কবিতা, যে নদী হারায় স্রোত চলিতে না পারি, সহস্র শৈবাল দাম বাঁধিয়েছে তারে, যে জাতি জীবন হারা অচল অসাদ, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আসলে দেখুন, এগিয়ে চলার স্বপ্নটা কিন্তু থেমে থাকে না,
0: ঠিক ঠিক
1: সংঘর্ষ করে কিন্তু এগিয়ে চলতে হয়। লেট আস গো আমরা বলি না সবসময়,
0: ঠিক
1: জীবনে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, ভেঙে পড়লে চলবে না
0: আমাদের এগিয়ে।
1: অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, একটা বিষয় আপনাকে বলি, একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে না ম্যাডাম, সে পড়ে যায়, আবার কিন্তু সে উঠে দাঁড়ায়। মানে এর ভেতর থেকে বোঝা যায় তার হাঁটার সময় এসে গেছে। যে পাখিটা, আমি ছোট্ট একটা পাখির বাসা ফলো করলাম, কতবার চেষ্টা করলাম পাখিটাকে রেখে দিতে খাঁচায়, ও কিন্তু উড়ে বেরিয়ে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার সে চেষ্টা করছে।
0: ঠিক ঠিক
1: আসলে বিষয়টা হচ্ছে এটাই, দেখুন থেমে থাকার নাম তো জীবন নয়,
0: ঠিক একেবারে
1: আপনার চলার গতিটা কি হচ্ছে জীবন।
0: ঠিক
1: নদীর স্রোত যেমন যদি বয়ে যেতে না পারে, তাহলে তাকে কিন্তু শৈবালরা ঘিরে ধরে রাখে, অজস্র জীব জন্তু পোকা মাকড় সেখানে কিন্তু বাসা বাঁধার সুযোগ পেয়ে যায়। আসলে জীবনের গতির সঙ্গে আপনার একটা মনোবলেরও কিন্তু একটা বিরাট সম্পর্ক আছে। দেখুন, দেহের জোর দিয়ে হয়তো বা আপনি চলবেন, কিন্তু মনের জোর কিন্তু আপনাকে দিক নির্দেশ করবে, আমি যদি ভুল না বলে থাকি।
0: ঠিক একেবারে সঠিক বলেছেন।
1: কারণ আপনার দেখুন, আমাদের মন কিন্তু আমাদেরকে এই যে পরিচালনা করে বিভিন্ন কাজে, আমাদের দিমাগ দিয়ে উৎসাহিত করে যে একটা কাজ করো, তুমি থেমে থাকবে না। তবে একটা কথা আমি আপনাকে বলছি, ওই যে পারিব না এ কথাটি বলিও না আর, যতবার আমরা বলি না পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, এই যে শতবার দেখার যে একটা ধৈর্য, একটা চেষ্টা, এটা আমাদের রাখতে হবে। এটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু নেই, আমি সেটা বলবো না, তবে একটু ডিস্টার্ব করছে বিভিন্ন কারণে। কারণ দেখুন, একটা মানসিকতা, একটা আপনার লক্ষ্যবস্তুর মধ্যে যদি বিভিন্ন বাধা চলে আসে, তাহলে সেই লক্ষ্যবস্তুটার মধ্যে কিন্তু এগোতে গেলে হুচুট খেতে হবে আপনাকে।
0: একেবারে
1: সে কিছুটা মোবাইলের দাপাদাপি তো আছেই, নেশার দাপাদাপি আছে। কোনো ছেলে কর্মজীবনে এগিয়ে যেতে গেলে তার যদি ভালো সঙ্গী, ভালো বই তার হাতে থাকে, আর ভালো আদর্শ, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পারিবারিক সংস্কার। আমি যদি ম্যাডাম ভুল না বলে থাকি,
0: ঠিক ঠিক
1: আপনি জিনিসটা দেখুন, পারিবারিক সংস্কার যদি থাকে, ভালো বন্ধু থাকলে, আর তার হাতে একটা ভালো বই থাকলে, তাকে রোকার মতো ক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। তাই পড়তে হবে, আপনার জ্ঞানটাকে বাড়াতে গেলে পড়তে হবে। এখনকার আমাদের মধ্যে ছেলে মেয়েদের পড়াশোনার অভ্যাসটা এখন ইবুকে চলে গেছে, মোবাইলে চলে গেছে, এরা পত্র পত্রিকা এগুলি পড়ে যে জ্ঞান অর্জন করে যে আরো এগুবে, সেটা কিছু সংখ্যক লোক করছে, ঠিক আছে, কিন্তু ব্যাপক স্তরকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে। তাহলে মনে হয় এদের মনোবল আরো বেশি চাঙ্গা হবে, হতাশায় ভুগতে হবে না, বেকার বেকার বলে চিৎকার করে অনথা শিক্ষামূলক জীবনটাকে নষ্ট করে সময়টাকে নষ্ট করে জীবনের গতিপথ হারিয়ে গেলে একদিন তাদেরই কান্নায়
0: অসংখ্য ধন্যবাদ শ্রোতা
1: জড়িয়ে আসতে হবে। নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি লেট ইট গো নিয়ে। অতীতের ভুল, ব্যর্থতা বা কষ্ট বারবার মনে করলেও বর্তমানটাও কিন্তু নষ্ট হয়। রিয়ারভিউ মিরর গাড়িতে থাকে, কিন্তু গাড়ি চালানো হয় সামনে তাকিয়ে। জীবনও তেমনি, সব সম্পর্ক সারা জীবন থাকে না। কেউ কেউ আসে শুধু একটি শিক্ষা দিয়ে চলে যায়। যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে ধরে রাখার চেয়ে নিজের মূল্য বোঝা বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার,
2: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন ম্যাডাম? হ্যালো ম্যাডাম, আপনার রেডিও সেটটি একটু বন্ধ করে নিন। শ্রোতা বন্ধু, আপনি যিনি ফোন করেছেন, রেডিও সেটটা অফ করে কিংবা রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে তবেই ফোন করবেন, নয়তো আমাদের কথাটা দুবার করে শোনা যায়, তো তাই আমাদের কথা বলতে অসুবিধা হয়। আর যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদেরও একটু অসুবিধাই হবে। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক রাত 9:46 হয়ে 9 সেকেন্ড। আজই আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদের এই প্রিয় পর্ব আজ রাতে নিয়ে। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার রেডিও সেটটা অফ করে নেবেন। হ্যাঁ
3: নিবেদিতা ম্যাডাম, আমি জয়নগর দশমিকার থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
3: আজকের টপিক হলো অতীতকে ভুলে বর্তমান নিয়ে থাকা, না
0: এগিয়ে যাওয়া। ঠিক, এগিয়ে যাওয়া, বলুন।
3: বর্তমান নিয়ে এগিয়ে যাওয়া, তো ভাবি পূর্ব মানে যা ঘটে গেছে তাই কিন্তু মনে সারাক্ষণ আওড়াই। হ্যাঁ, ইস আমার এটা হলো না, ইস আমার বাড়িটা নিয়ে গেল, ইস আমার দালানটা হলো না, এরকম মনে মনে আওড়াইতে আওড়াইতে বর্তমানটাকে ঠিকই নষ্ট করে ফেলি। বর্তমান যা আছে তা নিয়েই বাঁচতে শিখতে হবে, কারণ নদীর মতোই মানুষের জীবন বয়ে চলছে। মানুষ কোনোদিন এক জায়গাতে স্থির থাকে না। একজন প্রধানমন্ত্রী সুদ্ধ যদি কেউ বদল হয় সঙ্গে সঙ্গে আরেকজন বসে যায়,
0: ঠিক
3: না ম্যাডাম? কেউ জায়গাতে, কেউ কর্মস্থলে, কেউ অফিসে সঙ্গে সঙ্গে বদল হয়ে আরেকজন করতে যায়। কিন্তু মানুষ, আমরা প্রতিনিয়তই ভাবি যে আমাদের জীবনটা বোধহয় পাস্ট পাস্ট ইজ পাস্ট, এই কথাটা মনে আসে না। আমরা ভাবি না, অতীত তো অনেক নিয়ে গেল, আমার অনেক ক্ষতি করবে এলো। কিন্তু অতীত নিয়ে গেলেও বর্তমানের জন্য দিয়ে দেয়, আবার ভগবান কিছু নিলে আবার কিছু দিয়েও দেয়, এইটুকু আমি প্রমাণ পাইছি। আপনি আশায় থাকলেও, যেই না থাকলেও ভগবান দিয়ে তারপরে নেয়, আপনার দুঃখটা ভোলার জন্য ওই সাময়িক আবার কিছু দিয়ে দেয় ফিরিয়ে। তাই বর্তমানকে আঁকড়ে ধরে চললে বর্তমানটাকেই সুন্দর করে চালিয়ে যেতে পারলে আবার ভবিষ্যৎও সুন্দর হবে, ঠিক না ম্যাডাম?
0: ঠিক ঠিক, একেবারে।
3: হ্যালো,
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যাঁ হ্যাঁ, বর্তমানটাকে সুন্দরভাবে চালিয়ে নিলে ভবিষ্যৎটা তার উপর নির্ভর করবে,
0: ঠিক ঠিক,
3: তা না?
0: ঠিক,
3: হ্যাঁ, ভবিষ্যৎ ভালোভাবে গড়ে উঠবে, তখন আর এত চিন্তা হবে না। কিন্তু আমরা অতীতের পিছনে দৌড়ে বর্তমানটাকে হারিয়ে দেই, মানে নষ্ট করে ফেলি। এটাই বললাম ম্যাডাম, ভালো থাকবেন,
0: শুভরাত্রি। শ্রোতা বন্ধু, ইতিমধ্যে কিন্তু একটা হোয়াটসঅ্যাপেও মেসেজ পেয়ে গেছি। লিখছেন, মানুষ

0: চাইলে অতীতের খারাপ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। যেমন কোনো ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। এতে জীবন আরও সুন্দর ও শক্তিশালী হয়। অতীতকে ভুলে যাওয়ার চেয়ে তাকে গ্রহণ করে নতুনভাবে শুরু করাই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়কে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই মানুষের উচিত। লিখেছেন জুলাইবাড়ি থেকে সুমন মুহুরী। অসংখ্য ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাকে। আমাদের শ্রোতাবন্ধু সুমন মুহুরী কিন্তু আমাদের একনিষ্ঠ শ্রোতা। সবসময় আমাদের প্রায় সবকটা অনুষ্ঠানেই আমরা ওনাকে পাশে পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার, যে আপনাদের এত সুন্দর সুন্দর কথা, আপনাদের বক্তব্য আমাদের এই অনুষ্ঠানে আপনারা প্রকাশ করছেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কিন্তু আরও একজন শ্রোতাবন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালোজি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শ্রী নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন দিদি, আপনি যেটা বিষয়টা নিয়েছেন, যে কোনো অপ্রিয় অতীতকে বা অপ্রিয় কোনো অপ্রয়োজনীয় কোনো জিনিসকে ধরে আটকে রেখে লাভ নেই। যেমন ধরুন, আমি হয়তো কোনো ব্যবসা করতে আরম্ভ করলাম, দেখা গেলো কোনো কারণে ব্যবসা আমি ঠিক মতো করতে পারলাম না। তা বলে এমন নয় যে সেইখানেই গিয়ে আমি থমকে দাঁড়িয়ে যাবো। আমার কিন্তু ওই পিছনে অতীতটাকে ফেলে রেখে আমাকে আবার এগিয়ে চিন্তা করতে হবে যে আমি একটা ব্যবসা করছিলাম, সেটা হয়তো চলো না, আর একটা অন্য কোনো ব্যবসা করে দেখি। যেমন ধরুন, আমি লেখাপড়ার জীবন হতে দেখা গেল যে আমি মাধ্যমিক পাস করার পর কোনো কারণবশত লেখাপড়া করতে পারলাম না। তা বলে এমন নয় যে আমি হেরে গেলাম। কারণ দেখবেন, কেউ মাধ্যমিক পরীক্ষা পড়ু চাকরি করে, আবার কেউ এম এ পাস করেও চাকরি করে। অতএব থেমে গেলে হবে না, বা ভীতির সঞ্চার মনে রেখে লাভ নেই। আর সব থেকে বড় কথা যেটা দেখবেন, আপনার অতীত যেটাই থাকুক, মানে অজানা অতীতকে পিছনে রেখে আপনি এগিয়ে যান, সেই এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে যে আপনার যদি কর্ম ঠিক থাকে, আপনার মধ্যে যদি সততা থেকে থাকে, আর ঈশ্বর উপর আস্থা বিশ্বাস রেখে আপনি যদি হেঁটে যান না, তো একটা কথা আছে দেখবেন, প্রবাদ আছে, কানা করি নিয়েও খেলা যায়।
0: ঠিক ঠিক।
1: হ্যাঁ, অতএব পিছন দিয়ে তাকিয়ে আর লাভ নেই। হ্যাঁ, যেমন দেখবেন, আমি আমার আমার নিজের জীবনটা নিয়ে অনেকটাই বলতে পারি। আমি প্রথম দিকটা আমি অনেক সংগ্রাম করে আমি এগিয়ে এগিয়ে এগিয়ে এসেছি। এখন আমি একটা ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি, বা এখন মানসিক বা শারীরিক দিক থেকে আমি খুব স্বচ্ছ মানসিকতায় আছি।
0: বাহ,
1: এটুই বললাম দিদি, ভালো থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। শ্রোতাবন্ধু, লেট ইট গো, এ বিষয় নিয়ে যে আমরা কথা বলছি, কথা বলবো আরো, তবে সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতাবন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন ম্যাডাম।
2: হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। অম্বিকা ম্যাডাম বলছেন তো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: বলুন ম্যাডাম।
2: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
0: বলুন,
2: এখন আপনাদের এতটাই পরিচিতি হয়ে গেছি, সেটা শুনেও ভালো লাগে। যাই হোক, দেখুন, যদি সবসময় অতীতের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো না, এবং আমাদের ভবিষ্যৎটা কিন্তু মানে সুখকর হবে না, সেটা খুবই খারাপ হয়ে যাবে। কারণ সবসময় যদি মনের মধ্যে আমার এটা হলো না, আমি এটা আমার হলে ভালো হতো, এই আমার ছিল, ওই আমার ছিল, এই সব চিন্তা ভাবনা থেকে আমরা যদি না বেরিয়ে আসতে পারি, আর অতীত আর বর্তমানকে যদি একসঙ্গে ঘুলিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের চলবে না। আমাদেরকে সবসময় ভাবতে হবে যে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমার যেটা আমি করতে পারবো, যেটা আমি করতে সক্ষম, ঠিক আমাকে সেই দিকেই মনটা দিতে হবে, যে না আমাকে পরিশ্রম করতে হবে, যে ওর আছে আমার কেন নেই, এই যে চিন্তা ভাবনা, এইগুলো না ভাবনা করে আমাকে কাজে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, এবং বর্তমানের দিকেই আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলেই কিন্তু আমার জীবনটা সুন্দর, এবং শুধু আমার জীবন না, আর পরিবার সবাই আর কি ভালো থাকতে পারবে।
0: ঠিক ঠিক ঠিক।
2: তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন।
2: শুভরাত্রি।
0: হ্যাঁ।

0: শ্রোতা বন্ধু, কথা বলছি তো লেট ইট গো নিয়ে, আজ এই বিষয়টা রয়েছে। আর আমরা না প্রত্যেক দিন যে বিষয়গুলো আপনাদের জন্য নিয়ে আসি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু না কিছু একটা বলবো বলে ভেবে আসি, আর আজও কিন্তু তাই কথা বলছি। ভাবছি হয়তো আরও একখানি কথা বলবো, এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমার আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে এতটাই ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি যেগুলো বলবো বলে ভাবছিলাম সে প্রত্যেকটা কথা তো আপনারাই বলছেন। আমার সেই ভেবে রাখা কথাগুলো, সেই শব্দগুলো যখন আপনাদের মুখ থেকে শুনছি না, আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক এটাই তো আমি বলতে চাইছিলাম। আর ঠিক এইভাবেই আমাদের এই সম্পর্কগুলো আরও অনেকটা বেশি মজবুত হয়। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু, দেখা যাক কথা হয় কি না। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কি মহসিন বলছি কি তাইওয়ান থেকে?
0: শ্রোতা বন্ধু, আওয়াজটা একটু কম আসছে, একটু জোরে বলবেন।
1: কৃষ্ণমোহন মোরা সিং তাইওয়ান থেকে।
0: কৃষ্ণমোহন মোরা সিং, হ্যাঁ বলুন।
1: আজকে হইলো হারাজ অফিস অতীতের অভিজ্ঞতা দিয়ে বর্তমান, এই বর্তমানটা অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ।
0: ঠিক,
1: হ্যাঁ। এই যে অতীত ছাড়া আমাদের কিছু নাই, আপনি দেখবেন আজকে কত যুগের যুগে ইতিহাস, আমরা ইতিহাস থেকে শিখছি, নাইলে কোন সময় মোগল সম্রাট রাজত্ব করলো বা ইংরেজরা বিশ্ব শাসন করলো আমরা কি দেখেছি? কিন্তু আমরা ইতিহাস তো দেখেছি দিদি, এগুলি অতীত। অতীতের সাইডে আমরা কোনোদিন চলবে না, অতীতে আমাদের পথ চলার এর কি।
0: অতীতকে ছাড়া চলবে না, কিন্তু অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে, অতীত থেকে অভিজ্ঞতা নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে চলি, তাই তো? আর এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য। অতীতকে ছেড়ে দিয়ে, অতীতকে ছেড়ে দিয়ে চলা মানে এই কথাটা বলার মানে এটা নয় যে অতীতকে একেবারেই ভুলে যাওয়া বা জীবন থেকে বাদ দিয়ে দেওয়া, সেটা তো সম্ভব নয়। অতীত না থাকলে বর্তমান হতো না, বা বর্তমান না থাকলে ভবিষ্যৎ হবে না। তো সবটাই আমাদের জীবনের একটা অংশ, তাই তো? তাই সেই শিক্ষা বা সেই অভিজ্ঞতা নিয়েই আমাদের পথ চলা।
1: আমারও
0: খুব ভালো লেগেছে, ভালো থাকবেন। অতীতকে ছেড়ে দেওয়া মানে অতীতকে একেবারে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া নয়, তার থেকে শিক্ষা নিয়েই তো আমাদের পথ চলে, তাই না? বলুন, আজ আমরা যা আছি, যেটুকু বুঝতে পারছি যে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে অভিজ্ঞতা হয়েছে, কোন দিকটা নিয়ে আমি চলতে পারবো কোন দিকটা নিয়ে আমি চলতে পারবো না, এইটুকুনি যে বোঝার ক্ষমতা, সেটা হতো না হলো যদি না আমরা সেই অতীতটাকে পার করে আসতাম। তাই অতীত বর্তমান ভবিষ্যৎ সবকটার গুরুত্ব কিন্তু একই রকম, ভূমিকাটা হয়তো আলাদা। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন অতীতকে ফেলে দিলে হবে না দিদি ভাই, অতীতকে সঙ্গে নিয়ে চলতে হবে। অতীতে আমার যা কিছু হয়েছে, দেখুন গীতায় বলেছে যা কিছু হবে সেটাও ভালো, যেটা হচ্ছে সেটাও ভালো, যেটা না হবে সেটাও ভালো, মানে সব জিনিসগুলোই ভালো, কিন্তু আমাকে আঁকড়ে ধরে থাকলে হবে না, মানে এগিয়ে যেতে হবে। যখন আমি দেখুন বিয়ে করি সেই সময় আমার কিছুই ছিল না, কিন্তু আমি জিরো থেকে হিরো, তো সেই জায়গাটা আমি, হ্যাঁ সেই জায়গাটা আমি কিন্তু মানে ধরে রাখলে, আর আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে কিন্তু জিরো থেকে হিরো হতে পারতাম না। তো সেই জায়গায় দেখুন আপনার দিদি ভাইও আমার কাঁধে কাঁধ মিলিয়ে আজ কিন্তু সেই জায়গাটা আমরা দুজনা মিলে পার করছি। দেখুন মেয়ে আজকে আমার পিএইচডি করছে, ছেলে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসায় লেগেছি,

জায়গাটা দেখুন, আমি সেই ভবিষ্যৎটা ভেবে চলছি এবং বর্তমানকে নিয়ে চলছি, হ্যাঁ, এবং সেইটা আরো যাতে সচ্ছল হয় সেই জায়গাটাও আমি উপলব্ধি করছি। দেখুন আজ মা আমার 87 বছর বয়স, সেই মাকে নিয়েও আমি চলছি, কারণ তাকে ফেলে দিলে হবে না। যা বট গাছ, সেই বট গাছকে রেখে দিয়ে সেইটা যদি আগের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু আমার ভগবানের কাছে একটা কিছু পাওয়ার মানে আশীর্বাদ।

0: কিন্তু যাচ্ছি, এগিয়ে যাচ্ছি দিদি ভাই, আর আপনাদের আশীর্বাদ থাকলে আমরা অনেক এগোবো, অনেক আগে যাব। হ্যাঁ এইটুকু বললাম দিদি ভাই, ভালো
1: ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, এবারে আমার একখানি পছন্দের গান তাহলে আপনাদের শোনাই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আর যতক্ষণ এই গানটি শুনছেন ততক্ষণ যারা হোয়াটসঅ্যাপে কিছু একটা লিখতে চাইছেন লিখতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আরও একবার জানিয়ে দিই, 9402169965। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম আজ আজ রাতে পর্বে লেট ইট গো নিয়ে। আমরা জীবনে এরকম অনেক সমস্যার সম্মুখীন হই যে সমস্যাগুলো আমাদের কোথাও না কোথাও নিয়ে আটকে দিতে চেষ্টা করে, আর যদি আমরা সেখানে আটকে যাই তার কারণ মূলত দুটোই থাকতে পারে। একটা হলো সেই সমস্যাটা আমরা ধরতে পারছি না, বা সেই সমস্যাটার কারণটা সেটা সম্পর্কে হয়তো আমরা অবগত নই। আর দ্বিতীয় হতে পারে যে আমরা চাইলেও সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে কোনোভাবে চাইছি না, আর সেই না চাওয়ার পেছনে সেই ছাড়তে না পারার একটা কিন্তু সম্পর্ক থেকেই যায়। একবার ভেবে দেখুন, যেরকম হয়তো আপনাদের সবার সঙ্গেই হয়, কোনো না কোনো সময় হয়তো আমরা কোনো সমস্যায় পড়েছি, আমরা চাইছি না সেটা নিয়ে ভাবতে, কিন্তু তারপরেও আমরা সেটা নিয়েই কিন্তু ভাবছি। কোনো একটা বিষয় হয়তো সেটা থেকে আমরা খুব দুঃখ পেয়েছি, কারোর ব্যবহার কারোর কোনো কথায় খুব দুঃখ পেয়েছি, আমরা চাইছি না সেটা নিয়ে ভাবতে, কারণ সেটা নিয়ে ভাবলে আমাদের হয়তো পুরোটা দিন খুব খারাপ যায়, আমরা কোনো কাজেই মনোযোগ রাখতে পারি না। কিন্তু আমরা ভাবছি কিন্তু সেই ওই বিষয়টাকে নিয়েই, আর এটা একটা এমন এক প্রবণতা যে প্রবণতা আমাদের ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বলতে পারেন সেই সমস্যার দিকে কিন্তু টেনে নিয়ে যায়। আর তাই ছেড়ে যাওয়াটা বা ছেড়ে দিতে পারাটা খুব সহজ বলে যারা ভাবেন, তারা যদি এই বিষয়টাকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন যে ছেড়ে যাওয়াটা বা ছেড়ে দেওয়াটা অতটাও সহজ নয়। থেকে যেতেও যেরকম সাহস লাগে, ছেড়ে যেতেও ততটাই সাহস লাগে, কিংবা বলতে পারেন কোথাও একটু বেশি কোথাও একটু কম। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, কথা বলে নিই একটু ওনার সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার,
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আজকের প্রসঙ্গটা হচ্ছে লেট ইট গো।
0: ঠিক,

0: ছেড়ে দেওয়া না বাদ দেওয়া, অথবা মনে পুষে না রেখে ভুলে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা কিন্তু যায়।
1: ঠিক একেবারে,
0: হতে পারে কোনো ব্যক্তির দীর্ঘদিনের বদনেশা বা মদ পান করা, ধূমপান করা, এটাকে হঠাৎ করে ছেড়ে দেওয়া, কিংবা কেউ ত্রিপুরায় রয়েছেন দীর্ঘকাল, হঠাৎ এখানকার মায়া ত্যাগ করে কোথায় বাইরের দেশে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে স্থায়ীভাবে বাস করা, কিংবা কারোর কাছে আন্তরিকতার বসে বেশ কিছু টাকা ধার দেওয়া হয়েছিল, হঠাৎ তার অবস্থা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়া, এরকম কিছু বিষয় আর কি, ছেড়ে দেওয়া ইত্যাদিকে লেট ইট গো বলা হয়ে থাকে। তেমনি কেউ আবার একটা চাকরি ছেড়ে দিয়ে নতুন করে আরেকটা চাকরি নিয়ে নিচ্ছে, তার তার নিজের স্ব মানে ভালো ভালো কোনো সামনের দিকে পারফরমেন্সের জন্য। তো মানুষ তো ঈশ্বর কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন, তাই মানুষ এই পৃথিবীকে সুন্দরভাবে সাজানোর প্রতিযোগিতা করে থাকে, কিন্তু একদিন সব কিছুকে ছেড়ে যেতে হবেই, এটা কিন্তু চিরসত্য। জীবন যৌবন সবই ছাড়তে না চাইলেও কিন্তু ছেড়ে যেতে হবেই, কারণ এটা আমাদের কারোরই হাতে হাত নেই। 10 মাস পর ছাড়তে হয় মাতৃ গর্ভ, পরে ছাড়তে হয় মাতৃ দুগ্ধ, ছাড়তে হয় মায়ের আঁচল, ধরতে হবে বিদ্যা পাঠে কর্মজীবনে, বার্ধক্যের পরে বার্ধক্যের পরে যেতে হবে সাধনচিত ধামে, আত্মা মিলিত হবে যেখানে পরমাত্মাতে, এই তো জীবন, থেকে যাবে বেঁচে থাকবে আমাদের ব্যক্তির সৃষ্টি, এতে মানুষ মরে গেলেও ব্যক্তি কিন্তু অমরত্ব লাভ করতে পারে, যেটা যেটা বিবেকানন্দ করেছেন। উনি চলে গেছেন, কিন্তু ওনার যে সৃষ্টি যা করেছেন এগুলি আমরা চিরজীবন যতদিন আমরা আছি ওই কথাগুলি মনে রাখবো, আমরা চলার পথে এটা একটা বিরাট আমাদের মধ্যে থেকে যাবে আমাদের মনে, প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি সসম্মানে পৃথিবী ছাড়তে হয়। পৃথিবীতে আসার পর কিছু নিয়ম শৃঙ্খলা মানুষকে অবশ্যই মেনে চলতে হয়, যে আমাদের প্রত্যেকে ছাড়তে জানতে হবে, দিনের শুরুতে বিছানাকে ছাড়তে হবে, সূর্য যেমন ছেড়ে গিয়ে অন্ধকার কিংবা পূর্ণিমা রাত্র দেখার সুযোগ আসে, পাতরাস ছেড়ে দুপুরের বা রাতের খাওয়া আমাদের করতে হবে, মন্দির প্রবেশের সময় জুতো ছেড়ে যেতে হবে জানতে হবে, জুতো ছেড়ে যেতে জানতে হবে, ঘুড়ি সুতো না ছাড়লে কিন্তু ঘুড়ি উঠতে পারে না, ভালোবাসা মানুষকে ছাড়তে হবে, ভালো বন্ধু পেতে হলে কুবন্ধুকে ছাড়তেই হবে, ছাড়তে হবে কর্মজীবনে আমাদের জীবনের কাম ক্রোধ অভিমান লোভ মোহ এগুলিকে ছাড়তে হবে, সীমিত জীবনে হিংসা বিদ্বেষ না ছাড়লে জীবনের সুখকর থেকে কষ্ট পেতে হবে আমাদের প্রত্যেককে, একদিন ছেড়ে যেতে হবে সকালবেলার FM শোনা বা রাত্রে আজকের যে কোথায় কোথায় অনুষ্ঠান এই কথা কিন্তু একদিন ছাড়তেই হবে আমাদের, রাজ রাতের কথারও অনুষ্ঠান বলছিলাম কোথায় কোথায় না আগে তো ছিল কোথায় কোথায়, আজ রাতের অনুষ্ঠানটাকে ছাড়তে হবে একসময়, ব্যবসার পুরানো মডেলগুলিকে ছাড়িয়ে নতুন আবিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু যা যা আগের যে জিনিসগুলি আছে ছিল ক্যামেরা পুরানো ইয়াসিকা ক্যামেরা এগুলিকে আমরা কিন্তু এখন ব্যবহার করি না, আমাদের হাতে মোবাইলে চলে এসছে, এগুলিকে আমরা আগের গুলিকে ছেড়ে দিয়েছি, অনেক ঘড়িকে ছেড়ে দিয়েছি, অনেক কিছুকে আমাদের ছাড়তে হয়েছে, যাই হোক এগুলি আমাদের না ছাড়লে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে না, অমর কেউ নয়, তাই পৃথিবীকে আমাদের ছাড়তেই হবে প্রত্যেককে,
1: অসংখ্য ধন্যবাদ,
0: আমাদের সবসময় মনে রাখতে হবে, যাই হোক আপনি যে প্রসঙ্গটা এনেছেন খুব সুন্দর প্রসঙ্গ, লেট ইট গো মানে ছাড়তেই হবে জীবনে ফেলে আসা, আপনি যে কথাগুলি বলেছেন অতীতে গিয়ে হৃদয় হলাম, ভালো লাগলো আপনার এই প্রসঙ্গটাকে, ধন্যবাদ, ভালো থাকবেন,
1: অবশ্যই শুভরাত্রি। সব মানুষ সারা জীবনের জন্য আসে না এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও দুঃখ তো আমাদের হয়, কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে বুঝিয়ে দিতে, নিজের মূল্য কখনো কারো হাতে তুলে দেওয়া উচিত নয়। অনেক সময় আমরা এমন একজন মানুষকে ধরে রাখতে চাই যে অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে, হয় শরীর দিয়ে নয়তো মন দিয়ে,

আমরা ভাবি হয়তো একদিন সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সব গল্পের সুখের সমাপ্তি হয় না, তাই কাউকে ছেড়ে দেওয়া মানে তাকে ঘৃণা করা নয়, বরং তাকে তার পথে যেতে দেওয়া আর নিজেকে নিজের পথে এগিয়ে যেতে দেওয়া। যে আপনাকে হারানোর ভয় পায় না, তাকে ধরে রাখার জন্য নিজের সম্মানটা হারাবেন না।

0: শ্রোতা বন্ধু এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন ম্যাডাম।
1: একটা ভালো বিষয় এনেছেন, কারণ জিনিসগুলি আমরা জানি কিন্তু অনেক সময় এগুলি আমাদের অবচেতন মনে চলে যায়। এই জাতীয় আলোচনায় বিষয়টা আবার রিভিশন হয়। অতীতকে আমরা ভুলবো না, তবে অতীতের যে সমস্ত খারাপ জিনিসগুলি আছে সেগুলিকে বাদ দিয়ে
0: ঠিক
1: সামনের দিকে আমাদের এগিয়ে যাওয়া, এটা তো কথাই আছে যে নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, এটা সাধারণ কথা আমরা বলি। কাজেই সেটা ব্যক্তি জীবনে হোক সমাজ জীবনে হোক, আমাদের যেগুলি খারাপ জিনিস আছে সেগুলিকে আমরা বাদ দেব, আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি, বাঁচতে পারি, সেই জন্য আমরা ভালো চিন্তা ভাবনা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এইটুকুই শেয়ার করলাম। নমস্কার,
0: গুড নাইট, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, এটা তো খুব পরিষ্কার একটা বিষয়। এই যেমন ধরুন, আপনাকে যদি দুটো জামা দেওয়া হয়, একটা নোংরা জামা, ছেঁড়া জামা, আর একটা খুব ভালো জামা, আপনি কোথাও যাওয়ার জন্য কোন জামাটা পছন্দ করবেন বলুন তো? অবশ্যই ভালো জামাটা, তাই তো? আর এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। আমাদের অনেক রকম অভিজ্ঞতা হয়, অনেক রকম শিক্ষা আমরা পেয়ে থাকি বিভিন্ন সময়। সেক্ষেত্রে আমরা সব কিছু নিয়ে চলবো তার মানে এটা না যে খারাপটাকে সঙ্গ করে নিয়ে, খারাপটাকে মনে আওড়াতে থেকে সামনে আসা ভালোটাকেও আমরা খারাপ করে দেব। আমরা পছন্দ করব, সঙ্গে নিয়ে চলবো, তবে অবশ্যই ভালোটাকে সঙ্গে নিয়ে চলবো, আর খারাপটা সেটা যে ঠিক কীরকম খারাপ ছিল, কী ধরনের ছিল, কেন তাকে আমরা খারাপ বলি, সেই সংজ্ঞাটাকে নিয়ে কিন্তু আমাদের পথ চলা। তাই লেট ইট গো মানে একেবারেই ছেড়ে দেওয়া, ছেড়ে চলে যাওয়া, বাদ দেওয়া, সেটা কিন্তু নয়। সহজ কথায় বলতে গেলে ওই আর কি, যেতে দাও। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি উজানগর থেকে বলছি, জহরলাল বর্মন।
0: বলুন শ্রোতা বন্ধু।
2: সেই আপনাদের মন চরণগুলো অনুষ্ঠানগুলো শুনতে খুব ভালো লাগছে, আর সেই আপনাদের অনুভূতির সেই অনুষ্ঠানগুলো মন চরণ শুনতে আরো বেশি ভালো লাগছে আমাদের কাছে।
0: আচ্ছা,
2: আর আপনাদের প্রতিষ্ঠিত অনুষ্ঠান শুনতে আমাদের খুবই অনুগ্রহ করে বসে থাকি রেডিওর পাশে, কখন যে আপনাদের অনুষ্ঠান শুরু হবে। খুবই ভালো লাগে আপনাদের অনুষ্ঠানগুলো শুনতে, মন চরণ অনুষ্ঠানগুলি। আমার সঙ্গে অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, উনিও খুব ভালো একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে।
0: আচ্ছা,
2: আপনি কেমন আছেন?
0: ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই?
2: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, আমরা সবাই অনুপ ভালো আছি।
0: শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি আজ রাতে পর্বে, আপনি আজকের এই বিষয় নিয়ে কিছু বলতে চান?
2: মানে বিষয়টা কি বললেন আপনি?
0: আজকের বিষয় লেট ইট গো।
2: এই বিষয়ে তো আমি মানে একটু বেশি কিছু বলতে
0: পারছি না, তাই
2: আমাকে একটি গান শুনিয়ে দিবেন।
0: শ্রোতা বন্ধু, এই মুহূর্তে তো গানের আসর নয়, আপনি অন্য কোনো গানের অনুরোধে আসরে ফোন করবেন, অবশ্যই শোনানো হবে।
2: যাই হোক, আপনাদের আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমার, আর আপনাদের হৃদয় অনুষ্ঠানগুলো শুনতে খুবই ভালো লাগে। ধন্যবাদ দিদি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা বলছে রাত 10:23 হয়ে 55 সেকেন্ড, তবে এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
3: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, বলুন।
3: আমি পশ্চিমবঙ্গ বীরভূম জেলার থেকে এর রহমান বলছি।
0: হ্যাঁ বলুন।
3: বলছি, অতীতের গ্লানি হতাশাকে যদি

0: নিয়ে হাঁটা যায়, তাহলে সেটা আপনার ভাষায় সেটা বার্ডেন হয়ে যায়, খুব বেশি ভারী হয়ে যায়, সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে দেখুন বাস্তব জীবনে অনেক এই জীবন পথটা কর্মময়, দুর্গম, বন্ধুর প্রকৃতির। সুতরাং এটাকে ওভারকাম করতে গেলে সফলতা আসবে আমি দেখেছি অনেকের জীবনে। তো এই তার জন্য তিনটে জিনিস চাই, মনের জোর, বুকের সাহস এবং কনফিডেন্স লেভেলটাকে আরো বাড়াতে হবে। তার মানে এই নয় জীবন সংগ্রাম করতে হবে না, এটা নয়, পায়ে হয়তো কাটা খোঁচা পাথরের হোঁচটে খেয়ে রক্ত বেরোতে পারে, তার জন্য ভেঙে পড়ার কিছু ব্রেকডাউন হলে হবে না, আবার এগোতে হবে। পর্বতারোহী যেমন তার বন্ধু ওই দুর্গম পথকে অতিক্রম করে দেশের পতাকাকে পতাকাকে যেমন টাঙিয়ে দিয়ে বিজয় এবং তার মহিমা ঘোষণা করে, সেই রকম আমাদের জীবনের ঠিক একদিন না একদিন আমরা জীবনের সফলতার সূর্য মুখ দেখতেই পাবো, এটা ডেফিনেটলি কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। আমি আমার নিজের জীবনেও দেখেছি এবং অনেক জীবনই পড়েও দেখেছি। সুতরাং আমাদেরকে মনকে পণ করতে হবে, ভয়টাকে জয় করে এগোতে হবে। ভালো থাকবেন, নমস্কার নেবেন,
1: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, এবারে চলুন আমার একখানি পছন্দের গান আপনাদের শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আজ রাতে পর্বে। আর এই আজ রাতে পর্বটি নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। আর আজ আমরা কথা বলছি লেট ইট গো নিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9402169965। এই নম্বরে আপনারা চাইলে আপনাদের মনের কথা আমাকে লিখেও জানাতে পারেন, কিংবা আমাদের ফোন নম্বর রয়েছে 03812326253, এই নম্বরে ফোনও করতে পারেন।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: আগরতলা থেকে বটতলা থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
1: প্রথমে আপনাকে নমস্কার জানাই, অভিনন্দন দিল।
0: আপনাকেও নমস্কার।
1: যে প্রসঙ্গটা বললেন লেডিস বনি, আমি বর্তমানকে অতীতকে সঙ্গে নিয়ে আমি বর্তমান নিয়ে ব্যস্ত আছি। আর বর্তমান কি বর্তমানের কথা ভেবে ভবিষ্যতে কথাটা এখন থেকে ভাবছি যে ভবিষ্যতে কি করব। বর্তমান থেকে অতীতকে সঙ্গে রেখে বর্তমানে চলছে, বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে কি কি করব সেটা আমি এখন থেকে ভাবছি। অতীতে যে কথাটা হলো, অতীতে আমার অনেক কিছু ঘটনা ঘটে গেছে এবং কাজকর্ম বেশি একটা তখন কোনো কিছু করতে পারিনি। কি করব ভবিষ্যতে, বর্তমানটা কিভাবে চলবো বা কি করব, চাকরি দেখতেও পাইনি। তখন আইটিআই কলেজ থেকে একটা হাতের বিদ্যা শিখলাম, শেখানোর পর আস্তে আস্তে এই একটা কর্মটাকে ভালো জায়গা নিয়ে পৌঁছেছি বর্তমানে। হ্যাঁ, তারপরে বর্তমানে চলছে ভালোই, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতিতে যে কষ্টগুলো ছিল এখন বর্তমানে আমি পরিস্থিতিতে খুব ভালোই একটা করেছি। জায়গা একটা কিনেছি বর্তমানে, আর ভবিষ্যতে দেখি ভবিষ্যতে এটার জন্য কি করতে পারি, এটাও আমার চিন্তাধারা রয়েছে। আর সঙ্গে আমি আমার বাবাকে বা মা যতদিন জীবিত আছে ওরও যেতে দেখে যেতে পারে যে ভবিষ্যতে আমি কি করে চলতে পারি, সেটা আমি তাদেরকে দেখানোর জন্য আমি আপ্রাণ বর্তমানে এখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কথাটাই আমার বলার ছিল।
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, লেট ইট গো নিয়ে কথা আমরা বলছি, বলবো আরো কিছু কথা, তবে এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু কিন্তু সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: দাঁড়ান, আমি ফোনটা বন্ধ করি, ডবল ফোন তো। হ্যালো,
0: কে বলছেন শ্রোতা বন্ধু?
2: বলেন। হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন শ্রোতা বন্ধু?
2: আমি দিলীপ মজুমদার, বিদ্যানগর থেকে বলছি। যে যুদ্ধ সংসারে মায়ের, যে মোবাইল নিয়ে বাবারে বাবা, ভীষণ যুদ্ধ। মেয়েও কন্ট্রোল করতে পারছি না, মেয়ের মাকে কন্ট্রোল করতে
0: পারছি না। আপনাদের বিষয় নিয়ে কথা বলছি,
2: সংসারে কাজকর্ম সেরে ভাত খেয়ে খেয়ে আপনার লোকের ফোনে সবারই কথা শুনতে ভালোই লাগছে। অতীত নিয়ে বলছেন না দিদি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতীত নিয়েই বলছি, ছেড়ে দেওয়া বলছি।
2: আরে অতীতের কথা বললে তো সবাই দুঃখ পাবে, 99.9। বর্তমান তো মোবাইল নিয়ে যুদ্ধ বললাম না,
0: সেটা নিয়ে আর কথা বলতে হবে না, ছেড়ে দেওয়া নিয়ে কথা বলবো। যেরকম
2: অনেকে বোতলে দুধ খাওয়ায়।
0: শ্রোতা বন্ধু, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা ফোন করে সরাসরি আমাদের বিষয় নিয়ে কথা বলবেন, তাহলে আমাদের অনুষ্ঠানে অহেতুক কোনো ছন্দপতন ঘটে না। সবাই চেষ্টা করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখার। সঙ্গে থাকুন, শুনতে থাকুন একখানি গান।

আচ্ছা শ্রোতা বন্ধু, বলুন তো যে আমরা কি কখনো খেয়াল করেছি যে আমরা কত কিছু আঁকড়ে ধরে বেঁচে আছি? কিছু সম্পর্ক, কিছু স্মৃতি, কিছু অভিমান, কিছু না পাওয়া, এগুলো যেন ছেড়ে দিলেই আমরা সব হারিয়ে ফেলব। কিন্তু সত্যিটা কি জানেন, যখন একটা ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে যায়, তখন নতুন কিছু রাখার জায়গা থাকে না। আমাদের মনটাও ঠিক তেমন। যতক্ষণ পর্যন্ত পুরনো কষ্ট, পুরনো রাগ, পুরনো ব্যর্থতা বুকে নিয়ে বসে থাকব, ততক্ষণ নতুন কোনো আনন্দ, নতুন মানুষ, নতুন সম্ভাবনা কোনোটাই কিন্তু সেখানে জায়গা পাবে না। ছেড়ে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে নিজের শান্তিকে বেছে নেওয়া। কখনো কখনো জিততে হলে যুদ্ধ করতে হয় না, শুধু যুদ্ধটাকে থামিয়ে দিতে হয়।

শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছিলাম আজ রাতে পর্বে লেট ইট গো নিয়ে। আমাদের সময় প্রায় শেষের পথে, শেষের দিকে একটা কথাই বলতে চাইব যে আজ যদি আপনার জীবনেও এমন কিছু থাকে যা শুধু কষ্টই দিচ্ছে, হয়তো কোনো মানুষ, হয়তো কোনো স্মৃতি, হয়তো কোনো ব্যর্থতা, কিংবা নিজের উপর জমে থাকা কোনো অভিমান, তাহলে আজই নিজেকে একটা উপহার দিন। বলুন, আমি ভুলিনি, কিন্তু আমি আর এই কষ্টটাকে বই নিয়ে চলব না। আমি হারিনি, আমি শুধু নিজেকে মুক্ত করছি। কারণ মনে রাখবেন যে লেট ইট গো মানে গল্প শেষ হয়ে যাওয়া নয়, লেট ইট গো মানে নতুন গল্প শুরু করার জন্য নিজের হৃদয়ে একটু জায়গা করে দেওয়া। আজ এই বলি, আজকের এই আজরাতে পর্ব এইটুকুই রাখছি, এখানে গান দিয়ে শেষ করছি আজকের এই পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই পুরনোকে ছেড়ে দিয়ে নতুনকে নিয়ে বেঁচে থাকার চেষ্টায়।

মিনিটে কর্পোরেট অনুষ্ঠান সালকামা পাঁচার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। সকাল 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণীতে শুনবেন আজ মৃন্ময়ীর সঙ্গে। সকাল 9:10 নিউজ হেডলাইন্স, সকাল 9:12 বলছি তোমায়। সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খানি রজবং, বেলা 2:30 চিরায়ত গল্পপাঠের আসর। বিকাল 4:00 শুনবেন আজকের শিল্পী, সঙ্গে থাকবেন আর জি সুয়েতা। সন্ধ্যে 6:30 শুনবেন পদ্মা পুরাণ প্রসঙ্গ, গঙ্গা ও গৌরীর সহিত পদ্মার পরিচয় ও পদ্মার বিবাহ প্রসঙ্গ, পরিবেশনায় তপন রয় ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 7:25 সেরা কথা, রাত 8:05 রংমহল, রাত 9:30 শুনবেন আজ রাতে অনুষ্ঠান, সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর জে মানালি। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, শুনলেন আগামীকালকের অনুষ্ঠান সূচি। এখন স্টুডিও ঘড়িতে সময় রাত 11:05। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। How long would it